গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

একসাথে ফ্রেন্ড অপ্রচার তরঙ্গে মুহূর্তে রবীন্দ্রসঙ্গীত আর তার সঙ্গে রবীন্দ্রনাথের কথা। দারুণ দহনবেলা ক্লান্ত কপোত যখন খুঁজে বেড়ায় তৃষ্ণার জল, প্রকৃতিও তখন তৃষ্ণার্ত হয়ে ওঠে, ধরিত্রী সত্যি বিধীর্ণ হয়ে যায়। তাপদাহে দহন শয়নে তপ্ত ধরণে পিপাসার্ত হয়ে বলে ওঠে, এসো এসো হে তৃষ্ণার জল, কল কল ছল ছল, ভেদ কর কঠিনের ক্রূর বক্ষ তল, কল কল ছল ছল। গ্রীষ্ম বর্ণনায় কবি এইরকম ভাবেই দারুণ দহন বেলার রসহীনতার একটা ছবি একদিকে যেমন এঁকেছেন, ঠিক সেই রকমই অন্যদিকে আবার বৈশাখী ঝড়কে জীর্ণতার অবসানের নতুনের আবাহনের ভগীরথ রূপে বর্ণনা করেছেন। কি বলছেন তিনি? বলছেন, ওই বুঝি কাল বৈশাখী, সন্ধ্যা আকাশ দেয় ঢাকি, শুষ্ক তাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে বলে ছুটে আসে কাল বৈশাখী। আর এর সঙ্গেই আসে বৃষ্টির আগমনী বার্তা। বিশ্ব চরাচর অমৃতবাড়ির পরশ পাওয়ার জন্য উদগ্র হয়ে ওঠে

না, তবে বৈশাখী ঝড় কেবল যে বাইরের প্রকৃতিতেই আসে তা কিন্তু নয়, হৃদয়ের মধ্যেও আসে। হৃদয়ের মধ্যেও এরকম ঝড়ও আসে, আবার আসে। ওই যে নাই রস নাই দারুণ দহন বেলা, কত কিছুই যে জীবনের মধ্যে ঘটে সে কথাই

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছি রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র গান এবং রবীন্দ্র কথা। আসলে আমাদের জীবনে আমরা অনেক রকমভাবেই তাদের কাছে আসি, জীবনের অনেক কথা নিয়ে। যে কথা তিনিও এসেছিলেন তার জীবনের উপলব্ধিকে আমাদের সাথে লিখে গেছেন, আমাদের সাথে সেই উপলব্ধিকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আসলে কালবৈশাখী ঝড় সেটা তো অদ্ভুতভাবে অনেক কিছুকে অন্যরকমভাবে আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। কখনো কখনো বৈশাখী ঝড় সেটা তো শুধু বাইরের প্রকৃতিতে আসে না, আসে হৃদয়ের ভেতরেও। আর সে কারণেই কবির মনেও যখন সেই কালবৈশাখী ঝড় এসেছিল, তখন কবির ওই কল্পনাচারী মনটা তখন বলে উঠেছিল, হৃদয় আমার ওই বুঝে তোর বৈশাখী ঝড় আসে, বেড়া ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে। আর আমরাও কবির চোখের মাধ্যমে তখন দেখি জটিল কেশে ঢাকা আকাশ, পিঙ্গল জটার দীপ্তি, কঠিনের ক্রূর বক্ষতল। আর সেখানেই তার লেখা তখন আমাদের মনের মাঝে ভেসে ওঠে, হে তাপস তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে, মন আজি মোর উদাস বিভোর কোন সে ভাবের বসে, তব পিঙ্গল জটা হানিছে দীপ্ত ছটা, তব দৃষ্টির বন্যে বৃষ্টি অন্তরে গিয়ে পশে। বুঝি না কিছু না জানি, মর্মে আমার মৌন তোমার কি বলে রুদ্রবাণী। এরকম কত কথাই তো আমাদের মনের মধ্যে জেগে ওঠে, কিন্তু সব কথা কি আর আমরা বলতে পারি, সব কথা কি আর আমাদের বলা হয়ে ওঠে? না, বলতে পারি না আমরা। তার কারণ আমাদের কত কথাই যে না বলা থেকে যায়। কিন্তু তিনি বলেছেন, গ্রীষ্মের এই দাপদাহ থেকে শুরু করে, গ্রীষ্মের পিঙ্গল জটা থেকে শুরু করে, দারুণ দহন বেলায় ক্লান্ত কপোতের খুঁজে বেড়ানো তৃষ্ণার জল, তিনি সব কিছু তার নিজের লেখায়, নিজের কথায়, নিজের গানে সব কিছু তুলে ধরেছেন। আবার অন্যদিকে যখন কালবৈশাখী ঝড় উঠেছিল মনের মধ্যে, যখন কালবৈশাখী ঝড় উঠেছিল প্রকৃতির বাইরে, সেই প্রকৃতির কালবৈশাখী আর মনের কালবৈশাখীকে মিলিয়ে দুই ঝড়কে এক করে তিনি যখন আমাদের সামনে একটা অদ্ভুত লেখা তুলে ধরেন, তখন সেই ঝড় শুধু আর প্রকৃতির ঝড় হিসেবে থাকে না, সেই ঝড় আমাদের মনের মধ্যেও একটা আলোড়ন তুলে দেয়। এই যে মনের ঝড় আর প্রকৃতির ঝড়, সেখানেও আমরা তার লেখায় কোথাও যেন একটা মিল খুঁজে পাই। এ এক অদ্ভুত পাওয়া আমাদের কাছে। তাই এই ঝড়, এই জল, কালবৈশাখী, এসব নিয়েই আমাদের এই প্রকৃতি হাওয়ার মধ্যে আমরা চলেছি, চলেছে আমাদের নিজেদের জীবনের পথে এগিয়ে। কি জানি এই পথই হয়তো তিনি দেখিয়েছেন, এই পথই তিনি তার জীবনের পথে আমাদের মধ্যে পথ সঞ্চার করে দিয়ে গেছেন। আবার কখনো এই গ্রীষ্মের মধ্যেই তিনি বৈরাগ্যের

উপস্থিতি দেখেছেন। অদ্ভুত ব্যাপার, এই বৈরাগ্যের কত কিছুই না তার হৃদয়ের মধ্যে চলেছিল, সে কথা আমরা শুনব। যেতে যেতে ফিরব আবারও একটা গানের পর।

কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। আজও ঠিক সেরকমই, কথা বলতে বলতেই সময় কিন্তু একদম শেষ। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানান দিচ্ছে সময় একদম শেষ। তাই আজ আপাতত থামতেই হচ্ছে, আবারও কোনো একদিন এরকমই গান, কথা, সুর, তাল, ছন্দ সব নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM Rainbow.

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা প্রতি বুধবার ভোর,
1: প্রতি বুধবার রত্নগর্ভা। সেই রত্নগর্ভা নিয়ে কিন্তু আজ সকালবেলায় আপনার কানে রয়েছে আরবি। একটা ছোট্ট ঘটনা, আর সেই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে তোলপাড় পড়ে গিয়েছিল। কে তিনি? একটা শীতের রাত, সেই শীতের রাতে একজন মহিলা বসে আছেন একটা টেবিলের সামনে। তার সামনে অসংখ্য অসংখ্য পরিসংখ্যার, একই সঙ্গে জন্মের যেমন রয়েছে, মৃত্যুরও কিন্তু কোনো অংশে কম নয়। আর ওদিকে যুদ্ধ লেগেছে, সেই যুদ্ধে আহত, এমনকি প্রায় প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়া মানুষগুলোকে তার সামনে নিয়ে এসে শুইয়ে দেওয়া হচ্ছে।

একটার পর একটা পরিসংখ্যান তিনি রাখছেন, কিন্তু ওদিকে মৃত্যুর সংখ্যা ক্রমশ ক্রমশ বেড়ে চলেছে, কিন্তু কি সেই কারণ? আর চতুর্দিকে আবর্জনার স্তূপ, নোংরা, ক্রমশ সেই নোংরা দেয়ালগুলো তাকে জানান দিচ্ছে বোধহয় এই কারণগুলোই এত মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। যার জন্মদিন গিয়েছে গতকাল, হ্যাঁ গতকাল তার জন্মদিন গিয়েছে, তাকে ঘিরে, তার মাকে ঘিরে আজ রত্নগর্ভা। কে সেই বিখ্যাত ব্যক্তিত্ব যিনি নার্স এই শব্দটার সঙ্গে আর লেডি উইথ দ্য ল্যাম্প এই শব্দগুলোর সঙ্গে, শব্দবন্ধের সঙ্গে ভীষণ ভীষণভাবে জড়িয়ে রয়েছেন, কে তিনি? পাঠিয়ে দিন ছোট্ট করে পুঁচকে করে উত্তর 9903653992 তে। হ্যাঁ লেডি উইথ ল্যাম্প কে তিনি, কার কথা বলবে আরবি, কার মায়ের কথায় মুখরিত হবে আজকে রত্নগর্ভা? পাঠিয়ে দিন 9903653992 তে। আর তাঁর জন্মবাণী আমাদের কাছে আনন্দলোকে, মঙ্গলালোকে, রবি ঠাকুরের গানে আমাদের পথ চলা আজ ভোরাইতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আশি রত্নগর্ভা, প্রতি বুধবার ভোর 6টায় FM রেইনবোতে। সঙ্গে রয়েছে আজ আরবি। আর একটু আগে যে কথাটা বলছিল যে মানুষ তাকে তখন লেডি উইথ দ্য ল্যাম্প নামে চেনে, যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের সেবা করা, দয়াময়ী নার্স হিসেবে তার খ্যাতি ছড়িয়ে গেছে গোটা ব্রিটেনে। কিন্তু খুব কম মানুষ জানত এই নারী শুধুমাত্র একজন নার্স নন, তিনি আরো আরো আরো অনেকটা এগিয়ে একজন অসাধারণ বুদ্ধিমতী ডেটা ডিটেকটিভ। হ্যাঁ, এই শব্দবন্ধটা তার নামের সামনে বসানো হয়েছিল, ডেটা ডিটেকটিভ। ব্যাপারটা কি না, ক্রিমিয়ার যুদ্ধে হাজার হাজার ব্রিটিশ সৈনিক মারা যাচ্ছিল, সবাই ভাবছিল যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে বা শত্রুর আক্রমণে এত মৃত্যু হচ্ছে, সরকারও তাই বলছিল। কিন্তু তাঁর মনে, সেই লেডি উইথ দ্য ল্যাম্পের মনে কিন্তু সন্দেহ জেগেছিল। তিনি প্রতিদিন খুঁটিয়ে খুঁটিয়ে হিসাব লিখতে শুরু করেন, কতজন আহত, কতজন অসুস্থ, কি রোগ, কতজন মারা গেল, কোন মাসে বেশি মৃত্যু, হাসপাতাল কতটা নোংরা ছিল। রাতের পর রাত তিনি সংখ্যা গুনতেন, আর অন্যেরা যখন ঘুমত তিনি তখন মৃত্যুর কারণ খুঁজতেন। একদিন হঠাৎ তিনি একটা সত্য আবিষ্কার করলেন, যা শুনে ব্রিটিশ সরকার পর্যন্ত কেঁপে উঠল। তিনি দেখলেন যুদ্ধে গুলিতে যত সৈনিক মারা গেছে তার চেয়ে অনেক বেশি মারা যাচ্ছে হাসপাতালের নোংরা পরিবেশে। অর্থাৎ সৈনিকরা যুদ্ধক্ষেত্রে নয়, হাসপাতালে গিয়ে মরছে বেশি। কারণটা কি? কারণ হচ্ছে নোংরা জল, অপরিষ্কার বিছানা, বাতাস চলাচলের অভাব, পচা খাবার, সংক্রমণ, আরও কত কিছু। ভাবা যায়, যেখানে মানুষ সুস্থ হতে যায়, সুস্থ হতে আসে, সেই হাসপাতালই কিনা মৃত্যুর ফাঁদ। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে অবাক করা অংশ। সেই বুদ্ধিমতী নার্স বুঝলেন, শুধু মুখে বললে হবে না, বড় বড় অফিসাররা তাঁর কথা শুনবে না,

তাই তিনি এমন এক জিনিস করলেন যা সেই যুগে প্রায় অকল্পনীয় ছিল। কি কাজ করলেন লেডি উইথ দ্য ল্যাম্প, গতকাল যার ছিল জন্মদিন। হ্যাঁ, আজ তার কথা, তার মায়ের কথা রত্নগর্ভা জুড়ে সঙ্গে রয়েছে আরপি। আর আপনিও ছোট্ট করে পুঁচকে করে পাঠিয়ে দিন সঠিক উত্তর 9903653992 তে। নাম্বারটা আরেকবার বলি, 9903653992। আর এই মুহূর্তে কিন্তু শ্রেয়া গুহঠাকুরতা, শ্রী রবি ঠাকুরের গানে।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা প্রতি বুধবার।
1: হ্যাঁ, প্রতি বুধবার কিন্তু রত্নগর্ভা। সেই রত্নগর্ভায় আজ কোন ব্যক্তিত্বের কথা, কার মায়ের কথা, যিনি সেই অসাধ্য

করেছিলেন। হ্যাঁ, সেই অসাধ্য সাধন করতে গিয়ে কত কিছুই যে ঘটিয়েছিলেন তার কোনো ইয়ত্তা নেই। একটু আগে বলেছিলাম তার জীবনের গল্প, যেখানে মানুষ সুস্থ হতে যায় সে হাসপাতালে কিনা মৃত্যু ফাঁদ। তিনি একটা অবাক করা কাণ্ড ঘটিয়ে ফেলেন, আর এখানেই গল্পের সবচেয়ে অবাক করা বিষয়। সেই মহিলা বুঝলেন, সেই বুদ্ধিমতী বুঝলেন, শুধু মুখে বললে হবে না, বড় বড় অফিসাররা তাঁর কথা শুনবে না। তিনি কি করলেন না, তিনি মৃত্যুর তথ্যগুলোকে রঙিন চিত্রে সাজিয়ে ফেললেন। আজ যাকে আমরা ইনফোগ্রাফিক বা ডেটা ভিজুয়ালাইজেশন বলি, তার প্রথম দিককার অসাধারণ উদাহরণ তৈরি করেছিলেন তিনি। সেই ইনফোগ্রাফিক তিনি তৈরি করলেন কিভাবে, একটি গোলাকার চার্ট বানালেন, পরে যাকে আমরা বলেছি কক্সকম ডায়াগ্রাম। চার্টে নীল অংশ দেখাচ্ছিল রোগে মৃত্যুর কথা, লাল অংশ যুদ্ধক্ষেত্রে মৃত্যুর কথা, আর নীল অংশ এত বিশাল ছিল যে দেখলেই বোঝা যায় সৈনিকরা যুদ্ধের চেয়ে বেশি মরছে নোংরা হাসপাতালের কারণে। ব্রিটিশ সরকার হতবাক। একজন নারী, তার উপর একজন নার্স, তিনি সংখ্যার সাহায্যে পুরো সামরিক ব্যবস্থার ভুল ধরে ফেলেছেন, কিন্তু এটা আবার সহ্য করা মুশকিল। এই রিপোর্টের পর ব্রিটিশ সেনা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থায় বিশাল পরিবর্তন আনা হল। পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটেশন, বিশুদ্ধ জল এসব বাধ্যতামূলক হতে শুরু করল। ইতিহাসবিদরা বলছেন যে শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে সেবা নয়, এই বুদ্ধিমতী মহিলা আসলে আধুনিক ডেটা সায়েন্স এবং পাবলিক হেলথেরও পথপ্রদর্শক ছিলেন। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আজ আমরা যখন স্কুলে পাই চার্ট করি, গ্রাফ বানাই কিংবা ইনফোগ্রাফিক তৈরি করি মানুষকে বোঝানোর জন্য, ছবি দিয়ে তথ্য দেখাই, তার অন্যতম পথিকৃত ছিলেন সেই লণ্ঠন হাতে হাঁটা নারী। হ্যাঁ, সেই লণ্ঠন হাতে হাঁটা নারী, অর্থাৎ তিনি শুধু লেডি উইথ দ্য ল্যাম্প ছিলেন না, তিনি ছিলেন লেডি উইথ দ্য ডেটা। হ্যাঁ, এটা অবশ্যই বলতে হয়। আর তাঁর মায়ের নাম কি, মা হচ্ছেন ফ্রান্সিস নাইটিঙ্গেল। ইতালির আকাশে তখন বসন্তের নরম আলো, ইউরোপ ভ্রমণে বেরিয়েছেন এক ধনী ইংরেজ পরিবার। সেই পরিবারে এক তরুণী মা, সুশ্রী, মার্জিত, আভিজাত্যে ভরা, নাম তাঁর ফ্রান্সিস স্মিথ, পরে যাকে সবাই চিনবে ফ্রান্সিস নাইটিঙ্গেল বা আদরের নামে ফ্যানি বলে। সেই ফ্যানির কথা আজ রত্নগর্ভায়, আজ ভোরাই জুড়ে। কি এখনো বুঝতে পারছে না? না, আর কোনো ক্লু দেওয়ার জায়গা নেই, পাঠিয়ে দিন। আজ কোন বিখ্যাত ব্যক্তিত্বের মায়ের কথায় মুখরিত হচ্ছে ভোরাই রত্নগর্ভা, সঙ্গে রয়েছে আরপি, আর কোন নাম্বারে পাঠাবেন আরও একবার বলা, 9903653992 তে পাঠিয়ে দিন। জাস্ট এক গান বিরতির পর আরপি ফিরে আসবে আপনাদের, অর্থাৎ সঠিক উত্তরদাতাদের নামগুলো নিয়ে। হ্যাঁ, এই মুহূর্তে ভূপেন হাজারিকার কণ্ঠে মানুষ মানুষের জন্য, আর তারপরে কিন্তু আবার সে আপনার কথা বলা।

0: দূরের বার্তা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্ন গর্ভা প্রতি বুধবার
1: ভোর ছটায় রয়েছে আরপি। আজ অন্যান্য দিনের মতো আজকে রত্নগর্ভায়, আর আজ কোন সে বিখ্যাত ব্যক্তিত্বের কথা মুখরিত হচ্ছে রত্নগর্ভা আজকের ভোরেই। ফ্লোরেন্স নাইটিঙ্গেল যদি একটু মানাতে এদিক ওদিক হয়েছে, সৌভিক ঢাকুরিয়া থেকে উত্তরটা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনারা প্রায় প্রত্যেকেই কিন্তু ঠিকঠাক উত্তর দিয়েছেন। আজকে আজ কথা সেই লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে নিয়ে। রাইট, থ্যাংক ইউ। এই মুহূর্তে প্রবাল শর্মা অধিকারী কোথেকে পাঠিয়েছেন, বিলাসপুর ছত্তিশগড় থেকে। একেবারে সঠিক উত্তর। সেই সঙ্গে নমস্কার সুপ্রভাত মহিষে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা। চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে পাঠিয়েছেন। চন্দনা মুখোপাধ্যায়ের পর এই মুহূর্তে কার কথা বলতে হয়, দুধকুমার পণ্ডিত বারুইপুর পদ্মপুকুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। দুধকুমার পণ্ডিতের পর এই মুহূর্তে কার কথা, বিশ্বজিৎ সাহা বাগবাজার কলকাতা 7,03 থেকে পাঠিয়েছেন। বিশ্বজিৎ সাহার পর কোথায় যেতে হবে, কার নাম বলতে হবে, বলতে হবে ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে পাঠিয়েছেন। হ্যাঁ, মানে ডিপি হচ্ছে দেবী প্রসাদ চ্যাটার্জি। ওকে, হ্যাঁ নামটা মনে আছে সেই জন্য বলে ফেলা। অমৃতা দত্ত মাইতি নিউ ব্যারাকপুর থেকে পাঠিয়েছেন, আর অবশ্যই লিখেছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। অমৃতা দত্ত মাইতি তিনিও দিয়েছেন একেবারে সঠিক উত্তর, এবং একই সঙ্গে আচ্ছা, অর্জুন সিং তামিলনাড়ু থেকে, অর্জুন সিং তামিলনাড়ু থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। সেই সঙ্গে লিখেছেন, দাদা গতকাল 12 মে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্মদিন ছিল, তার মা শ্যামা সুন্দরীকে নিয়ে অনুষ্ঠান করলে বেশি ভালো হতো। ওকে, থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। অবশ্যই আরপি কিন্তু তোমার কথা মাথায় রাখবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মাকে নিয়ে প্রোগ্রাম অবশ্যই অবশ্যই করবে আরপি। সেই সঙ্গে কিন্তু সুপ্রভাত দাদা, আজ তুমি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনী বলবে এবং তার মা ফ্যানি নাইটিঙ্গেলের কথা বলবে। সৌভিক সরকার কসবা হালতু থেকে কিন্তু এমনটা লিখে পাঠিয়েছে। সৌভিকের পর এ মুহূর্তে কার কথা, সুভাষ চক্রবর্তী উত্তর বাউল থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। গতকাল ছিল বিশ্ব নার্স দিবস, কে পাঠিয়েছেন এমন করে। ওকে, আর ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন কবিতা রায় হাওড়া রামরাজাতলা থেকে পাঠিয়েছেন। কবিতাটির মেসেজ বহুকাল বাদে পেল আরপি, থ্যাংক ইউ। কেন যে করেন না মেসেজ জানি না, হয়তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন না, হতেই পারে। ওকে, উৎপল মাইতি বিহারে থেকে পাঠিয়েছে সঠিক উত্তর। উৎপলের পর কার নাম বলতেই হয়, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন। যাদবেন্দ্রবাবুর পর আজ আন্তর্জাতিক নার্স দিবস, না তা কিন্তু নয়, নিবেদিতা সেন শ্যাওড়াফুলি, যে ভুল কথাটা বলবি ইচ্ছে করে কি আর করা যাবে। সিস্টার নিবেদিতা, না না শর্মিষ্ঠা মুখার্জি এমন

না ভাই না, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা। আচ্ছা, লিলি ঘোষ হালিশহর যদুনাথ বাড়ি থেকে পাঠিয়েছেন। লিলি ঘোষ, আমার যতদূর মনে পড়ছে এই বোধহয় প্রথম পেলাম তার মেসেজ। লিলি ঘোষ হালিশহর যদুনাথ বাড়ি থেকে পাঠিয়েছেন, সঠিক উত্তর এই মুহূর্তে কার কথা? হাওড়া থেকে রীতা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একেবারে সঠিক উত্তর দিয়েছে। শুধুমাত্র এখানে কিন্তু থেমে থাকা নয়, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে পাঠিয়েছে সঠিক উত্তর। শুধুমাত্র তাই নয়, ফ্লোরেন্স নাইটিঙ্গেল উত্তরটুকু লিখেছেন, নিজের নামটুকু লেখেননি, কিন্তু ওপরে ডিপিতে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন বিমলেন্দু পাল। ওকে, কোথেকে লিখেছেন সেটুকু উল্লেখ করলে ভালো হতো না। এখানে কিন্তু থেমে থাকা নয়, রয়েছে আরও বেশ কিছু মেসেজ। যেমন আজকে পাঠিয়েছে শঙ্করী প্রামাণিক। ওকে, শঙ্করী প্রামাণিক বীরভূম থেকে পাঠিয়েছে, বীরভূম কোন জায়গায় উল্লেখ করেনি। সেই সঙ্গে শাশ্বতী আচার্য, লীনা আচার্য এরা পাঠিয়েছে পূর্ব মেদিনীপুরের খড়ুই বাজার থেকে, থ্যাংক ইউ। সেই সঙ্গে সুমনা গায়েন লেকমার্কেট থেকে পাঠিয়েছে, সোনারপুর থেকে পাঠিয়েছে আহি এবং রাহি। ওকে, দুই বোন হতেই পারে। ওকে, তাহলে আপাতভাবে এইখানে কিন্তু ইতি টানতে হচ্ছে না। সেই সঙ্গে আরও কিন্তু মেসেজ আসছে, যেমন প্রণতি পাল নিউ আলিপুর থেকে পাঠিয়েছেন একেবারে সঠিক উত্তর। প্রণতি পাল নিউ আলিপুর থেকে, একই সঙ্গে রজত তো পাঠিয়েছে, আবার কেন পাঠাচ্ছে দুবার তিনবার করে জানানি তো। যাই হোক, আপাতভাবে এইখানে ঝাঁপি বন্ধ করতে করতে আরও কিন্তু মেসেজ ঢুকে পড়ছে। সৌম্য ফ্রম বেহালা, হ্যাঁ খুব ভালো লাগছে, এমনটাও লিখে পাঠিয়েছে। ওকে, রাজবন্ধু সরসোনা থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। সেই সঙ্গে এখানে কিন্তু তা নয়, মানে শেষ নয়, সুশান্ত ভট্টাচার্য, একই সঙ্গে জয়শ্রী ভট্টাচার্য তারাও পাঠিয়েছেন সঠিক উত্তর, এবং তাদের মন মুগ্ধ হয়ে গেছে, কারণ জয়শ্রী বোধহয় নার্সিং এই পেশার সঙ্গে যুক্ত। অতএব তাদের সে প্রিয় লেডি উইথ দ্য ল্যাম্পের গল্প আজই শুনতে পাবেন, সেই জন্য আরও আরও আরও বেশি খুশি। ওকে, থ্যাংক ইউ। এই মুহূর্তে গান, আর গান বিরতির পর অবশ্যই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সঙ্গে তার মায়ের সম্পর্ক। সত্যি কি এই পেশায় এই সেবা আর কাজে আসতে দিতে চেয়েছিলেন তার মা ফ্যানি? কি হয়েছিল, কতটা দ্বন্দ্ব, কতটা নিজেদের মধ্যে মন কষাকষি, সব বলবে আজ আরফি, আপনার কানে পৌঁছে দেবে রত্নগর্ভায়।

জুড়ে এলো এক কন্যা সন্তান। শহরের নামেই মেয়ের নাম রাখা হলো ফ্লোরেন্স। ভাবুন একবার, ইতালির ফ্লোরেন্স শহরের নামেই কিন্তু এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম রাখা। সেই মুহূর্তে হয়তো ফ্যানি বুঝতেই পারেনি, বোঝা সম্ভব ছিল না তার এই মেয়েই একদিন পৃথিবীর ইতিহাস বদলে দেবে, আর সেই ইতিহাসের ভিতরেই চিরকাল চিরটা কাল জড়িয়ে থাকবে মা আর মেয়ের জটিল, গভীর, কখনো কষ্টে ভরা।

দোকান খোলা, আড্ডা পছন্দ করতো ভীষণ রকম। কিন্তু ছোট মেয়ে ফ্লোরেন্স, সে যেন অন্য জগতের মানুষ, না মা কিংবা দিদির মতো অতটা সোশ্যাল হতে পারেনি। প্রাণ খোলা আড্ডা না ওর পক্ষে কিন্তু সম্ভব ছিল না। ছোটবেলা থেকেই ফ্লোরেন্স অদ্ভুত রকম চুপচাপ, পার্টিতে যেতে কিছুতেই ওর ভালো লাগতো না, অতিথিদের সঙ্গে গল্প করতে ইচ্ছে করতো না, বরং বই নিয়ে বসে থাকতো। কখনো গণিত, কখনো দর্শন, কখনো ধর্ম, কখনো হাসপাতালের রিপোর্ট। ফ্যানি, হ্যাঁ ফ্যানি অর্থাৎ এই ফ্লোরেন্সের মা, প্রথম ভেবেছিলেন বয়স বাড়লে সব ঠিক হয়ে যাবে। আমরা যেমন ভাবি, সব মেয়েই তো শেষ পর্যন্ত সমাজে মিশতে শেখে, সুন্দর পোশাক পরে, পিয়ানো বাজায়, বিয়ে করে সংসার করে। তার মেয়ে অর্থাৎ তার ছোট মেয়েও নিশ্চিতভাবে তেমনটাই করবে। কিন্তু ধীরে ধীরে তিনি বুঝলেন ফ্লোরেন্স অন্য রকম, না তার মতো নয়, তার বড় মেয়ের মতো নয়, একেবারে অন্য রকম, আলাদা। একদিন হয়তো বিকেলের চায়ের আসরে অতিথিরা এসেছেন, ফ্যানি সুন্দর পোশাকে সবার সঙ্গে কথা বলছেন, আর ফ্লোরেন্স সে হয়তো কোথাও বসে অসুস্থ গরিব মানুষের কথা পড়ছে, কখনো বাড়ির চাকরদের অসুখ নিয়ে চিন্তা করছে, কখনো আবার লিখছে ঈশ্বর তাকে, হ্যাঁ ঈশ্বর তাকে বিশেষ কোনো কাজের জন্য ডাকছেন, এই পৃথিবীতে তাকে পাঠিয়েছেন, তেমনটাই অনুভব করতেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্যানি এসব কথা তার মেয়ের কাছে, তার ছোট মেয়ের কাছে শোনেন, আতঙ্কিত হয়ে পড়েন। বলে কি এমি, আমাদের এত অর্থ, এত সম্পদ, আর তার মাঝে কিনা ও গরিবের কথা ভাবছে, অসুখের কথা ভাবছে, অসুখী মানুষগুলোর কথা ভাবছে, তাদের সেবা করার কাজে নিজেকে নিন্দে দেবে না, এ কি করে হয়? কারণ ভিক্টোরিয়ান ইংল্যান্ডে ভদ্র ঘরের মেয়ে হয়ে নার্স হওয়া প্রায় অসম্মানের ব্যাপার ছিল। তখন হাসপাতাল মানেই কিন্তু নোংরা জায়গা, নার্সদের সমাজ খুব সম্মান করত না, আর তার নিজের মেয়ে বলছে কিনা সে মানুষের সেবা করবে, হাসপাতালে কাজ করবে, ফ্যানি যেন বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি চেষ্টা করলেন মেয়েকে অন্যদিকে মন দিতে, পার্টি, অতিথি, বিয়ের প্রস্তাব, সব কিছু দিয়ে ফ্লোরেন্সকে স্বাভাবিক জীবনে, মানে তার মতে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেষ্টা চলল। কিন্তু তারপর তারপর কি ঘটল জানবে আর পিছিয়ে কথা, কিন্তু তার আগে কিন্তু বিশ্বপিতা তুমি হে প্রভু। সিস্টার মুভির এই গান আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা প্রতি বুধবার,
1: হ্যাঁ প্রতি বুধবার রত্নগর্ভা। আর সেই রত্নগর্ভার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে আরভি কোন কথা বলবে, কেমন ছিল মা মেয়ের সম্পর্ক। সত্যি তো এমন একটা আজকের দিনেও দেখবেন নার্স, ওরে বাপ রে বাপ, তারপর তো বেজ ফ্যান দেয়, সত্যি কি তাই? এই মূর্খামিটা প্লিজ প্লিজ আমরা যেন না করি, আমরা যেন না ভাবি। তাহলে সত্যি যদি তাই হতো, তাহলে একজন শিক্ষিত, অতি শিক্ষিত আজকের দিনে কিন্তু যেখানে HSC ক্লাস 12 এর পর যেখানে 90% 95% এর উপরে মার্কস না পেলে এই নার্সিং পেশায় আসা যায় না। ভাবুন একবার, আমরা শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ারদের কথা ভাবি, তা কিন্তু নয়। এই নার্সিং পেশাতেও যারা আসেন তাদের যোগ্যতা, তাদের পড়াশুনো অনেক অনেকটাই কিন্তু করতে হয়, অনেক বেশি পরিমাণে করতে হয়। এবং শুধুমাত্র তাই নয়, আজকের দিনে দাঁড়িয়ে NM, GNM, BSc, মাস্টার ডিগ্রি, এমনকি PhD প্রচুর পরিমাণে নার্সিং পার্সন করে চলেছেন, এই জগৎকে সুখে রাখার, ভালো রাখার কাজ করে চলেছেন। এবং এটাও আমাদের মানতে হবে, হাসপাতালে যারা থাকেন সেই সব নার্স, সেই সব সেবিকা, তারাই কিন্তু রোগীর পর্যবেক্ষণ করেন, কখন কি লাগবে, তার কি কি সিমটম, সব কিছু ডাক্তারবাবুকে শুধুমাত্র তার ইনফরমেশনগুলো পৌঁছে দেন এবং তারা নিজেরা বলেন স্যার এটা হতে পারে, ম্যাডাম ওটাও হতে পারে। আর সেখান থেকে সিস্টারদের কথায় ডায়াগনোসিস করেন একজন চিকিৎসক। ফলে মূল তথ্যগুলো যদি দেখার চোখ যদি অন্যরকম হয়, তাহলে কিন্তু কোনোভাবে

একজন চিকিৎসক তিনি সুচিকিৎসা করতে পারেন না। একটা বলা হয় যে 90% কিন্তু ডিপেন্ড করে একজন রোগীর ভালো হয়ে ওঠা, ভালো করে পারফর্ম করা, সেটা ডিপেন্ড করে 90% নার্সিং পার্সনদের ওপর, আর 10% ডিপেন্ড করে একজন চিকিৎসকের ওপর। যদিও চিকিৎসক এখানে শেষ কথা, কিন্তু তবুও আমরা এই পেছনে থাকা সেই মাটির প্রতিমার ভেতরে যে কাঠামোটা যেমনভাবে আমরা ভুলে যাই, আমরা যেমন ওপরে চাকচিক্যটা দেখি, ঠিক তেমনিভাবে শুধুমাত্র এই চাকচিক্যটুকু শুধুমাত্র ডাক্তারবাবু বাঁচিয়ে দেন তা কিন্তু নয়। এর পেছনে মূল কাঠামো হয়ে থাকেন অবশ্যই এই সেবিকারা। আসুন না তাদের সম্মান করি, তাদের শ্রদ্ধা জানাই, যেমনভাবে আজকে বলছে আরপি কোন কথা, আজকে বলছে ফ্লোরেন্স নাইটিংগেলের কথা, তার মায়ের কথা। তো যাই হোক, অনেক সম্ভ্রান্ত পরিবারের যুবক ফ্লোরেন্সকে পছন্দ করত, বিশেষ করে রিচার্ড ম্যানহাটন মেলেন্স নামে এক শিক্ষিত সুদর্শন কবি রাজনীতিবিদ, সে কিন্তু এই ফ্লোরেন্সকে খুব পছন্দ করত। তো তার মা ফ্যানির মনে হয়েছিল এই তো আদর্শ পাত্র, মেয়ের ভবিষ্যৎ নিশ্চিন্ত। কিন্তু ফ্লোরেন্স সেই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন। সেদিনের কথা ভাবলে ইতিহাসবিদরাও অবাক হয়ে যান, আজও আমরা অবাক হই, কারণ সেই যুগে এমন সিদ্ধান্ত নেওয়া প্রায় বিদ্রোহের সমান ছিল। ফ্যানি ভেঙে পড়েছিলেন, হয়তো তার মনে হয়েছিল যে মেয়ে নিজের জীবন নষ্ট করছে, সমাজে মুখ দেখানো কঠিন হবে। কিন্তু ফ্লোরেন্সের মনে তখন অন্য আগুন চলছে। রাতের পর রাত তিনি পড়ছেন হাসপাতালের রিপোর্ট, ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গবেষণা করছেন, পরিসংখ্যান শিখছেন, মানুষের মৃত্যু কিভাবে কমানো যায় তা নিয়ে ভাবছেন। আর এইসব নিয়ে কিন্তু মা মেয়ের মধ্যে শুরু হয় দীর্ঘ মানসিক যুদ্ধ। ফ্লোরেন্স পরে নিজের লেখায় সেসব বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। মায়ের সামাজিক জীবনের চাপ তাকে দম বন্ধ করে তুলত, তিনি অনুভব করতেন তার নিজের জীবনের ডাককে কেউ বুঝছে না। কিন্তু মজার বিষয় হলো ফ্যানিও কিন্তু পুরোপুরি কি আপনি বলবেন একদম ভ্যাম্পায়ার ভিলেন, না তা ছিলেন না, তিনি আসলে মেয়েকে ভালোবাসতেন, মেয়ের ভালো চাইতেন, ভয় পেতেন, সমাজকে ভয় পেতেন, মেয়ের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে থাকতেন। কখনো কখনো হয়তো তিনি বুঝতেই পারতেন না কিভাবে এই অদ্ভুত মেয়েকে সামলাবেন। আর তারপর এলো ক্রিমিয়ার যুদ্ধ। সেই ক্রিমিয়ার যুদ্ধে আগেই তো বলেছি তিনি হয়ে উঠলেন দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। হঠাৎ একদিন পৃথিবী দেখল যে মেয়েকে তার নিজের পরিবার বুঝতে পারেনি সেই মেয়েই হাজার হাজার লাখো লাখো মানুষের প্রাণ বাঁচাচ্ছে। ফ্যানি অর্থাৎ এই ফ্লোরেন্সের মা, তিনিও কিন্তু তখন ধীরে ধীরে বদলাতে শুরু করলেন। মেয়ের সাফল্যে তাঁর গর্ব হতো, তাঁর বুক ভরে উঠত গলায় দোলা পাকানো আনন্দ। যদিও সম্পর্কের পুরনো টানা পড়েন পুরো মুছে যায়নি, তবু ভালোবাসা আবার নতুনভাবে জায়গা করে নিল। একটা ছোট ঘটনার কথা, খুব বিখ্যাত ফ্লোরেন্স তার বিখ্যাত বই নোটস অন নার্সিং, হ্যাঁ নোটস অন নার্সিং এর একটি কপি মাকে উৎসর্গ করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, আমার সবচেয়ে প্রিয় মাকে, তার স্নেহের সন্তানের তরফ থেকে। এমনটাই ছিল মা মেয়ের দ্বন্দ্ব, আবার মা মেয়ের ভালোবাসা, তাদেরকে কাছে পাওয়া, কাছে পেতে চাওয়া। আরপি আজ বিদায় নিচ্ছে ভোরাই থেকে, রত্নকরফা থেকে। ভালো থাকবেন, আর একটু পরে জবর খবর এবং তারপর যথারীতি নমস্কার কলকাতা।

0: পরিকল্পনা রয়েছে তা সব দপ্তরকে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাতে হবে। গতকাল অসম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরে পূর্ত দপ্তরের ময়দান টেন্টে বৈঠকে বসেছিলেন শ্রী অধিকারী। সেখানে বলা হয় আজ মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘরে একটি পর্যালোচনা বৈঠক করবেন। সেখানে 41টি দপ্তরের সচিব এবং 5 জন করে বরিষ্ঠ আধিকারিকদের উপস্থিত থাকতে হবে। রাজ্য বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। প্রথমার্ধে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া ও 224 পরগনার বিধায়করা। বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা আগামী 15ই মে শুক্রবার। বিধানসভা সূত্রের খবর, তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে। গতকাল প্রোটেম স্পিকার পদে মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নেন। লোকভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। গতকাল পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। কলকাতায় গতকাল বণিক সভা, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের আবহকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একসময় উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা থেকে মানুষ কাজের সন্ধানে এরাজ্যে পরিচিত এই ক্রীড়া প্রশাসক গতকাল রাত 12টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 78 বছর। আইএসএল ফুটবলের ম্যাচে গতকাল যুব ভারতীতে মোহনবাগান ইন্টারকাশের বিরুদ্ধে ড্র করেছে। ডার্বির আগের এই ম্যাচে গোল করতে না পারায় কার্যত কোণঠাসা মোহনবাগান। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার, আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতায় রয়েছে আরপি। আর একেবারে শুরুতেই নমো নমো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

প্রয়াত টুটু বসু ভারতীয় ক্রীড়া প্রশাসনে যুগাবসান। হ্যাঁ সত্যি তাই, টুটুবাবুর প্রয়াণে শোকস্তব্ধ ময়দান, অভিভাবকহীন মোহনবাগান সমর্থকরা। কলকাতা ময়দানে অজাত শত্রু যদি কাউকে বলতে হয় কেউ থেকে থাকেন, তাহলে কিন্তু তিনি টুটু বসু। ইস্টমোহনের দ্বন্দ্বফুলে সব ক্লাবের, হ্যাঁ সব ক্লাবের সমর্থকের কাছে তিনি ছিলেন অভিভাবকের মতো। গতকাল গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল 78 বছর। টুটুবাবু বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন, মাঝে অসুস্থ হয়ে পড়েন এবং তারপর তিনি আর ইহলোকে একেবারে আমাদের টাটা করে দিয়ে বিদায় নিয়েছেন অন্য জগতে। ভারতীয় ক্লাব প্রশাসনের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, 1991 থেকে প্রায় 3 দশক প্রত্যক্ষভাবে মোহনবাগান ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন টুটুবাবু। আর এই 3 দশকে বহু চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন। ময়দানের উপর দিয়ে, মোহনবাগান ক্লাবের উপর দিয়ে বহু ঝড় বয়ে গিয়েছে, কিন্তু প্রশাসক হিসেবে শুধু সেসব যে চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জগুলোকে সামলে দিয়েছেন তা নয়, বরং মোহনবাগানকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে তার অবদান অবিস্মরণীয়। ওই যে বলছিলাম কলকাতা ময়দানে অজাত শত্রু যদি কেউ থেকে থাকেন তাহলে তিনি টুটু বোস। তার প্রয়াণ আমাদেরকে সত্যি, মানে আপনি ইস্টবেঙ্গল হন, মোহনবাগানের হন, মোহামেডানের হন, আসলে এমন একজন ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া মোদী ব্যক্তিত্ব, যার কারণে আমাদের এই পশ্চিমবঙ্গের ফুটবল অনেকটা অনেকটা এগোতে পেরেছিল। ক্রীড়া জগতে তার যে অবদান তা কিন্তু কোনোভাবেই আমরা ভুলতে পারবো না। তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। আর 11 যে মুভিটা মোহনবাগানের সেই উচ্চতার শিখরে পৌঁছে যাওয়ার গল্পকে ঘিরে, সে 11 মুভির গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107-এ। প্রয়াত টুটু বসুর প্রতি এটাই আমাদের শ্রদ্ধাঞ্জলি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু, হ্যাঁ এই মুহূর্তে কিন্তু ওয়েদার রিপোর্টে কি রয়েছে, না ওই ওয়েদার রিপোর্ট নয়, বরং এই মুহূর্তে বিশেষ সতর্কতা, কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় রয়েছে সেটা বলি, এবং একই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, একই সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথায় কোথায়, না উত্তর দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারের বিভিন্ন অংশে আগামী মোটামুটি ঘন্টা খানেকের মধ্যে কিন্তু এই 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরও একবার জানিয়ে দিই, উত্তর দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারের বিভিন্ন অংশে। এমনটা বলতে বলতে আবারও কিন্তু চলে যাওয়া কোন গানে, পরশ পাথরের সঙ্গে স্মৃতিতে একটু ভেসে যাওয়া, উজান পেয়ে যাওয়া।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা। 7:21 হয়ে 16 সেকেন্ডস রয়েছে আর পি আপনার কানে 107 এ। আর এই মুহূর্তে কোন কথা আর কোন কোন খবর থাকবে আজ নমস্কার কলকাতা জুড়ে, তার কয়েকটা জাস্ট ছুঁয়ে যাওয়া। আচ্ছা, এই যে স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারতের পার্থক্য, ঠিক কোথায় কোথায় বলুন তো, কোন কোন সুবিধাগুলো আপনি বেশি পাবেন স্বাস্থ্যসাথীর চাইতে আয়ুষ্মান ভারতে, কিংবা সত্যি কি পাবেন না, সে কথাও কিন্তু থাকবে আজ নমস্কার কলকাতায়। জানেন কি, শুধুমাত্র ফুসফুসে নয়, 15টি আমাদের শরীরের 15টি অংশে কিন্তু ক্যান্সারের কারণ ধূমপান। এখনই না ছাড়লে, হ্যাঁ এখনই না ছাড়লে কিন্তু কোন কোন বিপদ আমার জন্য, আপনার জন্য, আমাদের সকলের জন্য ওয়েট করছে। শুধুমাত্র নিজের ক্ষতি নয়, আমরা চারপাশের কতটা ক্ষতি করছি আজ অবশ্যই নমস্কার কলকাতায়। জানেন কি, পকেটে টান, হ্যাঁ সস্তায় কি আপনি সেকেন্ড হ্যান্ড এসি কিনছেন, এই সেকেন্ড হ্যান্ড এসি কেনার আগে কিন্তু সাবধান, কারণ যা গরম আসতে চলেছে ওদিকে আবার এলনিনোর দাপট নাকি শুরু হবে। অন্তত বিজ্ঞান তেমন বলছে, ওয়েদার রিপোর্ট তেমন বলছে, ওদের অফিসগুলো সেই নিয়ে কিন্তু নানা রকম চিন্তায় রয়েছে। অতএব সেকেন্ড হ্যান্ড এসি কিনবেন, কিন্তু কোন কোন দিকে আপনি খেয়াল রাখবেন সেই জরুরি কথা শেয়ার করবে আর পি আজ নমস্কার কলকাতায়। আচ্ছা, শিয়ালদা মেন লাইনে বাড়ছে একাধিক ট্রেন, কবে থেকে আপনি সেই পরিষেবা প্রাপ্ত হবেন, কবে থেকে পাবেন, কবে থেকে এনজয় করতে পারবেন সেই এক্সট্রা পরিষেবা? না, শুধুমাত্র কিন্তু এখানেই শেষ নয়, ঘটা করে কার্ড বিলি করে লোক খাইয়ে নিজের শ্রাদ্ধানুষ্ঠান, ভাবুন একবার, নিজে বেঁচে থাকতে থাকতে নিজের শ্রাদ্ধের কাজ করে ফেলেছেন সেই ভদ্রলোক। কোথায় ঘটেছে এমন কাণ্ড, তিনি কি করেছেন, আর লোকজনই বা কি বলছেন, আসুন না সেই আপাত ফানি ঘটনাটা আমরা শেয়ার করব আজ নমস্কার কলকাতায়। আপত্তিকর রিল তৈরি নেশা, রাগে জীবিত স্ত্রীর পিণ্ড দান করেছেন স্বামী, ভাইরাল হয়েছে সেই ভিডিও, হ্যাঁ সে কথাও কিন্তু থাকবে আজ নমস্কার কলকাতায়। আর আজ আপনি কোন বিষয়ে টুইটি পুঁই পুঁই চুঁই চুঁই করে মেসেজ পাঠাবেন, কি বলবেন কি আর পি, না এক্ষুনি নয়, বরং এক গান বিরতির পর তোমাকে বলব।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: আজ কেমন কি আকাশ থাকবে সে কথা যদি বলি, তাহলে কিন্তু আজ আংশিক মেঘলা আকাশ এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে, মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে কত, আজ 34 ডিগ্রি সেন্টিগ্রেড, মিনিমাম টেম্পারেচার 26 ডিগ্রি সেন্টিগ্রেড, ম্যাক্সিমাম টেম্পারেচার গতকাল ছিল 34.6 ডিগ্রি সেন্টিগ্রেড, -1.2, মিনিমাম টেম্পারেচার ছিল 26.8 ডিগ্রি সেন্টিগ্রেড, -0.2, এবং সেই সঙ্গে ম্যাক্সিমাম হিউমিডিটি সে কত ছিল, ছিল 89%, মিনিমাম হিউমিডিটি ছিল 56%, না বৃষ্টি তার কোনো দেখা নেই। এবং সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য কিন্তু না কোনো রকম কিন্তু সতর্ক বার্তা নেই। আর এই মুহূর্তে কিন্তু আপনার জন্য রয়েছে কোন গান, এই মুহূর্তে রয়েছে কাতরা কাতরা ফ্ল্যাশব্যাক সঙ্গে কাতরা কাতরা জিনে দো।
2: FM Rainbow Flashback Song.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ঘটা করে, হ্যাঁ ঘটা করে কিন্তু কার্ড বিলি করেছেন, কিন্তু কার্ড বিলি করেছেন কি কারণে? নিজের জন্মদিন? না না না, সেসব কিছু নয়, বরং লোক খাইয়েছেন নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে। কোথায় ঘটেছে এমন কাণ্ড সে কথা জানাচ্ছি, কিন্তু তার আগে বলি তিনি জীবিত এবং সম্পূর্ণ সুস্থ, তা সত্ত্বেও ঘটা করে নিজের শ্রাদ্ধ অনুষ্ঠান করতে চলেছেন। ইতিমধ্যে প্যান্ডেল ফ্যান্ডেল বাঁধার জন্য খবর দিয়েছেন ডেকোরেটার্সকে, আত্মীয় প্রতিবেশীদের জন্য কি করেছেন এলাহি খাওয়া দাওয়ার বন্দোবস্ত। সবচেয়ে বড় কথা, হিন্দু রীতি মেনে 13 দিনের কাজের জন্য পুরোহিতকে খবর পর্যন্ত দিয়েছেন, সেই যোগাড় যন্ত্র চলছে। স্বাভাবিক প্রশ্ন উঠেছে, কেন এমন কাণ্ড করতে চলেছেন মধ্যপ্রদেশের সাতনার বাসিন্দা এক বৃদ্ধ? উচেরা অঞ্চলের আত্রবেদিয়া গ্রামের বাসিন্দা হচ্ছেন রামলতন কুসওয়া। ইতিমধ্যে নিজের শ্রাদ্ধের কার্ড বিলি করেছেন, আগামী তেরোই মে কিন্তু আমার শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হইবে এবং আজই হচ্ছে সেই দিন। সেই দিনে কিন্তু আরপি বলছে, আরপি সেই খবর পৌঁছে দিচ্ছে আপনার কানে। হ্যাঁ, আজ 13 মে বুধবার অভিনব শ্রাদ্ধানুষ্ঠান। আসলে কিছুদিন আগে দেহদানের সংকল্প করেছেন তিনি, ঠিক করেছেন, তার মৃত্যুর পর সাতনা মেডিকেল কলেজে দেহদান করবেন আত্মীয়রা। এই সিদ্ধান্তকে প্রশংসা করার বদলে অনেকেই কটূক্তি শুরু করেছেন রামলতনকে। তারা অভিযোগ করেন, শ্রাদ্ধের পয়সা বাঁচাতে দেহদানের ছুতো দিচ্ছেন তিনি। তা যে নয় কিভাবে তিনি বোঝাবেন? সে কথা বোঝাতে জীবিত অবস্থায় নিজের শ্রাদ্ধানুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন এই রামলতন কুসুবাহা। উচেরা এলাকার সচেতন মানুষ হিসেবে তিনি পরিচিত। এই অঞ্চলের ঔষধি গাছ এবং দেশীয় ফসলের জাত সংরক্ষণের প্রচেষ্টার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। তার কাজ রাজ্য স্তরে স্বীকৃতি পেয়েছে এবং মন কি বাত এই অনুষ্ঠানে কিন্তু তার নাম উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। 2024 সালে ভোপালে তাকে রাজ্য জীব

চিত্র সম্মাননা প্রদান করা হয়। নিজের মৃত্যু পরবর্তী অনুষ্ঠান করে রামলোতন সম্ভবত দেহদানের মতো সিদ্ধান্তের প্রতি সমাজের যে প্রতিক্রিয়া কেমন হয় তা জানতে এবং এই বিষয়ে একটা বিশেষ বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাইছেন। এই পদক্ষেপ এলাকায় আলোচনার জন্ম দিয়েছে, ডেফিনেটলি আমাদের মধ্যেও কিন্তু জিজ্ঞাসা তৈরি করেছে, আর সেই জিজ্ঞাসার একটা ভাইব্রেশন আর পি পৌঁছে দিচ্ছে আপনার মাইন্ডে, আপনার হৃদয়ে। আচ্ছা, আপনিও বেঁচে থাকতে থাকতে এমন কি কাজ করতে চান যা কিন্তু একেবারে অবাক করে দেবে, রাইট? সত্যি কি নিজের সাধ্য? এই আইডিয়াটা পাওয়ার পর আর পির মনে হচ্ছে, আরে ভাই, নিজের সাধ্যটা নিজেই করি, নিজেই খাই, লোকজন কীরকম হাফুস নেয় এসে কাঁদে দেখতে চাই, আমাকে লোকে কত মানে কতটা ভালোবাসে সেটাও তো পরখ হয়ে যাবে, কতটাই বা আয়ু বৃদ্ধি করা সম্ভব হয়, আয়ুষ্মান ভব এমনটা করে কতজন যে আশীর্বাদ করবে তার ঠিক ঠিকানা নেই। আর পি চাইছে, আর পি চাইছে একটা পকেটে একটু টাকা পয়সা আসুক, তাহলে কিন্তু ঠিক করবে, নিজের সাধ্য বেঁচে থাকতে থাকতে শ্রাদ্ধটা করেই যাবে। আপনি কি ভাবছেন, আপনি কি করবেন? পাঠিয়ে দিন 9903653992 কিন্তু চটপট পাঠিয়ে দিন আপনাদের এই সদিচ্ছাগুলো। আর সেই সদিচ্ছার পাশাপাশি এই মুহূর্তে কি বলবেন, না এই বিষয়টা আমার মন কিছুতেই বোঝে না। ওকে ওকে ওকে, মন যখন বোঝে না তখন গানটা কানকে শুনিয়ে বলুন, আরে বোঝে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার, নমস্কার কলকাতা রয়েছে আরপি। আর আজ কিন্তু আরপি আরপি ট্রাই করবে আপনার পছন্দের গানগুলো শুনিয়ে দিতে। অতএব গান বিলন্তি আজ কিন্তু রেডি না, গত সপ্তাহে বড্ড বেশি এই যন্ত্রেরা আমাকে যন্ত্রণা দিয়েছিল, সেই জন্য ভালো ভালো গান শুনিয়েছে আরপি, কিন্তু আপনাদের ইচ্ছেগুলো না ইচ্ছেগুলো পূরণ করতে পারেনি। আজ কিন্তু ইচ্ছে পূরণ করার চেষ্টা করবে আরপি। অতএব পাঠিয়ে দিন 9903652 9222 আপনাদের গানের রিকোয়েস্টগুলো। হ্যাঁ, আর এই মুহূর্তে গান মিলন দিতে শুভ্রা, শুভ্রা কিন্তু আজকে ফার্স্ট টাইম কোথেকে শুনছে, শুনছে আমাদের কলকাতার মেয়ে, এখানে কিন্তু আজকে বলছে যে আরে নার্সিং বিষয়ে, আজকে ফ্লোরেন্স নাইটিংগেলের বিষয়ে আরপি কত কথা শুনলাম, মন ভরে গেছে, আমি রেকর্ড পর্যন্ত করে দেখেছি। ওকে, থ্যাংক ইউ শুভ্রা। আর এই মুহূর্তে কিন্তু এই শুভ্রা রয়েছে ভুবনেশ্বর এমসে, ওয়াও থ্যাংক ইউ। সেই মুহূর্তে মেসেজ পাঠাতে পারেনি, কিন্তু পরে মেসেজ পাঠিয়েছে, জানিয়েছে তার ইচ্ছের কথা, পছন্দের কথা, এবং আজ নমস্কার কলকাতাতেও কিন্তু সেই শুভ্রা আমাদের সঙ্গে রয়েছে। আদবে কলকাতার মেয়ে, আদবে মেদিনীপুরের মেয়ে, তারপর কলকাতার ট্রেনিং, এবং তারপর এই মুহূর্তে কিন্তু ভুবনেশ্বর এমসে রয়েছে সেই শুভ্রা, তার পছন্দের গান গান মিলান্তিতে।
1: গান মিলান্তি, গান মিলান্তি,
4: सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানো মেসেজ, হ্যাঁ, একটা একটা করে মেসেজ আসছে, গানের রিকোয়েস্ট থাকছে, এবং একই সঙ্গে এই এই ইহো পারে চলে যাওয়ার আগে ওই ভদ্রলোকের মতো, মধ্যপ্রদেশের সেই ভদ্রলোকের মতো, আপনিও আপনার লাইফে ঠিক কী করতে চান পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন 9903653992। এই মুহূর্তে একেবারে শুরুতে আজ কার মেসেজ? দীপকের মেসেজ, কোথেকে পাঠিয়েছে? বেলপকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে পাঠিয়েছে। গুড মর্নিং, গুড মর্নিং আরপি দাদা ভাই, গ্রামে বাস করে গ্রামে এমন কিছু করেছি যেগুলো গ্রামের মানুষ আমাকে আশা করি সারা জীবন মনে রাখবে। প্রায় 40 লক্ষ টাকা খরচ করে বাবা কৃত্তিবাস মন্দির, 5 লক্ষ টাকা খরচ করে কালী মন্দির করেছে, সবই ডোনেশনের উপর লোকের কাছ থেকে চেয়েছে। আমাদের গ্রামে সারা বছরে 9টি অনুষ্ঠান হয়, এর আগে যারা পরিচালনা করতো তারা বলতো গ্রামের লোক ঠিকমতো চাঁদা দেয় না। আমি এখন একটি কার্ড সিস্টেম করে দিয়েছি, যে চাঁদা নেবে সে ওই কার্ডে সই করে চাঁদা নেবে, আর কত টাকা চাঁদা দিচ্ছে সেটাও কিন্তু ওখানে লিখে দেবে। বছরে 1200 টাকা চাঁদা সবাই দিচ্ছে, ভালোভাবে অনুষ্ঠান চলছে। গ্রামের এই অনুষ্ঠান নিয়ে সবাই খুব সতর্ক থাকে, জানে সবাই সারা বছরে অনুষ্ঠান হবেই গ্রামের মঙ্গলের জন্য। দীপক যখন আছে,
4: ওয়াও, আরে দীপক আমাদের কোম্পানিতে জয়েন করো।
3: না, তোমাকে কিন্তু চাই, চাই, ডেফিনেটলি চাই, দীপককে আমাদের চাই। দীপক এমন মেসেজ পাঠিয়েছে বেলপকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে, ওয়াও, থ্যাংক ইউ। আপনি আপনি ঠিক কী বলছেন, কী বলছেন না, এই মুহূর্তে কার্ড মেসেজ, ম্যাক্সিমাম কিন্তু গানের রিকোয়েস্ট আসছে। ওকে ওকে, এই মুহূর্তে কার্ড মেসেজ। প্রবাল মেসেজ পাঠিয়েছেন বিলাসপুর ছত্তিশগড় থেকে, ওয়াও, কি লিখেছেন। প্রিয় শ্রবণ সাথী আরবি, তোমাকে আর সকল শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত। ভোরাই থেকে শুনছি ফ্লোরেন্স নাইটিঙ্গেল এবং তার মা ফ্যানি নাইটিঙ্গেল সম্পর্কে শুনে সমৃদ্ধ হলাম, ভালো লাগলো। টপিকের বিষয়ে বলি, বেঁচে থাকতে থাকতে আমি একটা হোটেল কাম ক্যান্টিন খুলতে চাই, যাতে প্রতিদিন সামান্য বা নামমাত্র অর্থে 20 জন মানুষকে আমি খাবার খাওয়াতে চাই পেট ভরে। এটা আমার আর আমার স্ত্রীর রিটায়ারমেন্ট প্ল্যান, জানি না কতটা করতে পারবো। নাম দেব শেফালির হেসেল।
4: ওকে, হেসে খেলে শেফালির হেসেলে, আসুন ছেলে পেলে নিয়ে। ওহো, জমে যাবে, জমে যাবে বস, জমে যাবে।
3: জানি না কতটা করতে পারবো, নাম দেব শেফালির হেসেল। আসলে বিনা পয়সায় খেতে অনেকেই সংকোচ বোধ করেন, তাই ওই সামান্য অর্থ নেওয়া। সকলে ভালো থাকুক, ঈশ্বর সকলের মঙ্গল কামনা করুন। আর আরপি কি ইচ্ছে আপনি জানতে চাইছেন? আর

0: কি করতে চাই মৃত্যুর আগে? আহ, জন্মিলে বলিতে হবে অমর কে কোথা কবে, মধুসূদন দত্ত কবে সেই বলে গিয়েছেন, আর তুই কি করতে চাই? আপনার জন্য, আমার জন্য, আমার এই বাংলার জন্য, আপনি যদি জানতে চান তাহলে সেই প্রশ্ন যদি করেন তবেই বলবো, না হলে কিন্তু লজ্জা করছি বলতে। আপনি পাঠিয়ে দিন। ওদিকে স্টুডিওর ঘড়ি বলছে 7:54 হয়েছে, 46 সেকেন্ডস, নো প্রবলেম। আপনার জন্য, আপনার জন্য কোন গান এই মুহূর্তে গান মিলন দিতে, কার গানে রিকোয়েস্ট আছে? উমা, গানের তো রিকোয়েস্ট রয়েছে, কার বলুন দেখি? কেন, আমাদের বন্ধু উৎপলের রিকোয়েস্ট রয়েছে, রিকোয়েস্ট সং
1: গান মিলান্তি, গান মিলান্তি।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন।

0: নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: একেবারে শেষ বেলে, মানে প্রথম ঘন্টায় নমস্কার কলকাতা, প্রথম ঘন্টায় একবারে শেষ বেলে আপনার কাছে আরও একবার জানতে চাওয়া, মৃত্যুর আগে আপনি এমন কি কাজ করবেন যা কিন্তু একেবারে আপনাকে মনে রাখার মতো কাণ্ডপাণ্ড ঘটিয়ে দেবে। আপনি সংবাদ শিরোনামে চলে আসবেন যেমনভাবে এসেছেন সেই মধ্যপ্রদেশের ওই ভদ্রলোক। কি তাহলে পাঠিয়ে দিন সেই কথা, আপনার মনের কথা।
3: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের উপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, সরকার সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন 36,000 মেট্রিক টন থেকে বাড়িয়ে 54,000 মেট্রিক টন করেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল আজ ভুটান সফরে যাচ্ছে। এই সফরের মূল উদ্দেশ্য হল ভারত ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। 51 সদস্যের এই প্রতিনিধি দলে সিকিমের রাজ্যসভার সাংসদ ডিটি লেপচা, ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং বিদেশ মন্ত্রকের কর্মকর্তারা অংশ নেবেন। ভারত আগামীকাল এবং বৃহস্পতিবার ব্রিক্স গোষ্ঠীর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল বলেন, ব্রিক্স সদস্য অংশীদার দেশগুলির বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেইজিংয়ে যাচ্ছেন। 2017 সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত বৈঠকে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনা সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান পাবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনে পাঞ্জিপাড়া সূর্যকমল সেকশনের মধ্যে অটোমেটিক ব্লক সিগন্যালিং এর কাজে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত ট্রাফিক ব্লকের পরিকল্পনা নিয়েছে রেল। এর ফলে সরাইঘাট এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস, হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
4: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আপাতভাবে আজকে কিন্তু আয়ুষ্মান ভারত, হ্যাঁ, এই প্রকল্পে কোন কোন সুবিধা আপনি পাবেন, পেতে চলেছে পশ্চিমবঙ্গ, সে কথাই শেয়ার করছে আরপি। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প, যেখানে নিয়ে খরচায় 5 লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা মিলবে, মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের পরিবার পিছু বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা করা হয় এই আয়ুষ্মান ভারতের অধীনে। 2018 সালে এই প্রকল্প চালু হয়েছিল, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়নি, এবার কিন্তু চালু হতে চলেছে। আর এই প্রকল্পের ভবিষ্যৎ কি, ভবিষ্যতে কি, মানে ভবিষ্যৎ বলতে আমাদের ভবিষ্যতের সঙ্গে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের বিষয়টাও কিন্তু একেবারে জড়িয়ে রয়েছে। আম জনতার কাছে এই আয়ুষ্মান ভারত সত্যি কথা বলতে কি অতটা পরিচিত নয়, সেই পরিচিতির জন্য আজ FM রেইনবোতে এমন কথা। আসলে এর আগে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিককে পেতেন তেমন নয়, এতে আয়ের কোনো নির্দিষ্ট সীমা ছিল না তাও নয়, ফলে রাজ্যের প্রায় সব নাগরিক পেতেন, যদিও যারা সরকারি চাকরি করেন সেই প্রকল্পের সুবিধে পেতেন না। তো উপভোক্তার সংখ্যা ছিল 2,40,00,000। সাধারণত বাড়ির মহিলাদের ওই কার্ড দেওয়া হতো, এই প্রকল্পের খরচ পুরোটাই দিত রাজ্য সরকার। রাজ্যের সব সরকারি বেসরকারি হাসপাতাল হাসপাতালে এই পরিষেবা পাওয়া যেত। এবারে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারতের মূল সমস্যার জায়গায় হচ্ছে কি না, এটা কিন্তু

সবার জন্য নয়। এটা আগেও ছিল স্বাস্থ্য প্রকল্পের ক্ষেত্রে, সরকারি কর্মচারীরা পেতেন না। এখানেও কিন্তু কেন্দ্রের নিয়ম অনুযায়ী যে সকল পরিবারের কর্তা ব্যক্তিরা বা গিন্নীরা তারা সরকারি চাকরি করবেন তারা এই সুবিধা পাবেন না, এবং একই সঙ্গে যে সকল পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম তারাই কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন। গ্রামীণ এলাকায় যারা কাঁচা বাড়ি এবং এক কামরার ঘরে বসবাস করেন, যাদের পরিবারে প্রাপ্তবয়স্ক 16 থেকে 59 কোনো সদস্য নেই বা প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধে পাবেন। অন্যের জমিতে কর্মরত ভূমিহীনেরা সহ নিম্ন আয়ের নাগরিকরাও কিন্তু সুবিধে পাবেন। শহরাঞ্চলে হকার, রিক্সা বা ভ্যান চালক, সাফাই কর্মী, মালি, পরিচারিকা, রাজমিস্ত্রি, নিরাপত্তা রক্ষী, ঝাড়ুদার সহ নিম্ন আয়ের নাগরিকরা এর সুবিধে কিন্তু পাবেন। এর বাইরে রয়েছে বিশেষভাবে সক্ষম তপশিলি জাতি, উপজাতি, একই সঙ্গে আশাকর্মী, অঙ্গনবাড়ি কর্মী, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনাতে অন্তর্ভুক্তরা কিন্তু এই সুবিধে পাবেন। এমনটা বলতে বলতে 8:05 হবে 35 সেকেন্ডস। আর আপনার জন্য রয়েছে কোন গান, মন মানে না।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আট বেজে 10 মিনিট হয়ে 25 সেকেন্ড, যার এই মুহূর্তে কোন কথা আপনার জন্য রয়েছে, কোন কথা আপনার জন্য রয়েছে, ওই যে একটু আগে বলেছিলাম স্বাস্থ্যসাথী নাকি আয়ুষ্মান ভারত, কে কোথায় সুবিধে পাবে। কিন্তু তার পাশাপাশি আরও কিন্তু রয়েছে নানা রকম ইন্টারেস্টিং সেই মুহূর্তের কথাগুলো। যেমন ধরে যাক, পকেটে কি টান সস্তায় সেকেন্ড হ্যান্ড এসি কেনার আগে কি আপনি সাবধান হবেন না। ব্যাপারটা হচ্ছে মধ্যবিত্তের পকেটের টানে অনেকেই কিন্তু এখন ঝুঁকছেন সেকেন্ড হ্যান্ড বা রিফারবিশড এসির দিকে। সস্তায় এসি কিনে ব্যবহারে আপত্তি নেই কারো, তবে অসাবধান হলেই কিন্তু বিপদ আর বিপদ। সেকেন্ড হ্যান্ড এসি ব্যবহারের আগে কোন কোন বিষয়ে আপনি নজর দেবেন আর পি জানাবে আজ নমস্কার কলকাতায় সে কথা। আর এই মুহূর্তে কিন্তু গান মিলন্তির রিকোয়েস্ট রয়েছে। হ্যাঁ, গান মিলন্তির রিকোয়েস্ট রয়েছে। কে পাঠিয়েছে? অজয় এবং শিখা কোথেকে পাঠিয়েছে? বারুইপুর থেকে রিকোয়েস্ট করেছে। কোন গান, কোন গান? পারবো না, আমি ছাড়তে তো কি। ওয়াও, থ্যাংক ইউ।
1: গান মিলন্তি, গান মিলন্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: FM রেইনবোতে। রেইনবো নিউ টিউন,
2: রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।
3: খাঁচা মুভির গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গরমে নরম হবেন নাকি একেবারে চরমে উঠবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু এই গরমে এসির দাম যে একেবারে চরমে উঠবে তা গ্লোবাল গ্লোবাল এফেক্টের কারণে অনেকটা অনেকটা কিন্তু বেশি একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। ফলে এবছর বিশেষ করে কিন্তু অনেকের মধ্যে দেখা যাচ্ছে সেকেন্ড হ্যান্ড এসি কেনার দিকে ঝোঁকটা অনেক অনেক বেশি। কিন্তু সেকেন্ড হ্যান্ড এসি ব্যবহারের আগে কোন কোন বিষয়ে নজর দেবেন সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পুরনো এসির যন্ত্রাংশগুলো সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ে যায়, বিশেষ করে কম্প্রেসার যদি উইক হয়ে পড়ে তবে কিন্তু অত্যধিক গরম হয়ে উঠতে পারে, অর্থাৎ ঠান্ডা হাওয়ার জায়গায় আপনি গরমা গরম হাওয়া ঘরে ঢুকিয়ে ফেলবেন উল্টো পথে। এছাড়া ভুল পদ্ধতিতে গ্যাস রিফিল করা, সেই সঙ্গে নিম্নমানের রেফ্রিজারেশন করা, রিফার্বিশড ঠিক মতো না করা, এগুলো কিন্তু বিপদের দিকে আমাদের ঠেলে দিচ্ছে। শুধু কি তাই হতে পারে কিন্তু মারাত্মক বিস্ফোরণ। বড় ঝুঁকি হলো বৈদ্যুতিক গোলযোগ। পুরনো এসির ভেতরের তার অনেক সময় কিন্তু একেবারে নড়বড়ে হয়ে থাকে, নিম্নমানের প্লাগ বা এক্সটেনশন কর্ড ব্যবহারের ফলে শর্ট সার্কিট হওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায়। এছাড়াও নোংরা ফিল্টার এবং সেই সঙ্গে কপার কয়েলে জমে থাকা ধুলোবালি মেশিনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে, যা থেকে কিন্তু বিস্ফোরণ হতে পারে। আর সেই সঙ্গে কি হতে পারে না, বিপদের আগাম সংকেত আপনি পাবেন কি করে না, ইউনিট থেকে পোড়া গন্ধ যদি বেরোয় তাহলে ইমিডিয়েট মেন সুইচ অফ করবেন। অস্বাভাবিক বা জোরালো যদি শব্দ হয় তাহলে অবশ্যই কিন্তু মিস্ত্রি ডেকে নিজে কারিগরি করতে যাবেন না, মিস্ত্রি ডেকে ব্যবস্থা নেবেন। আর ঘন ঘন যদি MCB ট্রিপ করে তাহলে কিন্তু, বা ট্রিপ করলে বা স্পার্ক করলে অবশ্যই কিন্তু মিস্ত্রি ডেকে সেগুলো ঠিকঠাক করবেন। ঘর ঠান্ডা না হয়ে এসির বডি যদি খুব গরম হয়ে যায় তাহলে বুঝবেন এই এসি বিগড়তে চলেছে। গ্যাস লিকের হিসির শব্দ বা অদ্ভুত গন্ধ না খেলে কোনোভাবেই কিন্তু সেই এসি চালাবেন না। তাহলে বিপদ এড়াতে কী কী করবেন, কিছু টিপস দেওয়া হয়েছে এবং একই সঙ্গে একজন দক্ষ টেকনিশিয়ানকে দিয়ে নিয়মিত সার্ভিসিং করাতেই হবে। সস্তার মিস্ত্রি না ডেকে জেনুইন পার্টস ব্যবহারের উপর জোর দিন। ভোল্টেজের ওঠানামা সামলাতে ভালো মানের স্টেবিলাইজার, সেটাও কিন্তু ব্যবহার করতে হবে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটানা এই পুরনো এসি কোনোভাবেই চালিয়ে রাখবেন না। হয়তোবা 3-4 ঘন্টা চললো খুব বেশি হলে, তারপর অন্তত হাফ এন আওয়ার রেস্ট দিন, তারপর নতুন করে চালানো। এমনটা বলতে বলতে গানে গানে আপনার গানে পৌঁছে যাওয়া 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন বেঁচে থাকতে থাকতে? মৃত্যুর পরেও আপনাকে মনে রাখবে, ইহ জগৎ ছেড়ে চলে যাওয়ার পরেও আপনার কথা লোকে স্মরণ করবে। কি লিখেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে, লিখেছেন, গুড মর্নিং, আমি বেঁচে থাকতে থাকতে নিজের স্ট্যাচু তৈরি করে তাতে মাল্যদান করার জন্য আমার প্রিয়জনদের নেমন্তন্ন করতে চাই। এই বাবা, সেই নেমন্তন্নের তালিকায় আর কি থাকছে কি? বলা খুব মুশকিল, কিন্তু সুভাষ নিজের স্ট্যাচু তৈরি করবে। আচ্ছা, নিজের কেনা জায়গায় না, সরকারি জায়গায় করতে যেও না, কিন্তু খুব খুব খুব গণ্ডগোল হতে পারে না। এই মুহূর্তে অন্য মেসেজ, রজত কি মেসেজ পাঠিয়েছে বানপুর নদিয়া থেকে, লিখেছে,

বেঁচে থাকতে থাকতে নিজেই নিজের একটা মূর্তি বানিয়ে সবার সামনে নিজেই উদ্বোধন করব। কি করে হলো? ওদিকে সুভাষ থাকে উত্তর বাউলতে, আর এদিকে রজত থাকে বানপুর নদিয়াতে। দুজনের একেবারে মেন্টাল রিলেশন এতটাই ডেভেলপ করে গেছে, প্রায় একই কথা লিখেছে, তো সবাই অবাক হয়ে দেখবে, এমনটাই লিখেছে রজত বিশ্বাস। এবং সেও কিন্তু স্ট্যাচু তৈরি করতে চায় এবং মাল্য দান করতে চায়। কি করে হলো? দুই বন্ধুকে মানে কানে কানে একেবারে কথাবার্তা বলে তারপর মেসেজ পাঠিয়েছে। হতেই পারে। এই মুহূর্তে কার মেসেজ? অমিত সামন্ত কে লিখেছে, গুড মর্নিং, শুভ সকাল আরপি, আমি অমিত বলছি মহিষাতল পূর্ব মেদিনীপুর থেকে। বেঁচে থাকতে থাকতে নিজের শ্রাদ্ধ, এটা নতুন নয়, এটা অনেকেই করেছে, কোনো মিডিয়ার খবরে এসেছে কোনটা আসেনি। আমি আমার নিজের পরিবারে আমার দাদুর বাবা মানে আমার বড় দাদুর কথা শুনেছি, তার কথা বলছি আমি আমার দাদুর মুখে গল্প শুনেছি, ওনার বাবা বেঁচে থাকতে থাকতে নিজের শ্রাদ্ধের খাওয়া দাওয়া পুরো বংশের মানুষজনকে খাইয়ে গিয়েছিলেন নেমন্তন্ন করে, কারণ ওনার ছেলেরা মানে আমার দাদু এবং তার ভাইয়েরা ছিলেন অনেকটা বেপরোয়া, কোনো দায়িত্ব নিতেন না, কাজকর্ম না করে বসে বসে খেতেন। সেই জন্য তিনি মনে মনে ভেবেই নিয়েছিলেন, আমি যদি মারা যাই, লেখাটা একটু ঠিকঠাক হলে ভালো হয়, মারা যাই আমার শ্রাদ্ধটুকু ঠিকভাবে করবে না এরা, আর বংশের লোকজন যে নিয়ম পালন করবে তাদেরকে একবেলা মাছ ভাত খাওয়াবে না এই ছেলেরা। এই জন্য তিনি সিদ্ধান্ত নিয়ে মারা যাওয়ার আগেই সবাইকে তার শ্রাদ্ধের খাওয়া দাওয়া করিয়ে দিয়ে গিয়েছিলেন। এই সিদ্ধান্তে আমাদের বংশের নাকি অনেক মানুষজন খুশিও হয়েছিলেন। অবশ্য উনি তারপরে অনেক দিন, অর্থাৎ সেই বড় দাদু অনেক দিন বেঁচে ছিলেন, এমনটা লিখে পারছে আমাদের বন্ধু অমিত মহিষাতল পূর্ব মেদিনীপুর থেকে। ওকে, আপনার কাছে কি এমন এমন এমন অভিজ্ঞতা জমা হয়ে রয়েছে? তাহলে শেয়ার করুন 9903653992 এই মুহূর্তে। ও লা লা লা, জুন আপনার কানে শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু ক্রি রয়েছে, রয়েছে আপনাদের পাঠানো সেই রিকোয়েস্টেড সং শুনিয়ে দেওয়ার পালা, রিয়ানা এবং তিয়াশা। রিয়ানা এবং তিয়াশা না, তারা কোত্থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে তা লেখেনি, কিন্তু আমার যতদূর মনে পড়ছে নমস্কার কলকাতায় ওরা একেবারে একেবারে নতুন। ওদের গানের রিকোয়েস্ট, ওয়াও, বর্ডার টু মুভি থেকে কোন গান? সেই চেনা পরিচিত গান, যে গানটা শুনতে আমাদের প্রায় প্রত্যেকেরই ভালো লাগে, সেই গানের রিকোয়েস্ট ওরাও করেছে।
4: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। জানতে চেয়েছে, জানতে চেয়েছে, কে বলুন তো, কে বলুন তো, রিয়াঙ্ক, রিয়াঙ্ক নাকি রিয়াঙ্কা ইংরেজিতে লিখেছে, কি আর করা যাবে, জানতে চেয়েছে। আরে তোমার কি ইচ্ছে, তুমি কি প্লিজ শেয়ার করবে না, করবে না? আরে আমি করবো তো, আরে শুধুমাত্র একজন তোমার কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছে, অন্যরা কেউ কিছু জিজ্ঞেস করছে না, আমার রিকোয়েস্ট কি, মানে আমার কি ইচ্ছে, কি আর করা যাবে, বরং তোমাদের ইচ্ছে, আপনাদের ইচ্ছে, তোর ইচ্ছে, শেয়ার করতে চাইছে আরপি। কিন্তু এই মুহূর্তে কার কি ইচ্ছে রয়েছে? হ্যালো আরপি, গান মিলন্তিতে এই মায়াবী চাঁদ্রি রাতে এই গানটা শুনিয়ে দিও প্লিজ। মুভির নামও লিখেছে কে, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ, এমনটা লিখে পাঠিয়েছে। আরও কি সব লিখছে, ওকে লিখতে থাকো, লিখতে থাকো, শুনতে থাকো, শুনতে থাকো। সুপ্রভাত, আমি নিজের অর্থ ব্যয় করে পাড়াতে একটা

0: ক্লাব করেছে, যে ক্লাবের নাম আজাদ হিন্দ ক্লাব। ওয়াও, যে ক্লাবের নাম আজাদ হিন্দ ক্লাব। তাছাড়া পাড়াতে জলের সমস্যা ছিল, সেখানে হাজার ফুট কলের ব্যবস্থা করে দিয়েছে, তবে এটা সরকারি অর্থ ব্যয়। আর ইচ্ছে আছে দেহ দান করার, জানি না এটা সম্ভব হবে কিনা। এরপর যদি মানুষ আমাকে মনে না রাখে তার জন্য আমার দুঃখ নেই, কারণ আমি তো মানুষের সেবায় ব্রত ছিলাম, মানে ব্রতই ছিলাম। হবে তো, যাই হোক, এমনটা লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু মাধে মাথে দাস বহরু ঘোষ পাড়া থেকে। ওয়াও, আরে ভাই, কাজ করে যেতে হবে, তারপর যা হয় দেখা যাবে। এই মুহূর্তে কার মেসেজ? আর বি দাদা, শুভ সকাল, আমি মিতালি বলছি। মৃত্যুর আগে অনেকের অনেক অনেক কিছু পরিকল্পনা থাকে, যাতে সে এমন কিছু কাজকর্ম করে যে মানুষ তার চলে যাওয়ার পরও অনেকদিন মনে রাখতে পারে। আমার খুব ইচ্ছে আমাদের গ্রামে আমার নিজের জায়গা দিয়ে একটা স্কুল বানানো। আমার মৃত্যুর পর অবশ্য সেই স্কুলটা যদি থাকে, পড়াশোনা চলতে থাকে, আমি চলে যাওয়ার পর অনেকেই মনে রাখবে স্কুলটা আমার নামেই হবে, এটাই আমার ইচ্ছে। আর হ্যাঁ, আমিও কিন্তু এখন গ্রামের গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়িয়ে থাকি, যারা টিউশনের খরচ বহন করতে পারে না তাদেরকে বিনামূল্যে পড়াই, আমি আমার বাড়িতে পড়াই। মিতালি এমনটা লিখে পাঠিয়েছে হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। ওয়াও, আপনি পাঠিয়ে দিন আপনার মনের ইচ্ছে, আপনার চাওয়া, কি করতে চান মৃত্যুর আগে এই পৃথিবীতে, কি দাগ রেখে যাওয়ার জন্য? ওকে, দাগ রাখতে হবে না, দাগহীন কি কাজ করতে চান শেয়ার করুন আরবিকে 9903653992 আর এই মুহূর্তে কোন গান ওয়েট করছে, এই মুহূর্তে কিন্তু ওয়েট করছে সেই যে আমাদের বন্ধু সোমনাথের রিকোয়েস্ট করা সং,
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। কোন খবর, কোন খবর আপনার জন্য ওয়েট করছে, কোন কোন খবর ওয়েট করছে সে তো আরপি জানিয়ে দিয়েছে, কিন্তু এই মুহূর্তে, এই মুহূর্তে কিন্তু আপনাদের পাঠানো, হ্যাঁ আপনাদের পাঠানো আরও আরও অনেক অনেক মেসেজ জমা হয়ে রয়েছে, সেগুলো চেষ্টা করছে আরপি যতগুলো পারছে ক্লিয়ার করে দিতে। ওকে, গানের রিকোয়েস্ট, প্রচুর প্রচুর গানের রিকোয়েস্ট আসছে। সুপ্রভাত দাদা, ফরেস্ট নাই, আচ্ছা ওকে ওকে ওকে, নাইচিঙ্গেলের জীবনী আর গভীরভাবে পেলাম, সেই ছোট্টবেলায় স্কুলে পড়েছিলাম, আজ আরও অনেক অনেক কিছু জানলাম, ধন্যবাদ। টপিকের বিষয়ে কে লিখেছে, সৌভিক লিখেছে কসবাহালতু থেকে। টপিকের বিষয়ে বলি, আমি যেটা করব, আমার অন্নপ্রাশন আবার করব, মামার হাতে ভাত খাবো, দেখব কেমন মজা হয়, নানা উপহার পাবো একই সঙ্গে, আমি ডেফিনেটলি জানি এমনটাই, কিন্তু এমনটাই বলেছে আমাদের বন্ধু একেবারে, কে সৌভিক এমনটাই বলেছে। আর ওদিকে আর সেই সেই মামার হাতে যখন ভাত খাবে, তখন ডেফিনেটলি ও যে চিকেন খেতে ভালোবাসে, সেই চিকেন সং হয়েই যাক এই মুহূর্তে আপনার কানে 107-এ। আর এই গান শুনতে শুনতে কিন্তু আমরা চলে যাব নমস্কার কলকাতার একেবারে তৃতীয় ঘন্টায়, তারপর জবর খবর এবং পরে ফিরে আসা 3-1-3 গানের হ্যাট্রিক নিয়ে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। ভারতে আগামীকাল দুদিনের ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক বসতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই বৈঠকে সভাপতিত্ব করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁরা সাক্ষাৎ করবেন। কৈলাস মানসরোবর যাত্রার জন্য রেজিস্ট্রেশন চলতি মাসের 19 তারিখের মধ্যে জমা দেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় সরকার। বাকি বিস্তারিত তথ্য সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। সমাজবাদী পার্টি প্রধান প্রয়াত মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্র প্রতীক যাদব। 38 বছর বয়সী প্রতীককে লখনউয়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তাঁর স্ত্রী অপর্ণা যাদব বিজেপির সদস্য এবং বর্তমানে রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। কেন্দ্রীয় সরকার তদন্তভার সিবিআইকে দেওয়ার পর তারা একটি এফআইআর দায়ের করে। সিবিআই এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসঘাতকতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করার সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। কৌশলগত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরভাষে মতবিনিময় করেছেন। ইউএই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে উভয় নেতাই একমত হন। তারা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং নিরাপত্তা নিয়ে সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা হয়েছে দুই নেতার মধ্যে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশে পৌঁছে যেতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর চলতি সপ্তাহের শেষ নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে, আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: FM Rainbow তে। তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
3: গানের হাটে আজ প্রথম গান একেবারে তুমি কে, হ্যাঁ জিজ্ঞাসা, এই কৌতূহল, এই আগ্রহ। আর সিনেমার নাম, ছবির নাম না, আপনি অনুমান করুন।

0: এমুহূর্তে রয়েছে কিন্তু ওয়েদার ওয়ার্নিং, 30-40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় সেই নামগুলো এই মুহূর্তে জানিয়ে দেওয়া। দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু আগামী 2-3 ঘন্টার মধ্যে কেন একেবারে মানে এমনটা হতে পারে, হয়তো এই এই শুরু হয়তো বা হয়ে গেছে, ফলে সেই কারণে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ করা হচ্ছে ওয়েদার অফিস থেকে। আবারও বলে দিই, 30-40 কিলোমিটার গতিবেগে কিন্তু কোথায় দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনা অতি দ্রুত রয়েছে, ফলে আমাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে ফিরে যাই 3-1 গানের হ্যাট্রিকে।
1: FM রেনবোতে 3-1।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা।

0: নমস্কার কলকাতা।
1: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। 9:19 হয়ে 43 সেকেন্ডস, আর এই মুহূর্তে কোন কথা আপনার জন্য রয়েছে। শিয়ালদা মেন লাইনে বাড়ছে কিন্তু একাধিক ট্রেন। কবে থেকে পরিষেবা এবং যাত্রীদের জন্য ডেফিনেটলি এটা হচ্ছে একেবারে সুখবর। শিয়ালদা ডিভিশনে মেন লাইনে যাত্রীদের জন্য সুখবর, একাধিক লোকাল ট্রেন বাড়ছে। কৃষ্ণনগর শাখায় কৃষ্ণনগর আমঘাটা সিঙ্গেল লাইনে এই ট্রেন পরিষেবা বাড়ানো হচ্ছে। এই লাইনে আরও আপ ও ডাউন লাইনে দু জোড়া করে ট্রেন চালানো হবে, অর্থাৎ মোট 4টি ট্রেন আরও চলাচল করবে। কিন্তু কবে থেকে শুরু হবে এই লোকাল ট্রেন পরিষেবা? এছাড়াও শিয়ালদা লালগোলা শাখায় অতিরিক্ত একটি কিন্তু মেমো রেক চালু হচ্ছে। ব্যাপারটা কি? কৃষ্ণনগর আমঘাটা নতুন চালু হয়েছে, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে ওই এলাকার সাধারণ মানুষের। এই রুটে 3 জোড়া ট্রেন চলাচল শুরু হয়, যাত্রী সংখ্যাও বাড়তে থাকে ক্রমশ। যাত্রীদের পরিষেবা এবং চাহিদার কথা মাথায় রেখেই এই শাখায় আরও ট্রেন চালানোর কথা ভাবা হচ্ছিল রেলের পক্ষ থেকে। সেই ভাবনাই কিন্তু এবার বাস্তব হয়েছে। এবার নতুন 2 জোড়া করে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচলের কথা জানানো হয়েছে। ওকে। মোটামুটিভাবে যা সিদ্ধান্ত, আগামীকাল থেকে এই ট্রেন চলাচল করবে, আর এই লাইন চালু হওয়ায় মায়াপুর যাওয়া আরও সহজ হয়ে গেছে। পর্যটক এবং ইস্কনের ভক্তরাও এই শাখার লোকাল ট্রেনে যাতায়াত শুরু করেছিলেন, সেসব কারণে কিন্তু আরও বেশি যাত্রী সুবিধার জন্য ট্রেন বাড়ানো হয়েছে বলে খবর। তাহলে আর কোন খবর রয়েছে? জাস্ট ওয়েট, আপনি মেসেজ পাঠিয়ে দিন 9903653992। কোন বিষয়ে? ওই যে আপনি মৃত্যুর আগে, ইহলোক ছেড়ে যাওয়ার আগে কোন কাজ, এমন কোন কাজ করতে চাইছেন যেটা কিন্তু আপনাকে মনে রাখতে সাহায্য করবে? আপনি সত্যি সত্যি শ্রাদ্ধ শান্তি এই বেঁচে থাকা অবস্থাতেই করবেন যেমনভাবে করেছেন সেই যে ভদ্রলোক যার কথা শেয়ার করেছে আরপি আজকে? নমস্কার কলকাতায়, আর এই মুহূর্তে বাউন্ডুলে ঘুরি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
2: FM রেইনবোতে। রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সুগন্ধু ঘোষ সুগন্ধুবাবু আর কি তো আজ একবার সকাল সকাল পাঠিয়ে দিয়ে, মানে অনেকটা সকালে বলছি না, তবু একটু সকালে পাঠিয়েছেন। কি লিখেছেন? সুপ্রভাত ভাই, জীবন মানে চাওয়া পাওয়া, জীবন মানে চাওয়া পাওয়া, এটা সহজ কথা, ভালো কাজই ভালো হয় সন্দেহ নেই, তথা মানুষ বড় আজব, কিন্তু শুধুই চেয়ে যাবে ভালো ফল, শেষ হলে তারা ভাবে নতুন কি পাবে। সত্যি কথা, সত্যি কথা বলে যাব তাতেই হবে ভালো, সত্যবাদী মানুষ হিসেবে ছড়াবে দিব্য আলো, ওয়াও, আলোয় আলোকময় হয়ে উঠুন। এভাবেই সুগন্ধু ঘোষ লিখেছেন গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। থ্যাংক ইউ আপনাকে। এই মুহূর্তে গোপাল সিনহা বসুনগর মধ্যম গ্রাম থেকে পাঠিয়েছেন সুপ্রভাত। আজকের টপিকের বিষয় বলি, ইহজগতে প্রতিটি মানুষের কাছে যার যা নিজ কর্মই থেকে যায়, আর সেটি মানুষ মনে রাখে এবং ভালো কাজের মধ্যে কিন্তু ঈশ্বরের অধিষ্ঠান। আমি আমার অফিস ও নিত্য কাজ ছাড়া পথ শিশু অনাথ শিশুদেরকে নিয়ে কাজের মধ্যেই থাকতে চাই। ইহজগতে থাকতে থাকতে তাদের মধ্যেই যে ঈশ্বর আছেন, তাদেরকে কিছু করা মানে ঈশ্বরের জন্য সেবা করা, ঈশ্বরের প্রতি আমার সেই নিবেদন থাকুক। এমনটাই লিখে পাঠিয়েছেন গোপাল সিনহা বসুনগর মধ্যম গ্রাম থেকে। ওয়াও, থ্যাংক ইউ। এই মুহূর্তে কার মেসেজ? তিথি নস্কর কোথেকে পাঠিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, বলছে পড়াশোনার চাপ এত বেড়ে গেছে যে আমার আর রেডিও প্রায় শোনা হয় না। আজ হঠাৎ তোমার কথা মনে পড়লো, এবার আসল টপিকে আসি। আমি ভালো করে পড়াশোনা করে আমার নিজের টাকায় মা বাবাকে সারা জীবন সেবা করতে চাই। আরে ভাই, এটা সেবা বলো না, এটা কর্তব্য, অবশ্যই করতে হবে, আলাদা করে ভেবো না, এটা তো থাকবেই। কিন্তু এছাড়া আরও ডেফিনেটলি তিথি, তুমি কিন্তু কিছু না কিছু করতে পারবে। তিথি নস্কর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছে এমনটাই, এবং আমাকেও নিমন্ত্রণ করবে। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কৈলাসকে মাথায় রেখে বানাবো কৈলাস ধাম, কৈলাসকে মাথায় রেখে বানাবো কৈলাস ধাম, ভেতরে আমার থাকবে স্ট্যাচু, ভোলে বাবা মোর নাম, অতুলনীয় ভাস্কর্য হবে, সকলের চোখ টেরা, দেখতে সবাই ভিড় জমাবে, সারা বিশ্বের মানুষেরা। বানাতে খরচা লাগবে অনেক, কুছ পরোয়া নেই গুরু, এখন থেকে জমাতে টাকা দিচ্ছি করে শুরু।
4: আরে ভাই, টাকাই টাকা,
3: আমি জানি তো, আমি জানি শঙ্করের ওই যে বাক্স প্যাঁটরা আছে না, তাতে অনেক খুচরো আছে, খদ্দেররা যখন ভিড় করে তাদের জন্য সেই খদ্দের খদ্দেরদের টাকা মেটাতেই হয়। শঙ্কর বারাসাত থেকে এমনটা লিখে

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা নমস্কার কলকাতা
2: কলকাতা হ্যালো কলকাতা গুড মর্নিং কলকাতা নমস্কার কলকাতা এই মুহূর্তে আরও বেশ কিছু মেসেজ রয়ে গিয়েছে সেই মেসেজগুলো পড়ে ফেলার চেষ্টা চটপট চটপট করে ওকে ওকে ওকে নিবেদিতা কী লিখেছে শাওড়া ফুলিতকে আমাদের পাড়ায় এরকম শ্রাদ্ধও হয়েছে কারণ এই ভদ্রলোক খুব ভুক ছিলেন তাই বেঁচে থাকতে এই কাজ ছেলেরা করেছিলেন এবং এক বছর বেঁচে ছিলেন তার সমগ্র দেহদানের অঙ্গীকার করেছিলেন আর আমি দান করব সমগ্র দেহ চিকিৎসার জন্য আজ ওকে সেই সঙ্গে কিন্তু গান মিলাতে রিকোয়েস্ট ছিল না সেটা এই মুহূর্তে আর সম্ভব হচ্ছে না তো যাই হোক এই মুহূর্তে কার মেসেজ সৌভিক ঢাকুরিয়া থেকে পাঠিয়েছে আমি একটা মন্দির করব যাতে মানুষ বিনামূল্যে চিকিৎসা ও খেতে পাবে ওকে নাম দেব শোকে নিকেতন আরে ভাই টাকাটা দেবে কে সেটা তো ভাবতে হবে খালি মন্দির করব বললে তো হয় না তার সঙ্গে তো অনেক কিছু জড়িয়ে থাকে এ মুহূর্তে কার মেসেজ কৃষ্ণেন্দুর মেসেজ পায়রাঢাকা রানাঘাট থেকে পাঠিয়েছে নমস্কার দাদা সুপ্রভাত ভোরাই থেকে সঙ্গে রয়েছে অনুষ্ঠান ভালো হচ্ছে এবার বিষয় বলি জীবন দীর্ঘ হবে কি হবে জানি না কেউ বলতে পারে না তবে আমৃত্যু সুস্থ অবস্থায় এই বসুন্ধরাকে সুস্থ ও সবুজ রাখার জন্য মানুষের মানসিকতার পরিবর্তন করার জন্য নানান প্রয়াস জারি রয়েছে এবং জারি থাকবে এবছর অগাস্ট মাসে রাখি পূর্ণিমার দিনে এক অভিনব বার্তাবহ রাখি বন্ধন উৎসবের পরিকল্পনা করেছে যথাসময়ে আপনার মাধ্যমে আমি তুলে ধরব আমার ক্ষুদ্র প্রচেষ্টা ডেফিনেটলি তুমি কি করছো আমরা অবশ্যই শেয়ার করব এই নমস্কার কলকাতায় অন্তত আরপি কে যদি পাঠিয়ে দাও তাহলে অবশ্যই শেয়ার করবে ডেফিনেটলি করবে শর্মিষ্ঠার কি রয়েছে ইচ্ছে শুভ সকাল দাদা ভাই মুখে ভাতের সময় কি খেয়েছিলাম আমি জানি না তাই এখন একবার অন্নপ্রাশন করে নিজেও খাবো সবাইকেও খাওয়াবো আচ্ছা তোমার ফেভারিট ফুড কি চিকেন চাপ মাটন চাপ ওহো নাকি বিরিয়ানি নাকি চিকেন কষা ওকে সেগুলো দিয়েই কিন্তু তোমার কি হবে তোমার কিন্তু একবারে মুখে ভাত হবে ওয়াও থ্যাংক ইউ সুপ্রভাত দাদা আমি একটা বট গাছ রাস্তার ধারে বসেছি প্রকাণ্ড গরমের দিনে এই গাছের নিচে বিশ্রাম নেয় ক্লান্ত পথিকরা যারা ওই রাস্তা দিয়ে যায় তারা আমার আমার খুব খুব খুব ভালো লাগে চিত্তব্রত এমনটি লিখে পাড়িছে কোথেকে জয়রামপুর হাওড় থেকে ওয়াও থ্যাংক ইউ গুড মর্নিং ওকে ওকে আচ্ছা না থাকলে হাসলি কেন বল এই গানের রিকোয়েস্ট পাড়িছে কে শিবু শ্যাম দুর্গানগর থেকে না দুর্গাপুর স্টেশন বাজার পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু এমন রিকোয়েস্ট পাড়িছে ওকে চেষ্টা করবে আরবি সেই গানটা শুনিয়ে দেওয়ার আর আমি আমার দেহ দান করতে চাই তরুণ কাঁড়া ডানকুড়ি থেকে বলছেন ওকে আমি আমার দেহ দান করতে চাই থ্যাংক ইউ শুভ সকাল পরের উপকারে লাগিব যতনে যতটুকু পারিব করিতে ভুলিবে সবাই একতা ভুবনে ভালো মানুষ ছিলেন তারপর নিয়ে কি লিখেছেন জানি না শ্যাম সুন্দর এমনটাই লিখে পাঠিয়েছেন ওয়াও থ্যাংক ইউ আর এই মুহূর্তে কোন গান আপনার জন্য ওকে আমাদের গান

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। যেতে যেতে কোন গান, কোন গান আপনার জন্য, যে গান আপনাকে দুলিয়ে দেবে, আপনাকে জাস্ট জাস্ট একেবারে ঝিঙ্কা ছিঙ্কা ঝিঙ্কা ছিঙ্কা, হ্যাঁ এমনটাই করবে সেই বাম বাম বলে এই গান শুনতে শুনতে আপনি বলছে জয় গুরু, এনজয় গুরু।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে, আজ থেকেই তা কার্যকর হচ্ছে। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সোনা ওর উপর উপরে 5% এবং প্ল্যাটিনামের উপর 5.4% শুল্ক বাড়ানো হল। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনার গয়না না কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতেই তাঁর এই আবেদন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। অন্যদিকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনআইআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করবেন। ভারতে আগামীকাল দুদিনের ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক বসতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই বৈঠকে সভাপতিত্ব করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁরা সাক্ষাৎ করবেন। পশ্চিমবঙ্গে বিধানসভায় নবনির্বাচিত বিধায়করা আজ এবং আগামীকাল শপথ নেবেন। প্রথমার্ধে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ গ্রহণ করবেন নদিয়া এবং 224 পরগনার বিধায়করা। বিধানসভার স্পিকার নির্বাচন হওয়ার কথা আগামী 15 মে শুক্রবার। বিধানসভা সূত্রের খবর, তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে। গতকাল প্রোটেম স্পিকার পদে মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নেন। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় গতকাল নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের একটি চেষ্টা সেনাবাহিনী ব্যর্থ করে দিয়েছে। এই ঘটনায় এক জঙ্গি মারা পড়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, গতকাল বিকেল 4টে নাগাদ নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নজরদারি চালানোর সময় কৃষ্ণাঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার 300 মিটার ভিতরে এই ঘটনা ঘটে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: 1943 সালে বাংলার দুর্ভিক্ষ, কৃষক শ্রমিক আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা, এই সময়ে শিল্পীরা বুঝতে পারলেন যে শুধু বিনোদনের জন্য নয়, মানুষের অধিকার ও সংগ্রামের কথা বলার জন্যও সংস্কৃতিকে ব্যবহার করতে হবে। এবং সেই চিন্তা থেকেই কিন্তু জন্ম নিয়েছিল আইপিটিএ। এই আইপিটিএ আন্দোলনের প্রধান লক্ষ্য সাধারণ মানুষের জীবন এবং সংগ্রাম তুলে ধরা, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, শ্রমিক কৃষকের অধিকার নিয়ে সচেতনতা তৈরি এবং সাম্প্রদায়িকতার বিরোধিতা, স্বাধীনতা আন্দোলনের সাংস্কৃতিক শক্তি তৈরি করা, এটাই ছিল কিন্তু আইপিটিএ তৈরির মূল কারণ বা প্রেক্ষাপট।
1: এবং সেই প্রেক্ষাপটকে ধরে শুধুমাত্র আমাদের বাংলায় তো নয়, বাংলার বাইরে ব্যাঙ্গালোরে হয়েছে আইপিটিএ তৈরি হয়েছে, এবং তার পাশাপাশি আসামে তৈরি হয়েছে আইপিটিএ। আর সে যে বলছিলেন স্বপ্নাদি যে চল্লিশের দশক, 1936 সালে অনুষ্ঠিত প্রথম প্রগতিশীল লেখক সমিতির সম্মেলন, তারপরে 1940 সালে কলকাতায় যুব সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হলো, 1941 সালে অনিল ডি সিলভা কর্তৃক ব্যাঙ্গালোরে পিপলস থিয়েটার স্থাপন হলো, এমনি করেই এগিয়ে চলতে লাগলো তার জয়যাত্রা। এবং প্রাথমিক কাজকর্মের মধ্যে

0: হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় শুনছিলাম এই গান। এবং আজকে যে জাগরণের গান আমরা শুনছি এবং আপনাদের শোনাচ্ছি, সেই জাগরণের গানের প্রেক্ষাপটও একটুখানি ছোট্ট করে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। আসলে আইপিটিএ বাংলা জাগরণের গান বা গণসঙ্গীতকে নতুন রূপ দিল। লোকসঙ্গীত, বাউল, ভাটিয়ালি ইত্যাদির সুর ব্যবহার করে সহজ ভাষায় প্রতিবাদী গান সে সময় তৈরি করা হতো। এবং তখন আইপিটিতে যে সমস্ত প্রতিভাধর নক্ষত্র ছিলেন তাদের কথা বললে এখনো সত্যি মানে বাঙালি হিসেবে যে আমরা কত, মানে না বাঙালি হিসেবে যে আমরা কোন জায়গায় ছিলাম সেইটা বারবার, হ্যাঁ, সলিল চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস, জ্যোতিরিন্দ্র মৈত্র, বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্য বললেই তার নবান্ন নাটকের কথা মনে পড়ে আমাদের, এবং নবান্ন নাটকও কিন্তু সেই সময়েতেই লেখা হতো বিজন ভট্টাচার্য। এবং তারা যে নাট্য আন্দোলন, মানে গণ আন্দোলন, সঙ্গীত আন্দোলন প্যারালালি তারা নাট্য আন্দোলন তৈরি করছেন, এবং নবান্নর মতো নাটক সেটা আর দ্বিতীয়বার তৈরি হওয়া সম্ভব না, কারণ যে সময় যে সেই সময়ের যে প্রেক্ষাপট সেটা এদেরকে দিয়ে করিয়ে নিয়েছিল সময়, একটা বড় ব্যাপার।
1: অবশ্যই, যে সময়ের কথা তুমি বলছো, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকা ফুটে উঠছে, 1943 সালে বাংলায় দুর্ভিক্ষ সেটা ফুটে উঠছে, ভারতে অনাহারে মৃত্যুর সাথে একদিকে ভারতে কোম্পানি এবং পুনরায় ভারতের যে মানে কোম্পানির যে শাসন সেটা চালিয়ে চাপিয়ে দেওয়া আমাদের উপর, এই যে নানা ধরনের চাপ সেই চাপের থেকে আসছে। এবং যেমন বাঙালিদের কথা বলা হলো, তেমনি পৃথ্বীরাজ কাপুর, বলরাজ সাহানি এরাও কিন্তু যুক্ত ছিলেন এই আন্দোলনের সঙ্গে। পণ্ডিত রবিশঙ্করজি, জ্যোতিরিন্দ্র মৈত্র, নিরঞ্জন সিং মান, এরা সবাই ছিলেন এই আন্দোলনের সঙ্গে যুক্ত। এই এই জাগরণের পেছনে বহু মানুষ, সারা ভারত জুড়ে মানুষ এগিয়ে এসেছিলেন, এবং বাঙালি হিসেবে সুধীন দাশগুপ্তর কথাও বলতে পারি আমরা। আছে এমনই বহু নাম এর পেছনে, সেই সংগ্রামের পেছনে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আমরা একটু আগে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের কথা বলছিলাম, সেই নাটকটা নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলার এক দরিদ্র কৃষক পরিবার এবং গ্রামের সাধারণ মানুষ। তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত, কিন্তু দুর্ভিক্ষ, খাদ্য সংকট, মজুদারি এবং শোষণের কারণে তাদের জীবন ধীরে ধীরে ভয়াবহ দুর্দশায় পড়ে, বলা যেতে পারে মৃত্যু।

0: কবলে ঢুলে পড়ে। গ্রামের মানুষ না খেয়ে দিন কাটায়, কাজ হারায়, পরিবার ভেঙে যায়, অনেকেই শহরে খাদ্যের খোঁজে চলে যায়। এবং নাটকে দেখানো হয়েছে দুর্ভিক্ষ শুধু প্রাকৃতিক কারণ নয়, বরং সমাজের ধনী ব্যবসায়ী মজুদ্দার এবং ঔপনিবেশিক শাসনের অব্যবস্থার কারণেও সাধারণ মানুষ অনাহারে মরতে থাকে। একদিকে খিদে, মৃত্যু, অসহায়তা, আর অন্যদিকে মানুষের বেঁচে থাকার সংগ্রাম এবং ঐক্য, এই দ্বন্দ্বই নাটকের মূল শক্তি। নবান্ন কথার মানে আমরা সবাই জানি, নতুন ধানের উৎসব, কিন্তু নাটকে এই নামটি কিন্তু ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করা হয়েছে। যেখানে উৎসবের কথা থাকার কথা, সেখানে মানুষ খাদ্যের অভাবে মৃত্যুর মুখে পড়ছে। এবং নাটকের মূল বিষয় 1943 সালের বাংলার দুর্ভিক্ষ, কৃষকের দুঃখ, শোষণ, খাদ্য মজুদ্দারি, সামাজিক বৈষম্য এবং মানুষের সংগ্রাম ও ঐক্য। নাটকের গুরুত্ব বাংলা গণনাট্যের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে আছে কিন্তু, এবং সাধারণ মানুষের বাস্তব জীবন প্রথমবার এত শক্তিশালীভাবে মঞ্চে উঠে আসে, যে কারণে এই নাটক কালজয়ী। আইপিটি আন্দোলনকে জনপ্রিয় করতে এই নাটকটিও বড় ভূমিকা রেখেছিল এবং এটি বাংলা গণসচেতন নাটকের নতুন ধারা তৈরি করল। এটাই মানে নবান্ন নাটক সম্পর্কে বলার। আজকে 2026, আর কত আগে সে নাটক লেখা হয়েছিল এবং মঞ্চস্থ হয়েছিল, কিন্তু সেই নাটকের প্রাসঙ্গিকতা কিন্তু থেকে যাবে। আমরা জাগরণের গানের কথা বলতে গিয়ে আপনি ভাবতে পারেন যে হঠাৎ নবান্ন নাটক কেন, আসলে জাগরণের গান তো ভিতরে বাজে, সেটা নাটকে বাজতে পারে, সেটা কবিতা আবৃত্তিতে বাজতে পারে, সেটা নাটকে গানে তো বাজতেই পারে।
1: অবশ্যই আইপিটি এর প্রসঙ্গ এই জাগরণের গানের সঙ্গে একান্তভাবে যুক্ত এবং তার সঙ্গে নবান্ন নাটক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযুক্তি পায়। তার পাশাপাশি আমরা শুধুমাত্র বাংলায় বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তো দেখিনি, আমাদের একদম পূর্ব দিকে অর্থাৎ পূর্ব ভারতে আসামে আইপিটি এর যে আন্দোলন হয়েছিল সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমাদের বেশ কিছু পরিচিত নাম যারা সেই সময় সেই আন্দোলনে যুক্ত ছিলেন। যেমন আসামের শাখাটা সেখানে 1947 সালে গঠিত হয়েছিল সেই শাখা, এবং এই শাখার প্রতিষ্ঠাতা ছিলেন, সম্পাদক ছিলেন হেমাঙ্গ বিশ্বাস, এবং রাজ্যের জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, বিষ্ণুপ্রসাদ রাভা এবং ভূপেন হাজারিকার মতো বিশিষ্ট ব্যক্তিরা সেই সঙ্গে যুক্ত ছিলেন। 1950 সালে অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হলো, কিন্তু আইপিটিএ এগিয়ে চলল তার পথে, সেই সেই সংগ্রামের পথে এগিয়ে চলল, এবং তারপর ধীরে ধীরে 1952 থেকে 1962 সেই আইপিটিএর স্বর্ণযুগটির কথা না বললেই নয়, যখন এগিয়ে চলেছে আইপিটিএ 1952 থেকে 1962 সেই 10 বছর, এই সময়ের মধ্যে যে অমর সঙ্গীতগুলো রচনা হয়েছিল তার মধ্যে অবশ্যই বলতে হয় দোলা হে দোলা, ভূপেন হাজারিকার সেই অসামান্য গান। আমরা হয়তো পরবর্তী পর্বে, আমরা এখন সংবাদ বিরতিতে যাব এবং তারপর ফিরে আসব সোমা এবং স্বপ্না। এই গানের আজকে যে গান আমার গান তোমার, এবং সেখানে গান দরিয়া, এই গান দরিয়াতে আমরা ভাসতে ভাসতে এখন সংবাদে পৌঁছাবো। সংবাদ বিরতির ওপারে আমরা ফিরে আসছি আবারও সেই জাগরণের গান নিয়ে।
0: জাগরণের গান নিয়ে আমরা আছি বেলা 1টা পর্যন্ত, সংবাদ বিরতিতে যাওয়ার সময় হয়েছে। তবে সংবাদ বিরতিতে যাওয়ার আগে বলি যে গানগুলো এখনও পর্যন্ত শুনিয়েছি, আপনি বুঝতেই পারছেন যে মানে এই এই সময়তে দাঁড়িয়ে আজ থেকে কত বছর আগে সব গান লেখা হয়েছে, তাতে সুরারোপ করা হয়েছে, কিন্তু আজকের এই সময়ে দাঁড়িয়েও গানগুলো শুনতে একবারও ক্লান্তিকর তো লাগেই না, উপরন্তু শরীরে যদি ক্লান্তি থাকে
1: সেটাও দূর হয়ে যায়,
0: সেটা দূর হয়ে যায়। সেই জন্যই এই গান চির প্রাসঙ্গিক, এবং আরো অনেক বছর মানুষ ভালোবেসে এই গান শুনবে। সময় হয়েছে একটা সংবাদ বিরতিতে যাওয়ার, ফিরে আসছি সংবাদ বিরতির পর।
2: আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করছেন। প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্য মন্ত্রী বিধায়করা পদে শপথ গ্রহণ করেন। উত্তরবঙ্গ মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও এই পর্বেই শপথ নিচ্ছেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 2 চব্বিশ পরগনার নির্বাচিত বিধায়করা। উল্লেখ্য, বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা আগামী 15ই মে শুক্রবার, বিধানসভা সূত্রে খবর, তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী করা হতে পারে।

0: পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনআইআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে টানা পাঁচবার তিনি মুখ্যমন্ত্রী হলেন। অন্যদিকে তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে, আজ থেকেই তা কার্যকর হয়েছে। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সোনা ও রূপোর ওপর 5% এবং প্ল্যাটিনামের ওপর 5.4% আমদানি শুল্ক বাড়ানো হল। ইন্দোনেশিয়া বিদেশমন্ত্রী সুগিয়োনো দুই দিনব্যাপী ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আজ ভারতে পৌঁছেছেন। আগামীকাল দুদিনের ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক বসতে চলেছে ভারতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই বৈঠকে সভাপতিত্ব করবেন। ইরান তাদের একটি দ্বীপে হামলা চালানোর উদ্দেশ্যে সশস্ত্র বাহিনী পাঠিয়েছে বলে কুয়েত অভিযোগ করেছে। তবে কুয়েতের এই অভিযোগে ইরান তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, সাম্প্রতিক যুদ্ধে কুয়েত বারবার ইরানের হামলার শিকার হয়েছে বলে কুয়েতের দাবি। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় গতকাল নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের একটি চেষ্টা সেনাবাহিনী ব্যর্থ করে দিয়েছে। এই ঘটনায় এক জঙ্গি মারা পড়েছে। প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসু প্রয়াত কলকাতা ময়দানে টুটু বসু নামে পরিচিত এই ক্রীড়া প্রশাসক গতরাত 12টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 78 বছর। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ছুটে যায়, রাজা মহারাজাদের দোলা, হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা, এ হিয়ানা হিয়ানা হিয়ানা হিয়া, এ হিয়ানা হিয়ানা হিয়ানা হিয়া, এ হিয়ানা হিয়ানা।
1: একটু আগে তুমি এই দোলা গানটির কথা বলছিলে, তো ভূপেন হাজারিকার এইসব গান আসলে পরপর বসে বসে শুনলে মানে ক্লান্তি দূর হয়ে যাবে, কেউ যদি ডিপ্রেশনে থাকেন তিনি আবার ঘুরে দাঁড়াবেন, জীবনমুখী হবেন, আর জীবনকে বাদ দিয়ে কোনো সংস্কৃতি চর্চা আসলে সম্ভব না, জীবন নিজেই আসলে নায়ক হয়ে তার বর্ণ বৈচিত্র্যকে মেলে ধরে সংস্কৃতিতে, আর এই মানব জীবনকে ঘিরেই কিন্তু গড়ে উঠছে সমাজ, স্বভাবতই জীবনকে

0: এই সমাজ থেকে বিচ্ছিন্ন ভাবা একেবারেই সম্ভব না, তা সত্ত্বেও ভাবতে হবে সৃষ্টিশীল শিল্পী কতটা সমাজ মনস্ক, অর্থাৎ তার সৃষ্টির মধ্যে দিয়ে অনুভূতি কতটা সর্বজনীন হয়ে উঠছে, তাতে তার সমাজ চেতনার প্রতিফলন ঘটে, এবং ঘটে বলেই এরকম নাটক লেখা হয়, এরকম গান তৈরি হয়, এবং সময় আসলে সময়ের মানে জীবনের জলছবি, জীবনের জলছবি হচ্ছে এইসব গান, এই নাটক। জাগরণের গান আলাদা কোনো বিষয় না, সে জীবনেরই কথা বলে। মানুষ যখন ভালোবাসে, ভালোবাসার কথা বলে, জীবনের গান, জাগরণের গান। মানুষ যখন বেদনার কথা বলে, সেটাও তো জীবনেরই গান। ফলে আমরা আজকে যে ধরনের একটা পার্টিকুলার ধরনের গান আমরা আজকে নির্বাচন করেছি আপনার জন্য, যেখানে ওই সমাজ চেতনা, সমাজ মনস্কতা, প্রতিবাদের ভাষা, অধিকারের কথা, সবগুলো যেন মিলেমিশে একাকার।
1: আসলে কোথাও যদি আমরা বঞ্চিত থাকি, তাহলে সেই বঞ্চিত থাকা বা বঞ্চনা থেকে উঠে আসা, উত্তরণ, সেটাকেই তো জাগরণ বলে। আর সেই জাগরণ বা রেনেসাঁ, সেটা ঘটেছে বারবার পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়তে। জাগরণের কবি আমি বলতে পারি অনেককেই। মাইকেল মধুসূদন দত্ত জাগরণের কবি, তিনি বাংলা সাহিত্যে রেনেসাঁ অর্থাৎ যুগানুক্রমিক জাগরণ এ তার সূচনা করেন।
0: মধুসূদন সম্পর্কে একটা কথা অবশ্যই বলতে হবে, মধুসূদন মানে রবীন্দ্রনাথের সামনে একজন মধুসূদন ছিলেন, কিন্তু মধুসূদনের সামনে আরেকজন মধুসূদন কেউ ছিলেন না। ফলত তিনি যে ভাষার সুসংহত রূপ দিচ্ছেন এবং তিনি যে সমস্ত বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, চর্চা করছেন, শুধু যে ভাষা সাহিত্য নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন তা না, তার গোটা জীবনটা নিয়েও তিনি চিনিমিনি খেলা করেছেন
1: অবশ্যই।
0: ফলে সে
1: পুরোটাই এক্সপেরিমেন্ট,
0: পুরোটাই পুরোটাই মানে তিনি আজীবন যে কষ্ট করেছেন এবং অকালে চলে গেলেন, তার মতো একজন প্রতিভাধর মানুষ যদি আরো বেশ কিছুদিন বেঁচে থাকতেন, তাহলে বাংলা সাহিত্য সংস্কৃতি অনেক অনেক অনেক কিছু পেত। এবং কিন্তু ওই অল্প দিনের চর্চাতে এবং চর্যাতে তিনি যা দিয়ে গেছেন, অমিত্রাক্ষর ছন্দ দিয়ে গেছেন, তিনি বাংলায় প্রথম চতুর্দশপদী লিখছেন, দিয়ে গেছেন, তিনি মেঘনাদবধ কাব্যের মতো একটি অসামান্য মহাকাব্য তিনি আমাদের, এবং বাংলার প্রথম ও শেষ মহাকবি বলা হচ্ছে তাকে। যাই হোক, সেটা
1: এবং তিনি যখন ডাইভার্টেড হচ্ছেন এবং সেখান থেকে ফিরে আসছেন, সেটাও কিন্তু তিনি তার কবিতার মধ্যে জনসমক্ষে তিনি স্বীকার করছেন, সেখানেও তার কোনো কষ্ট মানে খারাপ লাগা তৈরি হচ্ছে যে আমি কেন চলে গেছিলাম, আমি কেন বাংলাকে সেই মর্যাদাটা দিইনি, সেটাও কিন্তু তিনি সদর্পে স্বীকার করছেন।
0: আর একজনের কথা বলতে হয়, সুকান্ত ভট্টাচার্য, যার জন্মশতবর্ষ চলছে এবং তার গানে সুরারোপ করেছিলেন আরাক নক্ষত্র আমাদের বাংলার সলিল চৌধুরী। তো আমরা
1: সলিল চৌধুরীর কথা তো ইতিমধ্যে আমরা বলেছি, গণনাট্য আন্দোলন এবং আইপিটি এর সঙ্গে তিনি যুক্ত, এবং তার সঙ্গে তিনি যেভাবে এই আন্দোলনটাও পেছনে পেছনে করে যাচ্ছেন, যে সুকান্ত ভট্টাচার্যের যে গান, মূলত যে কবিতা, সেই কবিতাগুলোতে সুর দেওয়ার পেছনে এবং সে কবিতার কথা আর তার সুর দুটো মিলেমিশে যেখানে একাকার হয়ে যাচ্ছে,
0: এই মুহূর্তে আমরা দেবব্রত বিশ্বাসের গলায় একটি গান শুনবো।

আমি মাটি হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্ন গায়, আমি মাটি হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্ন গায়। আমার রক্ত ঝরে দেশে দেশে বন্দরে সব মরু কঙ্গারে গৌরে সুখায়, আমার রক্ত ঝরে দেশে দেশে বন্দরে।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: আরেকজনের কথা না বললেই নয়, যিনি একটা বিরাট সমাজ সংস্কারক, মানে একটা অন্যরকম আন্দোলন গড়ে তুলেছিলেন। আমরা আজকে জাগরণের গানের কথা বলছি। এই জাগরণ তো মানে যার আত্মা সুপ্ত হয়ে আছে, উত্তিষ্ঠাত জাগ্রত, মানে যে বাণী বিবেকানন্দ পর্যন্ত বলেছিলেন যে তুমি ঘুমিয়ে আছো, তোমার ভেতরটা তুমি জানো না যে তুমি তোমার কী শক্তি আছে, সুতরাং তুমি তোমার ভেতরটাকে জাগাও। আমি এই মুহূর্তে যার কথা বলতে চাইছি, তিনি মানবতার মহান নায়ক শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব আবির্ভূত হলেন পূর্ণ চৈতন্য নিয়ে। জনে জনের মনে মনে বিলিয়ে গেলেন প্রেম, অসম্ভব সামাজিক মনস্কতা নিয়ে মানুষ মানুষে বিভেদ সৃষ্টি করার শক্তির মাথায় হানলেন কুঠার আঘাত, ভালোবাসা দিয়ে জয় করলেন দানবীয় বৃত্তিকে। তার এই প্রক্রিয়ার অন্যতম হাতিয়ার শিল্প, সাহিত্য এবং সঙ্গীত। বৈষ্ণব পদাবলী, কীর্তনের মতো ঐশ্বর্যশালী সংস্কৃতি সম্পদ পেল সমাজ, এবং তার এই মাধুর্য লীলায় তিনি নিজেও হয়ে উঠলেন সংস্কৃতির উৎস। ফলে তিনি যে মানে অন্তজ পিছিয়ে থাকা মানুষদের নিয়ে সবাইকে বলেছিলেন এবং সমস্ত ভেদাভেদ ঘুচিয়ে দিতে চেয়েছিলেন এবং তিনি পেরেছিলেন। ফলে আজকে এই জাগরণের গানে যদি তার কথা না বলি, আজকের অনুষ্ঠান সত্যি সত্যি অসম্পূর্ণ থেকে যাবে।
1: অবশ্যই, এত সুন্দর একটা প্রসঙ্গ উঠল, এবং আমি সেই যুগ থেকে একদম আধুনিক যুগে চলে আসছি। সেই যুগেও জাগরণ হয়েছে, এখনও জাগরণ হয়েছে। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের অসাধারণ একটা কবিতা রয়েছে, যেটা সুব্রত রুদ্র সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ কাব্য সংকলন একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থে এই কবিতাটা সংগৃহীত আছে, এবং সেটা গান আকারে পৌঁছে গেল। শিল্পী অজিত পাণ্ডের সুর দিলেন সেটায়। সেটি হলো, এমন একটা পৃথিবী চাই মায়ের আঁচলের মতো, আর যেন ওই আঁচল জুড়ে গান থাকে যখন শিশুদের ঘুম পায়, যেন অনেকক্ষণ শিশুরা চির শান্তিতে ঘুমায়, যখন তারা ঘুম থেকে জেগে উঠবে যেন তাদের জন্য মায়েদের বুক খোলা থাকে, এমন একটা পৃথিবী চাই শুকনো কাঠের মতো, মায়েদের শরীরে কান্না নিয়ে নয়, বুক ভর্তি অফুরন্ত ভালোবাসার

সত্যি এমন একটা পৃথিবী আজও চাই আমরা। পৃথিবীতে যুদ্ধ থাকবে না, পৃথিবীতে শান্তি থাকবে, শিশু খলখলিয়ে হেসে বেড়াবে, শুকনো জীর্ণ শরীর নিয়ে যেন কোনো শিশুকে দেখতে না হয়, অনাহারে ক্লিষ্ট কোনো শিশুকে যেন দেখতে না হয়, সেই ভাবনার কথাই তো বলেন। সে যে তিনি যে অঙ্গন থেকেই আসুন না কেন, শ্রী চৈতন্যের মতো এমন একজন প্রতিবাদী চরিত্র যিনি অসাধারণ মেধা নিয়ে যিনি এসেছিলেন এই পৃথিবীর কল্যাণের জন্য। বুদ্ধদেব এসেছিলেন পৃথিবীর শান্তির কথা ভেবেছিলেন, তিনি যে তিনি গৃহত্যাগী হলেনই যে পৃথিবীতে এত দুঃখ কেন, এত কষ্ট কেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেবল যুগ মনস্ক সমাজ মনস্কতা থাকলেই কি তা জাত সঙ্গীত শিল্প সাহিত্য কবিতা হবে? তা হতে পারে না, কারণ প্রতিটি সৃষ্টির প্রেরণায় প্রকাশে থাকে বিশেষ বিশেষ রসাস্বাদন। তবে মানুষের জীবনে সমাজে প্রকৃতি প্রেম নিত্যসঙ্গী, প্রকৃতি প্রেম মানুষের অনুভূতিকে সৌন্দর্যে সমৃদ্ধ করে বলেই মানুষ জীবনকে সুন্দর করে তোলে। এবং শিল্প সৃষ্টির যে শাশ্বত উপাদান এবং যোগনিষ্ঠতার উপাদানের মধ্যে কোনো বিরোধ তো নেই এবং চিরায়তের পটেই বর্তমানের চিত্রকে অঙ্কিত করা যায়, তার জলজ্যান্ত প্রমাণ আমরা যে গানগুলো বাজাচ্ছি সেই গানগুলো। এবং গায়ের বধূ যখন সলিল চৌধুরী বানাচ্ছেন মানে কম্পোজ করছেন, সেই গায়ের বধূ কিন্তু এইরকমই একটি জলজ্যান্ত দৃষ্টান্ত। আমরা আমার মনে হয় আগে একটু গায়ের বধূ শুনে নিই, তারপরে আসবো আবার কথায়। হেমন্ত মুখোপাধ্যায়ের গল্প।

হ্যাঁ, এই গানটা অনেক দিন বাদে বাজালাম শোমা, এবং গানটা শুনতে শুনতে মানে এইগুলো, এই গানগুলো আমি একটু আগে বলছিলাম না, যে গানই হোক নাটকই

0: হোক সিনেমাই হোক সবই কিন্তু সময়ের জল ছবি, এবং এই গানটার মধ্যে একটা সমাজ, একটা সময়কে কি অসাধারণ চিত্রিত করেছেন কম্পোজার, মানে যেমন সুর তেমন কথা, দুরন্ত।
1: একদমই তাই, সলিল চৌধুরীর লেখা, কম্পোজিশন এবং কণ্ঠ আমরা পেলাম হেমন্ত মুখোপাধ্যায়ের, এবং গানটার মধ্যে যে একটি গায়ের বধূ, সে কত সুন্দরভাবে তার জীবন কাটছিল, কত আনন্দপূর্ণ উচ্ছল জীবন, এবং সেই জীবনে হঠাৎ করে নেমে আসলো শ্মশানের নীরবতা, সেই গ্রাম্য বধূর আগেকার জীবন কীভাবে তার অভিশাপ, মৃত্যুদেবতার সেই অভিশাপে কুটিল শোষকদের শোষণ অত্যাচার আর নিপীড়নে গ্রামের সুমধুর পরিবেশ যেন দুর্বিষহ হয়ে উঠল, এবং গ্রাম্য বধূটির জীবনে নেমে এলো এক অদ্ভুত দুর্বিপাক। এবং তাছাড়াও বলতে পারি যে এই ধরনের যে গানগুলো সৃষ্টি হলো এর পেছনে যে ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো কাজ করে, সেই প্রেক্ষাপটগুলো তুলে ধরার জন্য এই গানগুলো অসামান্য। এবং আরও একটি গানের কথা আমার খুব মনে পড়ছে, 1946-47 সালে বাংলার কৃষকরা তাদের উৎপন্ন ফসলের 2/3 অধিকারের দাবিতে আন্দোলন করেছিল, তেভাগা আন্দোলন। এবং সেই তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে কিংবদন্তি সুরকার গীতিকার সলিল চৌধুরী, তিনি কৃষকদের পাশে দাঁড়ালেন এবং গান রচনা করলেন, যেখানে তিনি বললেন, জান কবুল আর মান কবুল, আর দেব না, আর দেব না রক্তে বোনা ধান। আসুন শুনব এমনই একটি গান।
2: অধিকার, অধিকার কে কাকে দেয়? পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার

যেতে হয়। মুক্তির অধিকার, মানুষের মতো করে বাঁচবার অধিকার, শিক্ষার অধিকার, হক কথা সোচ্চারে বলবার অধিকার, শান্তির অধিকার, শিশু শিশু কুঁড়িদের ফুটবার অধিকার, এসব তো আমাদের জন্মগত। তবে কেন এত হাহাকার? ঘরে বসে বসে ক্রন্দনে নয়, অধিকার জিনে নিতে হয়, রক্তে কিনে নিতে হয়। অধিকার কে কাকে দেয়? অধিক

ধান কবুল, জান কবুল আর মান কবুল। গণনাট্যের বিগত যুগে আমরা যে সমস্ত গান পেলাম তা কৃষক শ্রমিকের ম্লান মুখ, মুখের মুখর মর্মধ্বনি। চৈতন্য যুগ, ব্রাহ্মযুগ যেমন আন্দোলনের যুগ, গণসঙ্গীত বা এই জাগরণের গান তেমনি জীবনের অন্য এক মনস্কতার আন্দোলনের প্রতিচ্ছবি। এই যে গানটা শুনছিলাম, হে সামালো বা ঢেউ উঠছে কারাট উঠছে, বিচারপতি তোমার বিচার, এই সমস্ত যে গান তৈরি হলো এগুলো কিন্তু তারই উদাহরণ। এবং সমাজ মনস্ক না হলে মানুষ তার মনুষ্যত্বের তাৎপর্য হারায়, কিন্তু মানুষ যে তার মনুষ্যত্ব হারায়নি তাই গীতিকারের কলমে উঠে এসেছে, এই গান সুরকারের সুরে বেজে উঠেছে এই সুর। সেইরকমই আরও দুটো গান আমরা এখন পরপর শুনে নিই।

0: দেখতে দেখতে সময় প্রায় শেষ হয়ে এলো, 12:45 হয়েছে এখন। আর একটা দুটো গান না, তিন খুব বেশি হলে তিনটে গান আপনাদের শোনাতে পারবো। একটা কথা একটুখানি বলে রাখি, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সোমাস এবং স্বপ্না, আমরা একটা পর্যন্ত আছি এবং ফিরে আসব নাটক নিয়ে, দুপুরের নাটক নিয়ে। আর যেটা বলবার সেটা হচ্ছে যে এই যে গান দরিয়াতে আমরা নিয়মিত আসি, আপনাদের জন্য গান শোনাই, এক একদিন এক একটা বিষয় নিয়ে আমরা উপস্থাপনা করি, অনুষ্ঠান কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না, এক। আর দুই হচ্ছে আপনার যদি কোনো পরামর্শ থাকে, আমাদের এক এক দিনে এক এক রকমের গান থাকে, সোমমঙ্গল বুধ হচ্ছে আধুনিক গান শোনাই আমরা, তো আজ বুধবার আমরা আধুনিক গানই শোনাচ্ছি, কিন্তু আধুনিক গানের সেই সময়ের গান, যে গান অনেক মানুষকে একসঙ্গে এক মানে বেঁধে বেঁধে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল, সেই রকম কিছু গান নিয়ে আজ বসেছিলাম এবং দেখতে দেখতে সত্যি সময়টাও কেটে গেল, এবং আপনারা থাকেন বলে সত্যি সত্যি অনুষ্ঠান করতেও আরও অনেক ভালো লাগে। তো আমরা আগামী দিনে এরকম আরও অনেক বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে, আপনারা নিশ্চয়ই আমাদের জানাবেন যে অনুষ্ঠান কেমন লাগছে, এবং যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেটি কিন্তু দিতে ভুলবেন না।
1: ওমোদের দেশবাসী রে, আয়রে পরাণ ভাই, আয়রে রহিম ভাই, কালো নদী।

কেহ বিপার। এই দেশের মাঝেরে পিশাচ আনেরে কালো বিভেদের বান, সেই বানে ভাসেরে মোদের দেশের মান। এই ফারাক নদীরে বাঁধবি যদিরে ধর গাইতে আর হাতিয়ার, হেইয়া হেই হেই আমার জোয়ান বাঁধ সেতু এবার। হ্যাঁ, ভাঙার গান, আর সেই ভাঙাকে জোড়া লাগানোর গান, বিদ্রোহের গান, কখনো নৌ বিদ্রোহের গান, কখনো কৃষক আন্দোলনের গান, সবই তো জাগরণের গান। সেই জাগরণের কথা বারবার ফুটে উঠল আজ সমস্ত গানগুলোতে এবং স্বপ্নার সোমার কণ্ঠে। বারবার আমাদের এই ভারতবর্ষ, আমাদের এই বাংলা গর্জে উঠেছে, জাগরিত হয়েছে, মানুষকে জাগরণ ঘটাতে চেয়েছে। গান কিভাবে সেখানে একটি অনুঘটক হিসেবে কাজ করেছে তাই আজকে আমরা ফিরে দেখছি। যেখানে মানুষ ভেবেছিল যে গান কী বা করতে পারে, ওই যে শান্তির ললিত বাণী, তাই দিয়ে কি আর জাগরণ ঘটানো যায়? কিন্তু কবি সাহিত্যিকরা, সুরকার গীতিকারেরা, তারা প্রমাণ করলেন যে মানুষের মধ্যে জাগরণ ঘটানোর এক অন্যতম উপাদান গান, জাগরণের গান।

আমরা আইপিটি নিয়ে অনেক কথা বলেছি সোমা, এই ফাইনালি এই গানটা মানে তখনই ভেবেছিলাম যে আমরা যখন অনুষ্ঠানের শেষ পর্বে আসব তখন একটা গান অন্তত আইপিটি এর গাওয়া গান আমরা শুনব। এই মুহূর্তে হৈমন্তী শুক্লার গাওয়া একটা গান শুনে নিই, তারপরে চলে যাব সংবাদ বিরতিতে।

শেষ বেলায় এসে কতগুলো চাওয়া আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করছে। সে চাওয়াগুলো কি? হৃদয়ে আমার সাগর দোলার ছন্দ চাই, অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই, এখনো জীবনে মোহন মহান স্বপ্ন চাই, দয়িতাকে ভালোবাসার মতন লগ্ন চাই, কবিতায় আমি তারার মতন শব্দ চাই, শান্তি এবং কল্যাণময় অব্দ চাই, মল্লিকা আর শেফালির সাথে চুক্তি চাই, সর্বপ্রকার কারাগার থেকে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। নীল আকাশের নিচে যেন পাখির মতো ডানা মেলে গোটা সমাজ সংসার উঠতে পারে, যেন কোনো রকম কারাগার চার দেয়াল আমাদের আকাশকে ঢেকে দিতে না পারে। আর জাগরণের গান করতে করতে একটু নস্টালজিক লাগছে, এবং বিভিন্ন সময়তে বিভিন্ন সংকট এসেছে এবং সেখান থেকে বারবার আমরা ঘুরে দাঁড়িয়েছি, আর সংকট এসেছে বলে এমন সব গানও তৈরি হয়েছে বিভিন্ন সময়তে। সবাই ভালো থাকুন, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল আবার। আগামীকালও আমি থাকবো এই অনুষ্ঠানে, বিদিশা এবং আমি লোকগান নিয়ে থাকবো, নিশ্চয়ই আপনিও থাকছেন সঙ্গে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলছে। প্রথমার্ধে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্য মন্ত্রীরা। এছাড়াও উত্তরবঙ্গের 9 জেলা ও মুর্শিদাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধে শপথ নিচ্ছেন। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং দুই চব্বিশ পরগনার বিধায়কদের শপথ নেওয়ার কথা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বে নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বিধানসভার 144 জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে ও 22 জন বিধায়ক বিপক্ষে ভোট দিয়েছেন। 5 জন ভোটদানে বিরত ছিলেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনআইআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে টানা 5 বার তিনি মুখ্যমন্ত্রী হলেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন রঙ্গস্বামীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। পশ্চিম এশিয়া বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লি সরকারের। ইন্দোনেশিয়া বিদেশমন্ত্রী সুগিয়োনো দুদিনব্যাপী ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে

অংশ নিতে আজ ভারতে পৌঁছেছেন। আগামী 14 মে থেকে শুরু হতে চলা এই বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ব্রিক্সের সদস্য সহযোগী দেশগুলির বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে অংশ নেবেন। কলকাতার তিলজলা থানা এলাকা তোপশিয়ার একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কারখানার মালিক ও ম্যানেজারকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। তারা আজ রিপোর্ট পেশ করেছে বলে জানা যাচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধু বসুর প্রয়াণে ময়দানে শোকের ছায়া। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। পশ্চিম এশিয়া বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয় গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা নিজেদের মন্ত্রী, বিধায়ক এবং জনপ্রতিনিধিদের সরকারি যানবাহন ব্যবহার কমানোর নির্দেশ দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতি ভবনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। উল্লেখ্য, ফখরুদ্দিন আলী আহমেদ দেশের পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে 24 আগস্ট 1974 থেকে তাঁর মৃত্যুদিন 11 ফেব্রুয়ারি 1977 পর্যন্ত দায়িত্বভার পালন করেন। কেন্দ্র সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে, আজ থেকেই তা কার্যকর হয়েছে। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সোনা ও রূপোর উপর 5% এবং প্ল্যাটিনামের উপর 5.4% শুল্ক বাড়ানো হল। পূর্ব বর্ধমানের জোতরামের কাছে 19 নম্বর জাতীয় সড়কে আজ সকালে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শক্তিগড় থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গুরুতর আহত পিক আপ ভ্যানের চালক ও খালাসি তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লরির চালক ও খালাসি পলাতক। পশ্চিম বর্ধমান ও ঝাড়খণ্ড সীমান্ত লাগা অবৈধ রূপনারায়ণপুর টোল প্লাজা বন্ধ করা হয়েছে। জেলা পরিষদের আওতায় এই টোল প্লাজা কোনো বৈধ টেন্ডার ছাড়াই চলতো বলে খবর। এখন থেকে রেশনে আটার বদলে গম দেওয়া হবে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনী আজ নির্দেশ দিয়েছেন। বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যে গম সরবরাহ করে তার বদলে গ্রাহকদের নিম্নমানের আটা সরবরাহ করা হতো, এ কারণেই রেশন দোকানে সরাসরি আটা সরবরাহ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ

0: কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসুর প্রয়াণে ময়দানে শোকের ছায়া। আজ সকালে তাঁর মরদেহ দক্ষিণ কলকাতার বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংবাদ প্রতিদিনের দপ্তর ভবানীপুর ক্লাব মোহনবাগান ক্লাবে নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীত প্রামাণিক, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে মোহনবাগান মাঠে টুটু বসুর মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর।

আজকের নাটক কাজল, রচনা সৌমিত্র বসু, প্রযোজনা রামজীবন মিত্র। নাটক কাজল।

0: কি বৌদি, কতক্ষণ দাঁড়িয়ে আছো?
1: অন্তত আধ ঘন্টা।
0: এ হে, এত তাড়াতাড়ি ছবি শেষ হয়ে গেছে? ছোট্ট ছবি বুঝি?
1: মোটেই না, ছবির মাপ ঠিকই আছে। ছটায় ইভিনিং শো শুরু করতে গেলে 5:30টায় ম্যাটিনি শো তো শেষ করতেই হবে ভাই। তোমার 5:30টা মানে যে 6:05, সেটা তো সিনেমার লোকেরা জানতো না।
0: বাবা, হেভি চটে জজে। আসলে অফিসে এমন
1: চটবো না, আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, দুনিয়ার শুদ্ধ লোক আমায় ঘুরে ঘুরে দেখছে।
0: দেখবার মতো জিনিস হলে সবাই দেখে, এতে রাগ করবার কি আছে?
1: মারবো এক থাপ্পড়। আমি তোমার বৌদি না।
0: এই খুকি, বেশি মেজাজ নিস না, তোর ছোট যা ঘাবড়ে যাবে।
1: মা, সে আবার কোথায়?
0: ওই তো, ওই যে ওখানে দাঁড়িয়ে পোস্টার দেখছে।
1: ও মা, মেয়েটাকে ওইখানে দাঁড় করিয়ে রেখেছো, আশ্চর্য তো।
0: ওই দূর থেকে দেখেই মনে হলো মেজাজ গরম, তাই ওকে বললাম এখানে একটু ছবি টবি দেখো, আমি ততক্ষণে ওই বস্তুটিকে ঠান্ডা করে।
1: এই সদান, মেয়েদের তোমরা কি ভাবো বলো তো, যখন যা পারছো তাই বলছো।
0: ও বাবা, আবার টেম্পারেচার উঠে গেল যে। এই কাজল, তুমি ভাই চলে যাও, আজকে আর বৌদি ঠান্ডা হবে না।
1: আবার রাস্তার মধ্যে অসভ্যতা না? আরে আরে, এসো এসো, এই পাজিটা তো তোমার সঙ্গে ভদ্রভাবে আলাপ করিয়ে দেবে না, তাই আমি।
2: আমার নাম কাজল।
1: সে তো জানি, আমার পরিচয়টা নিশ্চয়ই তোমার জানা আছে।
2: খুব ভালো করে, বাড়ির কথা হলে সবচেয়ে বেশি করে বলে আপনার কথা।
1: তাই
0: গো কাজল, তুমি তোমার একটা ছবি দেবে?
1: কেন, ওর ছবি কি হবে তোমার?
0: এই বাঁধিয়ে রাখবো, এই রাগে টকবক করে ফুটছিলে, দুটো কথায় 32 পার্টি অল আউট করে দিল।
2: ফাজিল।
0: আচ্ছা, আলাপ পরিচয় তো হলো, আর কতক্ষণ সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থাকবো? লোকে এখন আর ঘুরে ঘুরে তাকাচ্ছে না বুঝি।
1: ঠিক, জীবনে একটা অন্তত ঠিক কথা বলেছো এতদিনে। চলো কোথাও গিয়ে বসি। এই কাজল, তুমি চাইনিজ পছন্দ করো তো?
0: চাইনিজ? তবে কি কাজল সেমিফাইনালে উঠলো?
1: মোটেই না,
0: ওঠেনি। তবে কি চাইনিজটা কনসোলেশন প্রাইজ? তবে
1: কাজল ফাইনাল জিতে নিয়েছে, সিলেক্টেড।
0: এর মধ্যেই আর একটু যাচাই করে
1: আমার মুক্ত চিনতে দেরি হয় না ভাই। তবে মুক্ত এখন তোমার মতন বাঁদরের গলায় পড়তে চাইবে কিনা সেটাই হলো।
0: চাইবে না বুঝি। বৌদিকে তাহলে চিঠিগুলো দেখাই, কি বলো?
1: আচ্ছা আচ্ছা, হয়েছে কাজল। তাহলে কোন চাইনিজ?
2: আমি একটা কথা বলবো বৌদি।
1: বলো কি কথা?
2: বলছি কি, সবাই মিলে আমাদের বাড়ি যাবেন?
1: তোমাদের বাড়ি?
2: হ্যাঁ, মামা বাবুর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব, আর তপনকেও তো উনি দেখেননি।
0: আরে লাভলি, পাকা দেখার দিনই শ্বশুর বাড়ি নেমন্তন্ন, কি বৌদি?
1: চলো তাহলে।
0: এই যে চাইনিজটা তো বেঁচে গেল, যাওয়াটা অন্তত ট্যাক্সিতে।
1: এই শয়তান, চুপ করো। ট্যাক্সি। কাজল, তোমার এমই পরীক্ষার আর কত দেরি?
2: এই তো মার্চে ক্লাস শেষ হবে, জুলাইয়ে পরীক্ষা।
1: পড়াশুনে মন বসছে? কে বসছে না তো?
2: বসানোর চেষ্টা করছি।
0: হ্যাঁ হ্যাঁ, সে চেষ্টার দৌড় তো আমার জানা আছে।
2: কি জানা আছে তোমার?
0: এই তো আজ 3টের সময় ক্লাস কেটে চলে এলো, এরকম করলে এমএ পাস করা যায়।
1: 3টের সময় যাদবপুর থেকে বেরিয়ে কাজলকে নিয়ে সিনেমা হলে আসতে 6টা বেজে গেল। কে, উত্তর দাও।
2: এই এই, ও কি করছো?
0: না না না না না, আমায় ছেড়ে দাও, দরজা খুলে ঝাঁপ দেওয়া ছাড়া আর এই বাঘিনীর হাত থেকে।

0: কে বাঁচবার কোন রাস্তা নেই, হেসেছে গুরু হেসেছে। তাহলে এই নিয়ে আর কোনো জেরা নয় তো?
1: আচ্ছা বাবা, আচ্ছা মঞ্জুর, এই কাজল, এই পাগলাটার পাল্লায় পড়ে রেজাল্ট খারাপ করো না। তুমি তো পড়াশুনে ভালো শুনেছি।
2: ওই আর কি, আসলে মামা বাবুর পাল্লায় পড়লে ভালো রেজাল্ট না করে উপায় থাকে না।
1: খুব কড়া মানুষ বুঝি?
2: না বৌদি, ঠিক কড়া বলতে যা বোঝায় উনি তা নন। উনি আসলে আসলে কি বলবো, মানে মাথার মধ্যে না ভীষণ স্বপ্ন ঢুকিয়ে দিতে পারেন। হ্যাঁ, আপনা থেকেই মনের মধ্যে কেমন একটা ছটফটানি তৈরি হয়ে যায়। মামা বাবুর কথা শুরু করলে আমি কিন্তু আর থামতে পারি না বৌদি।
0: আমার রাইভাল।
1: বাজে কথা বলো না তো। আরে আরে কি হলো কি?
2: মামা বাবুকে নিয়ে এসব ঠাট্টা আমার একদম ভালো লাগে না। কতবার তো তোমাকে বলেছি তবু।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। শান্তি শান্তি শান্তি।
1: এই তোমার তোমার মা বাবা কেউ নেই বুঝি?
2: না, তাদের মুখ আমার মনেও নেই। ওই মামাই আমার মা বাবা সব। উনি যে আমার কাছে কি,
1: বুঝতে পারছি।
2: এই তো এসে গেছে, একটু বাঁদিকে দাঁড়াবেন ভাই। আসুন।
0: থাক থাক থাক থাক, আর পার্স বার করতে হবে না, ও ভাড়াটা আমি দিচ্ছি।
1: সে কি, চাইনিজের পয়সা উসুল করতে হবে না?
0: ভর্তি দিচ্ছ গুরু, চাইনিজের পয়সা কি ট্যাক্সি ভাড়ায় উসুল হয়? ওটা আমি দিচ্ছি।
1: ফাজিল কোথা করে।
3: যাই যাই। কিরে এত দেরি হলো ফিরতে, এরা কারা?
2: মামা, এ হচ্ছে তপন, আর ইনি তপনের বৌদি।
3: নমস্কার নমস্কার
2: নমস্কার।
3: এই থাক থাক তপন, আমাকে আর প্রণাম করতে হবে না।
1: তা কেন, আপনি গুরুজন।
3: কেবলমাত্র বয়সে বড় হওয়াটাই তো আর কোনো যোগ্যতা নয়।
0: হ্যাঁ, সে কথা আমিও মানি, বয়সের জন্য আমি আপনাকে প্রণাম করছি না।
3: তাহলে
0: ওই কাজলের মুখে আপনার সম্বন্ধে যা শুনেছি,
3: তার মধ্যে তো অতিরঞ্জনও থাকতে পারে, নিজে যাচাই না করে।
2: ওফো, এই শুরু হলো তর্ক। বৌদি আপনার বসুন, আমি চায়ের জলটা চাপিয়ে দিয়ে এক্ষুনি আসছি।
1: আরে না না, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর অত ব্যস্ত হতে হবে না,
3: আপনি বসুন।
1: হ্যাঁ বসি। বলছিলাম একটা কথা জিজ্ঞেস করব।
3: হ্যাঁ।
1: মানে আপনাকে দেখার পর থেকে মনে হচ্ছে,
3: আপনার মনে হচ্ছে আর আপনাকে দেখেই আমার মনে পড়ে গেছে
1: তাই? হ্যাঁ, আসলে আসলে আপনাকে এত চেনা লাগছে, অথচ
3: আপনার কোনো দোষ নেই, তখন এই দাড়িটা ছিল না, চুলও অনেক কাঁচা ছিল, আর সবাইকে মনে আনার ইচ্ছেও তো সকলের না থাকতে পারে।
1: মানে আপনি এ, আচ্ছা আপনি, হ্যাঁ ঠিক ঠিক মনে পড়েছে।
0: কি হলো বৌদি, কি হলো হঠাৎ?
3: হ্যাঁ আমি সে।
1: আর আর কাজল, কাজল তাহলে?
3: হ্যাঁ, কাজল সেই সন্ধ্যারি মেয়ে।
0: কি হলো, ওরকম উঠে পড়লে কেন?
1: তপন চলে এসো।
0: কোথায় যাব? তুমি কি বলছো? আমি তো কিছুই,
1: তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, তুমি চলে এসো আমার সঙ্গে, এসো বলছি।
2: বৌদি কি হয়েছে বৌদি, আপনার কি হলো?
0: আমি জানি না, জানো আমি তো কিছুই, আমি,
3: তুমি ওর সঙ্গে যাও তপন, ওর কাছ থেকেই সব জানতে পারবে।
1: শুনুন, যাবার আগে আপনাকে একটা কথা বলে যাই ধীরেন বাবু, কাজটা কাজটা কিন্তু আপনি ঠিক করেননি। তপু তপু চলে এসো আমার সঙ্গে, এসো বলছি।
2: বৌদি, মামা কি হলো? মামা কি কাজের কথা বলে গেলেন বৌদি? ওরা চলে গেলেন?
3: বলবো বলবো সব বলবো, এবার তো সব বলতেই হবে।
4: এ কি হলো ভগবান, আমি যে ভাবতেও পাচ্ছি না।
5: মা তুমি একটু চুপ করো, আমাকে কথা বলতে দাও।
1: এর মধ্যে কথা বলবার কিচ্ছু নেই। তপু তপু, আমি তো তোমাকে সব বললাম, এখন
0: শোনো, তোমরা তোমরা একটু এই ঘর থেকে যাও, আমাকে একটু ভাবতে দাও।
4: ভাববি, এখনো ভাবতে দাও। ওরে ওরে শোন তোরা, ও বৌমা,
5: তুমি একটু চুপ করো না তপু, এর মধ্যে ভাববার কিছু নেই।
0: হ্যাঁ হ্যাঁ, তোমাদের মনে হতে পারে কিচ্ছু নেই, কিন্তু
4: এখনো কিন্তু ওরে, ও যে বৌমার বাপের বাড়ির পাড়ায় কাজ করত, ওর মা তার মেয়ে।
1: বাবা বাবা মাতাল ছিল, অন্য সব দোষও ছিল তার।
0: কিন্তু বৌদি,
5: কাজলকে তো তুমি পছন্দ করেছিলে বৌদি।
1: হ্যাঁ হ্যাঁ করেছিলাম, তার বাইরে থেকে দেখে পছন্দ করেছিলাম, তার পুরো পরিচয়টা না জেনে পছন্দ করেছিলাম।
5: কিন্তু এখন পুরো ঘটনাটা জানবার পর তবু ঠান্ডা মাথায় ভেবে দেখ, দেখ এটা কি সম্ভব।
0: মাথা মাথা ঠান্ডা হতে তোমরা দিচ্ছ কোথায়?
5: কাজল লেখাপড়া শিখেছে, তার হাব ভাবের মধ্যে কোথাও কি এমন কিছু আছে যাতে?
6: শোন, ডোন্ট বি সেন্টিমেন্টাল তপু, ব্যাপারটাকে র্যাশনালি খতিয়ে দেখতে হবে। লেখাপড়া হাব ভাব এগুলো তো ওপরের পালিশ, কিন্তু বংশ বলে একটা ব্যাপার আছে, রক্ত জিন এগুলো উড়িয়ে দেবার মতো কথা নয়।
1: বিয়েটা বিয়েটা সারা জীবনের ব্যাপার তপু, হুট করে হুট করে কিছু ঠিক করলে
4: আর তাছাড়া লোকের কাছে মুখ দেখাবো কি করে? এসব খবর কি আর চাপা থাকে? বৌমার বাপের বাড়ির থেকে লোক এলেই তো ওই মামাবাবু না কাকাবাবু ওই লোকটাকে তো চিনতে পারবে। ওর বাপের বাড়ির পাড়ায় কারুর কি সে ইচ্ছা জানতে বাকি আছে?
0: তারপর দুনিয়া শুধু বলে বলে বেড়াবে না?
4: সে বলে বেড়াক আর নাই বেড়াক, ওই কাজের লোকের মেয়েকে বাবু আমি বৌমা বলে ডাকতে পারবো না পারবো না। এই তোমরা এখানে বসে বসে মিটিং করো, আমি চললাম।
5: বাবা, প্রায় 11:45 বাজে, যাই, কালাবার অফিস আছে।
6: তবু তুচ্ছ সেন্টিমেন্টের জন্য এতগুলো লোকের মাথা হেট করে দিস না ভাই, তোর মা তোর দাদা বৌদি এরাও কিন্তু তোর আপনজন, ভেবে দেখিস।

0: মামা।
1: হ্যাঁ, আয় আয় ঘরে আয়।
0: ঘুমোনি?
1: না রে, ঘুম আসছে না। আয় আমার কাছে বস, তোর চুলে একটু বিলি কেটে দি সেই ছেলেবেলার মতো। শক্ত হ, শক্ত হ কাজল, যে কোনো কিছুর সামনে সোজা হয়ে শক্ত হয়ে দাঁড়াতে শেখ।
0: এসব কথা আমাকে আগে বলনি কেন?
1: অনেকবার ভেবেছি, কিন্তু
0: কিন্তু আমি দুঃখ পাব, আঘাত পাব, তাই তুমি?
1: হ্যাঁ, সেটা সেটা একটা কারণ, কিন্তু খুব একটা বড় কারণ নয়। আমি ভেবেছিলাম তুই আরো বড় হ, লেখাপড়া শেখ, জীবনকে দেখ, সত্যের মুখোমুখি দাঁড়াবার মতো জোর তৈরি হোক ভেতরে, তারপর বলবো।
0: সে জোর আজও আমার মনে তৈরি হয়নি মামা। আমি যে কি করব?
1: কি আবার করবি, বেঁচে থাকবি? আমি যে কি করব, ওই এক বুলি তোদের, যেমন তুই এখন বলছিস তেমনি বলতো তোর মা। তোর বাবার হাতে বেধড়ক মার খেল, আর তারপর আমার কাছে এসে বলল যে আমি যে কি করব।
0: আমি যে কি করব বাবু?
1: কাল রাত্রে আবার মেরেছে নাকি?
0: নাতি মেরে ঘরের বাইরে বার করে দেছে, এটাকে রুদ্ধ বলেন বাবু?
1: কিন্তু এইরকম দিনের পর দিন বাচ্চাটা তো মরে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো তোদের বাড়ি।
0: না বাবু, না।
1: কেন রে, তোর বর আমাকেও মারবে নাকি?
0: যদি কিছু বলে, মাতালের কি কোনো জ্ঞান গমি আছে বাবু?
1: ঠিক আছে ঠিক আছে, তুই যা কাজে যা।
0: কিন্তু বাবু,
1: তোকে কিচ্ছু ভাবতে হবে না, যা করবার আমি করব, তুই যা, তুই কাজে যা।
0: আচ্ছা বাবু। তারপর
1: একেবারে হুট করে গিয়ে পড়াটা আমারও ঠিক পছন্দ হচ্ছিল না, তার চেয়ে ভাবলাম যদি পাড়ার লোকেদের জানানো যায়। সন্ধ্যা তাদের কনভিন্স করতে পারিনি, কিন্তু আমি নিজে যদি যাই।
0: গেলে?
1: গেলাম, তখন বয়স কম, বুক ভর্তি মানুষের উপর বিশ্বাস, আর মা বাবা গ্রামের বাড়িতে, একটা বিয়ে থাও হয়নি যে বউ এসে মানব চরিত্র সম্পর্কে কিছু সত্যি উপদেশ দেবে। তা গেলাম, লোকেদের যত্ন আত্মের কোনো ত্রুটি নেই, পাখা চালিয়ে বসালো, মিষ্টি টিষ্টি খেতে দিল, আর তারপর সব শুনে
2: দেখুন ধীরেন বাবু, এসব ব্যাপার নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কেন বলুন তো?
1: কি বলছেন মহিত বাবু, পাড়ার মধ্যে?
2: আরে মশাই, পাড়ার মধ্যে তো কত কিছু হয়, আর তাছাড়া বস্তিতে সব মারপিট ঝগড়াঝাঁটি।
1: আর একটা মেয়ে, তার কোলে একটা 4-5 মাসের বাচ্চা, তার উপর সমস্ত রকমের অত্যাচার হয়ে যাবে। আর আচ্ছা মহিত বাবু, সন্ধ্যা তো আপনার বাড়িতেও কাজ করে, তার প্রতি আপনারও তো একটা দায় আছে।
2: কিসের দায় মশাই, কাজ করে তার বদলে সে মাইনে পায়, ব্যাস চুকে গেল। না না না, ওসব দায় ভাই উটকো ঝঞ্ঝাটে আমাকে জড়িয়ে দেবার চেষ্টা করবেন না ধীরেন বাবু।
1: আমি আপনাকে কোথাও জড়িয়ে দেবার চেষ্টা করিনি মহিত বাবু, আমি শুধু আপনার বিবেকের কাছে। যাকে যাকে, আমি যাচ্ছি।
2: শুনুন, আমরা হলাম গিয়ে পোরখা লোক, একটা কথা বলি, এসব ব্যাপার আমাকে জড়াবেন না। আরে মশাই, একটা লোকের বউ নিয়ে ব্যাপার, ওটা থেকে কে কি বলে দেবে? না না না না, আমি জানি আপনি খুব সৎ লোক, আদর্শ তাদর্শ মানে ইয়ে, কিন্তু কিচ্ছা করবার লোকের তো অভাব নেই।
0: তারপর?
1: তারপর আর কি, এইরকমই সব। সন্ধ্যা যে কটা বাড়িতে কাজ করত, সব কটিতেই ওই একই কথা, একই সদুপদেশ।
0: তারপর তারপর কি হলো?
1: তারপর আর কি, যদি কেউ ফিরে না চায়, ওরে ও অভাগা, কেউ ফিরে না চায়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে তবে তো একলাই যেতে হবে, তা একলাই গেলাম।
0: কি হলো তখন?
1: যা হবার কথা, চিৎকার, গালাগাল, নোংরামি, চারপাশে ভিড় জমে গেল, তার মধ্যে দাঁড়িয়ে তোর বাবা তোর মাকে মারতে গেল, দু একটা চড়চাপড় তোর গায়ে যে লাগলো না তেমন নয়, আটকাতে গিয়ে আমাকেও হাত চালাতে হলো। আসলে আসলে মাস চারিকের একটা বাচ্চা মেয়ে তখন তুই, তোর ওই রকম ভয়ে পেয়ে কান্নাই সব গোলমাল করে দিল আমার, নইলে নইলে মাথা গরম করবার ইচ্ছে আমার ছিল না।
0: তারপরে কি মা তোমার বাড়িতে?
1: হ্যাঁ, তাছাড়া আর উপায় কি বল, স্বামী শাশুড়ি চার মাসের বাচ্চা শুদ্ধ বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিল, যাবার মতো কোনো জায়গাও নেই তার, আর শেষ গন্ডগোলটা তো আমিই করেছি, কাজেই তখন তখন গোটা পাড়া জুড়ে সে কি সততা আর চরিত্র মাহাত্ম্যের জাগরণ।
0: থাক মামা, থাক এসব কথা।
1: আরে না না, তুই কি ভাবছিস এসব কথা মনে পড়ে আমার কষ্ট হচ্ছে? না রে, এসব কথা ভেবে ঘেন্না হয়, কষ্ট হয় না, কষ্ট হয় শুধু নিজের একটা ভুলের কথা ভেবে। না, কষ্ট নয়, ওই কথাটা ভাবলে নিজেকে আমার খুনি বলে মনে হয়।
0: কি হয়েছিল এরপর?
1: একদিন একদিন দেশ থেকে মায়ের চিঠি এলো, আমার সম্পর্কে নাকি নানা কথা তাদের কানে আসতে শুরু করেছে, সুতরাং পত্র পাঠ যেন আমি দেশে ফিরে আসি।
0: তার মানে?
1: হ্যাঁ, মা বাবার ঠিকানা জোগাড় করে তাদের খবরটা পাঠিয়ে দেবার মতো শুভানুধ্যায়ের অভাব হয়নি।
0: ছি ছি ছি ছি,
1: রাত্রে ভালো ঘুম হলো না, সকালবেলা

0: সন্ধ্যা ঘরে ঢুকে বলল,
1: কি কি হয়েছে দাদাবু, কি হয়েছে?
0: না না না, কিচ্ছু না কিচ্ছু না।
1: মুখ চোখ শুকনো, অসুখ বিসুখ হয়নি তো?
0: আরে না না, সেসব কিচ্ছু হয়নি।
1: তবে বলেন, আমারে বলেন দাদাবু, আমার কাছে লুকোবেননি?
0: অন্য জায়গায় একটা বাড়ি খুঁজতে হবে রে, এ পাড়ায় আর
1: কেন?
0: আমার বাবা মাকে পর্যন্ত খবর পাঠিয়েছে এরা, এই যে মায়ের চিঠি।
1: আমার সন্ডি, আমার সন্ডি এসব হলো? আমার সন্ডি দেবতার মতন মানুষ আপনি দাদাবু, আমার সন্ডি?
0: ওর গলার আওয়াজ শুনে আমি চমকে তাকালাম ওর দিকে। এতটুকু কান্না নেই ওর গলায়, উল্টে কিরকম একটা পাথরের মতো। পরদিন ভোরবেলা সন্ধ্যা রেল লাইনে, কেন কেন আমি সন্ধ্যাকে ওই সব কথা বলতে গেলাম? কেন চিঠিটার কথা বললাম তোর মাকে? তোর মাকে তো আমি খুন করে ফেললাম কাজল।
1: তারপর?
0: তারপর আর কি, এই ঘটনার পর তো আর পাড়ায় থাকা যায় না। তোকে নিয়ে নতুন বাড়িতে গিয়ে উঠলাম, ঠিক করলাম তোকে মানুষ করব, এই আমার একমাত্র ব্রত। কিন্তু কোথা থেকে যে কি হয়ে যায়, এতদিন পরে সেই পুরনো পাড়া, সেই পুরনো রিউমা। ও
1: মামা!
0: আরে সর্বনাশ, আরে পৌনে চারটে বাজে, রাত শেষ হয়ে গেল, যা যা যা একটু ঘুমিয়ে নে, সকালবেলা উঠে পড়তে বসবি।
1: পড়া?
0: হ্যাঁ পড়া, তিন মাস বাদে তোমার এমএ ফাইনাল।
1: আমি আমাকে
0: না না না না না, পরীক্ষা দিতে হবে, যা কিছু ঝড় ঝাপটা আসুক না কেন, পালিয়ে যাব।

0: আপনার সঙ্গে একটু দরকার ছিল।
1: হ্যাঁ বলুন। কি ও তুমি?
0: হ্যাঁ একটু ওই
1: তা দরকারটা কি অফিস সংক্রান্ত? যদি না হয় তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে, অফিসের মধ্যে আমি অন্য কোনো ব্যাপার নিয়ে কথা বলি না।
0: ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি।
1: হ্যাঁ চায়ের সঙ্গে আর কিছু খাবে?
0: না।
1: তাহলে বলো কি বলবে বলো।
0: না ওই বৌদি যা বলেছে সব সত্যি?
1: তোমার বৌদি তোমাকে কি বলেছেন তা তো আমি জানি না।
0: আন্দাজও করতে পারেন না?
1: না, কারণ ঘটনা আর রটনা তো শেষ পর্যন্ত হাত ধরাধরি করে চলে না।
0: হেয়ালি তৈরি করবার চেষ্টা করবেন না প্লিজ। কাজলের মা কি সত্যি?
1: হ্যাঁ, বাড়ি বাড়ি ঠিকই ঝিয়ের কাজ করত, আর বাপ ছিল মাতাল বদমাইশ।
0: আপনার সঙ্গে মানে আপনি
1: কাজলের মায়ের সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক হয়েছিল কিনা জিজ্ঞাসা করছো তো? না, আমি তাকে আশ্রয় দিয়েছিলাম। বিপন্নকে আশ্রয় দেবার কথা ওই নীতি উপদেশের বইয়ে ছাপা থাকে ঠিক সেই রকম। তো তার পুরস্কার হিসেবে পাড়া সমস্ত ভদ্রলোকেরা যাকে আর কিছু জানতে চাও?
0: এসব কথা আপনি এতদিন কাজলকে বলেননি কেন?
1: সেটা আমার আর কাজলের ব্যাপার, তার কৈফিয়ত আমি তোমাকে দেব না।
0: ও
1: তোমার তোমার আর কিছু বলবার আছে? না থাকলে আমি
0: আমি আমি এখন কি করব মামা বাবু?
1: আমাকে জিজ্ঞাসা করছো? এর কোনো উত্তর তো আমি তোমাকে দিতে পারি না তপন।
0: ও আমি যে আচ্ছা আমি চলি।
1: এ কি এগুলো কি?
2: ঘুমের ওষুধ আমি কিনে এনেছিলাম।
1: কেন? উপন্যাসের নায়িকা হবার ইচ্ছা হয়েছে?

0: সিনেমার হিরোইন, স্টুপিড।
1: অনেকক্ষণ অনেকক্ষণ হাতে নিয়ে চুপ করে বসে রইলাম, সারাটা দুপুর। কিন্তু কিন্তু কিছুতেই,
0: বাট ওয়াই, মায়ের মতো হওয়ার ইচ্ছে হয়েছে না? তা সে তো পরোপকার করতে গিয়েছিল, তাকে যে আশ্রয় দিয়েছে তার বদনাম হচ্ছে, পাড়া ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে সেই সব কলঙ্ক থেকে তাকে বাঁচাবার জন্যে। কিন্তু তুমি, হোয়াটস রং উইথ ইউ?
1: জানি না, হঠাৎ কিরকম ঘোরের মতো মনে হলো, তপনকে ছাড়া আমি আমি আমি ভুল করছিলাম মামা। হঠাৎ হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল, আর তখনই
0: বোকামি, কারুর জন্য কি কারুর বাঁচা আটকে থাকে রে? থাকা উচিত নয়, নিজের জন্যে বাঁচবি, নিজের বোধ বুদ্ধি বিবেক ছাড়া আর কারুর কাছে কোনো দায় রাখবি না, অন্তত আমি তো রাখিনি।
1: মামা
0: বল,
1: তুমি তুমি আমার মাথায় একটু হাত রাখো, তোমাকে একটা কথা বলবো।
0: হ্যাঁ বল না।
1: তুমি আমাকে এইরকম করে ছুঁয়ে থেকো, যখন আমার সামনে থাকবে, যখন আমার সামনে থাকবে না, সব সময় সব সময়।

0: কি হলো, উঠে পড়লি যে? কি রে, আর খাবি না?
1: না।
0: কেন, খিদে নেই?
1: না।
0: অর্ধেক ভাত পড়ে রইল, মাছ পড়ে রইল।
1: বললাম তো খিদে নেই।
0: তা বলে মুখের মাছটা এভাবে?
1: আহ, অফিস যাওয়ার সময় ঘ্যান ঘ্যান করো না তো, বিরক্তিকর। আমি যাচ্ছি।
2: মা
0: শুনলে তো সব। আচ্ছা আচ্ছা, তুমি বলো বৌমা।
2: ওকে এখন কিছুদিন কিছুই বলবেন না, বুঝতেই তো পারছেন।
0: সবই তো বুঝছি, কিন্তু এই রকম করে? না না, এটা কি ঠিক?
2: আসলে আসলে অনেক দিনের সম্পর্ক, আর এতদিন তো কোনো আপত্তি ওঠেনি।
0: তোমার তো কথাবার্তা আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি ওই মেয়েটির হয়ে শাউকুড়ি নাড়ছো?
2: না না মা, তা নয়। আমি বলছি ওর মনটা একটু অন্যদিকে ঘোরাতে হবে।
0: সে কি করতে হবে না হবে ওসব আমি কিছু জানি না, ও তুমি যা ভালো বোঝো করো।
2: ঠিক আছে মা, আমি দেখছি, আপনি কিছু চিন্তা করবেন না।
3: আসতে পারি?
1: হ্যাঁ এসো।
3: তবু ভালো, ঘরে ঢুকতে দিলে, কদিন ধরে তো ঢুকতেই যখন দিলে দু একটা কথাও বলতে দেবে নিশ্চয়ই।
1: বলো।
2: তপু, তুমি তুমি কিন্তু খুব ছেলে মানুষই করছো।
1: ছেলে মানুষই?
2: হ্যাঁ ছেলে মানুষই। তপু, তুমি সম্পর্কে আমার দেওর, কিন্তু আসলে তো ভাই। কি ভাই তো, সেই হিসেবে বলছি, নিজেকে নিজেকে আর পাঁচজনের আলোচনার বিষয় করে তুলছো কেন?
1: আমি আমি খুব কনফিউশনের মধ্যে আছি বৌদি, ঠিক বুঝতে পারছি না কি আমার করা উচিত। আমি কাজলকে, মানে কাজলকে ছাড়া তো আমি আমি কখনো ভাবিনি।
2: শোনো, যে কাজলকে ছাড়া তুমি নিজেকে ভাবতেই পারছো না, এই কাজল কি সেই কাজল আছে বলো তুমি?
1: কেন নেই? জন্মের ওপর তো মানুষের হাত নেই, কাজল তো কোনো দোষ করেনি।
2: নিশ্চয়ই নেই, নিশ্চয়ই কাজল কোনো দোষ করেনি, কিন্তু কিন্তু তাছাড়া আরো যে অনেকগুলো ব্যাপার কাজ করে তপু, হেরিডিটি ব্যাপারটা একেবারে ফেলনা নয়।
1: জানি, কিন্তু আমিও তো কাজলের সঙ্গে খুব কম দিন মিশছি না বৌদি। তুমি তো ওকে দেখেছো, ওর মতো এমন ভালো মেয়ে, ওর স্বভাবে যদি কোনো গোলমাল থাকতো।
2: কিন্তু ওর বাবা লোকটা তো ভালো ছিলেন না, তার যদি কোনো খারাপ অসুখ থেকে থাকে, সেই অসুখটা যদি সে কাজলের মধ্যে ঢুকিয়ে

0: থাকে
1: বোধে
2: কি কি হতে পারে না বলো তপু, আবেগ নয় যুক্তি দিয়ে তর্ক দিয়ে ভাববার চেষ্টা করো।
1: এটা
2: এমন হতে পারে না,
1: এটা একটা একটা চান্স, চান্সের উপর নির্ভর করে
2: অনেকগুলো অনেকগুলো ব্যাপার আছে যেখানে চান্সের উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয়। বিয়েটা বিয়েটা তোমার একার ব্যাপার নয় তপু, তার উপর অনেক আরো অনেকগুলো লোকের ভালো মন্দ নির্ভর করছে। ধরো ধরো চান্সটা যদি সত্যি হয় তাহলে তাহলে বিয়ের পরে যে ছেলেমেয়েরা আসবে তাদের কি হবে, তাদের কাছে কি জবাবদিহি করবে তুমি?
3: তাহলে তুমি আমায় কি করতে বলো?
2: আমি কি করতে বলি তাকে? তাকে সত্যি তুমি বুঝতে পারছো না?
1: হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু
2: আমি আমি তোমায় আর কিচ্ছু বলবো না, ডিসিশন তোমাকে নিজেই নিতে হবে।
1: তুমিও সেই কথাই বললে। ওহ, একটা কোনো সিদ্ধান্ত যদি কেউ আমার মাথার উপর চাপিয়ে দিত বৌদি।
2: শোনো আর একটা কথা, আর এটাই আসল কথা,
3: বলো।
2: সবসময় এরকম মুখটা গোমড়া করে থেকো না তো, মনটা খোলা না রাখলে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবে কি করে?
3: সিদ্ধান্ত
2: একটু বাইরে বেরোতে হয়, মাথায় ঠান্ডা হাওয়া লাগাও। শোনো কালকে নন্দনে দুটো টিকিট কাটা আছে, কিন্তু তোমার দাদা এখন বলছেন তার সময় হবে না, তুমি যাবে?
3: দাদার সাবস্টিটিউট হয়ে?
2: আরে বাবা ক্ষতি কি, দেব শব্দটার মধ্যেও তো বর কথাটা আছে নাকি?
3: এটা না মুখটা একেবারে আস্তাকুড় হয়ে গেছে, বেরো বেরো বলছি।
4: না হ্যাটস অফ, তুমি যা করলে তার কেউ করতে পারতো না।
2: সত্যি? সেই জন্যই তো বৌদিদের দরকার হয় মশাই।
4: আমার তো মনে হচ্ছিল তপুটাকে ডাক্তার ফাক্তার দেখাতে না হয়, যা বাড়াবাড়ি আরম্ভ করেছিল।
2: মোটেই বাড়াবাড়ি নয়, এরকম তো হতেই পারে, এতদিনের সম্পর্ক, সবাই তো তোমার মতন কেঠো লোক নয় মশাই, ওসব বুঝবে না তুমি।
4: না বোঝাই ভালো। যাক, ওই মেয়েটাকে মন থেকে ঝেড়ে ফেলেছে তো?
2: ঝেড়ে ফেলা কি এত সোজা, চেষ্টা করছে।
4: উফ, কি ঝামেলা বলতো, কোথাও কিছু নেই, দুম করে একটা।
2: শোনো, এই রোববার সন্ধেবেলা তাসের আড্ডাটা একটু বন্ধ রেখো।
4: কেন, কি হলো আবার?
2: হবে আবার কি, ওই পিউকে তোমার মনে আছে তো?
4: পিউ কে? পিউ
2: এরই মধ্যে, এই জন্যই বলি তাসের আড্ডাটা ছাড়ো, বোধবুদ্ধি তো ভোঁতা হয়ে যাচ্ছে তোমার। আরে হাওড়ার সেই পিউ, সবচেয়ে সুন্দরী শালিকা তোমার, তার কথাই ভুলে গেলে?
4: হ্যাঁ হ্যাঁ, আচমকা বললে বুঝো কি করে বলো তো, কি হয়েছে তার?
2: কি হয়েছে? পিউ বিএসসি পাশ করে বসে আছে, আমায় ফোন করেছিল, ভাবছি ওকে রোববার এখানে খেতে ডাকলে কেমন হয়।
4: সে ডাকবে, ডাকো, কিন্তু হঠাৎ এত পিরিত।
2: পিরিত নয় মশাই, তুমি না তুমি টিউবলাইট হয়ে যাচ্ছ বুঝলে, একটা কথা সোজাসুজি বুঝতে পারো না আজকাল। শোনো, তোমার এই সুন্দরী শালি বিয়ের বয়স হয়েছে, তপুর সঙ্গে আলাপটা করিয়েই দি না, দেখি না।
4: ওরে গুরু, তা তপু রাজি হবে?
2: হবে হবে, ও আজকাল কাজলকে ভুলতে চাইছে, অন্য একটা মেয়ের সঙ্গে আলাপ হওয়া খুব দরকার। ওদিকে ধরো।

0: আমাকে এক কাপ চা করে দে, নিজে চা বানাতে আর ভালো লাগছে না।
1: ওফ, তোমার ছুতোর শেষ নেই, চলো।
0: আর শোন, চা খেয়ে আমরা দুজনে একটু বেরোবো।
1: বেরোবো?
0: হ্যাঁ,
1: কোথায় আবার যাব?
0: রবীন্দ্র সদনে। হ্যাঁ রে, কতদিন বেশ জমিয়ে নাটক দেখিনি বলতো।
1: এখন বুঝি আমার নাটক দেখার সময়, রাজ্যের পড়া বাকি রয়েছে, এখন আমি রবীন্দ্র সদনে।
0: সেসব ফিরে এসে হবে কোন, এখন চল।
1: না না, তুমি পাগলামি করলেই তো আর আমি।
0: ও ঠিক আছে।
1: ও কি হলো আবার?
0: কি আর হবে, তুই বড় হয়েছিস, নিজের মতামত তৈরি হয়েছে তোর, এখন আর আমার সব কথা শুনে চলবি এমন আশা করাটাই তো অন্যায়। ঠিক আছে ঠিক আছে, চা থাক, আমি ঘরে যাচ্ছি।
1: শোনো।
0: কি?
1: আমার চোখের দিকে তাকাও। তুমি খুব চালাক হয়েছো। চায়ে জলতে দেখো, আমি শাড়ি পাল্টে আসছি।
0: রাইট রাইট।
1: না, আর ইচ্ছে নেই।
2: কেন, ভালো লাগছে না?
1: কার ভালো লাগে বলুন তো।
2: লাগে লাগে নিশ্চয়ই কারুর কারুর।
1: সে যার লাগে লাগুক, আমার লাগে না। বিএসসি পাশ করেছি, ব্যাস, আর পড়াশোনার মধ্যে নেই বাবা।
2: তাহলে এবার কি, চাকরি না বিয়ে?
1: আচ্ছা, কোনটা ভালো হবে বলুন তো।
2: আমাকেই বলতে হবে?
1: বলুন না।
2: বৌদি সেদিন আমাকে একটা কথা বলছিল।
1: কি কথা?
2: তুমি জানো না, বৌদি তো তোমাকেও বলেছে।
1: বৌদি বললে কি হবে, যার বলার কথা।
2: কিন্তু পিউ, আমার একটা ঘটনা আছে।
1: আমি জানি।
2: পুরোটা জানো?

0: দোষ নেই, আপনি জানতেন না, আপনাকে চিট করা হয়েছিল।
1: চিট করা হয়েছিল
0: নিশ্চয়ই। থাকে, ওসব কথা থাক, লিভ ইট।
1: হ্যাঁ থাক, থাক ওসব কথা। চলো পিউ, সন্ধে হয়ে আসছে, নাটক দেখতে যাবে?
0: নাটক?
1: হ্যাঁ, এখানে আসতে আসতে পোস্টার দেখছিলাম, রবীন্দ্রসদনে একটা ভালো নাটক আছে, চলো দেখে আস।
0: কিন্তু নাটক?
1: নাটক দেখতে তোমার ভালো লাগে না?
0: না না, ভালো লাগে, তবে বেশি আতলামি না থাকলেই ভালো লাগে। ঠিক আছে, এই নাটকটা দেখাই যাক তাহলে। ইস, এই নাটকটার এত নাম শুনেছি, এমন করে দেখবার কোনো মানে হয়?
2: কেমন করে?
0: এই পড়ার মধ্যে থেকে হুট করে টেনে নিয়ে এলে সারাক্ষণ মাথার মধ্যে পড়া ঘুরবে, মন দিয়ে দেখতেই পারবো না।
2: বেশ তো, যদি সত্যি মন দিয়ে দেখতে না পারিস, পরে আরেকবার দেখবি, পরীক্ষার পর ফাঁকা মনে।
0: তাহলে আর এখন দেখে লাভ কি?
2: লাভ আছে, মনটা ঘন্টা দুয়েকের জন্য অন্যদিকে নিয়ে যেতে পারলে।
0: মামা বাবু,
2: কি হলো?
0: কি হলো, দাঁড়িয়ে পড়লে যে?
1: না কিছু না।
0: কি দেখছো, কি দেখছো ওখানে?
1: না কিছু না। এই পিউ, আমি নাটক দেখবো না।
0: হঠাৎ কি ব্যাপার, শরীর খারাপ লাগছে?
1: হ্যাঁ, শোনো, ইচ্ছে করলে না তুমি নাটক দেখতে পারো, আমি যাচ্ছি।
0: শোনো পিউ, পিউ ফোন করেছিল, কি হয়েছে? একি

0: তবু তবু তুমি কিন্তু ভুল করছো।
1: হ্যাঁ হ্যাঁ, ভুল করেছিলাম, তোমাদের কথায় আর করব না।
0: পাগলামি পাগলামি করো না তবু। কেন কাজলের সঙ্গে তোমার সব কথা তো তোমাকে বলা হয়েছে তবু, সব যুক্তি তো তুমি শুনেছো।
1: হ্যাঁ শুনেছি, আর সব কিছু শুনে সব কিছু বুঝে এইটাই আমি ঠিক করলাম।
0: এত বেশি আবেগের উপর ভর করলে চলে না তবু।
1: তোমাদের কথা মতো যুক্তির উপর ভর করবার চেষ্টা তো করলাম, মন থেকে কাজলকে মুছে ফেলবার চেষ্টা করলাম, তার জন্য পিউর সঙ্গে প্রেম করবারও চেষ্টা করলাম, তার মিষ্টি মিষ্টি কথা শুনলাম, কিন্তু আমি পারবো না বৌদি, আমি পারবো না।
0: আরে কোথায় যাচ্ছ তুমি?
1: কাজলের বাড়ি।
0: তবু?
1: হ্যাঁ, ক্ষমা চাইব, দরকার হলে পায়ে ধরে ক্ষমা চাইব, আমি যাচ্ছি।
0: তবু
2: না,
1: একবার একবার পাঁচ মিনিটের জন্য,
2: এক সেকেন্ডের জন্যেও নয়। আর ঠিক এক মাস বাদে কাজলের এমএ পরীক্ষা, আজকেও যথেষ্ট ডিস্টার্ব হয়েছে, আর আমি এমন কোনো ঘটনা ঘটতে দেব না যাতে ওর মন আরো বিচলিত হয়।
1: কিন্তু আমাকে এখনই ওকে কতগুলো কথা বলতেই হবে।
2: পরীক্ষার পরে বলবে?
1: সে তো অনেক অনেক দেরি।
2: ততদিন ভাবো, তারপরেও যদি বলতে ইচ্ছে হয়।
1: এই সমস্ত জ্ঞানের কথা শুনবার সময় আমার নেই। কাজল, কাজল!
2: তপন, আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করো না।
1: আপনিও আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করবেন না। কাজল, কাজল!
2: তপন, আমি তোমাকে
3: কি ব্যাপার?
1: কাজল, আমি মানে
3: মামা, তুমি একটু পাশের ঘরে যাও তো।
2: ঠিক আছে,
3: বলো কি ব্যাপার।
1: তুমি আমার উপর রাগ করেছো না? আমি অন্যায় করেছি, অসম্ভব অন্যায় করেছি আমি তোমার উপর। আমি যে কি করেছি আসলে, সবাই মিলে আমাকে, কাজল কাজল, হ্যাঁ আমাকে তুমি ক্ষমা করো।
3: ক্ষমা করার কথা উঠছে কেন? তোমার উপর কোনো রাগ বা অভিমান তো আমার নেই।
1: এখনো তুমি রেগে আছো না? সে তো থাকবেই। আমি কি বোকা কাজল, তোমাকে ভোলবার জন্য ওই মেয়েটাকে, ওই পিউ, তুমি তো দেখেছো ওকে। ও ভাগ্যিস কাল রবীন্দ্র সদনে তোমাকে দেখলাম, তোমার চোখ দুটো দেখার পরেই আমার মনে হলো যে, আচ্ছা কাজল, কাজল তুমি আমাকে ক্ষমা করেছ তো? আমাদের মধ্যে যা কিছু সব তোমার মন থেকে সরে গেছে তো? আমরা আবার আগের মতো, আচ্ছা তুমি পরীক্ষাটা দিয়ে নাও, তারপরই না আমরা বিয়ে করব। বাড়িতে যদি না মেনে নেয় তাহলে আলাদা হয়ে। কি কি হলো, আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন?
3: কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না তপন।
1: কেন? আমি, তুমি তো, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি কি একবার ক্ষমা কর।
3: ক্ষমা চাওয়া না চাওয়ার কথা নয়।
1: তবে বলো, তুমি যা বলবে আমি মাথা নিচু করে শুনব, কিন্তু কাজল,
3: আমি আর সেই কাজল নেই।
1: কেন নেই? তুমি তুমি এখনো আমার কাছে সেই কাজলই আছো। তোমার বাবা কে ছিল, তোমার মা কি ছিলেন,
3: সেসব কথা থাক।
1: তবে বলো।
3: জানি না, জানি না আমি তোমাকে বোঝাতে পারবো কিনা তপন। তপন, পুরো ব্যাপারটা জানবার আগে আমি আর পাঁচটা মেয়ের মতোই ছিলাম, মা বাবা নেই, কিন্তু ছোটবেলা থেকে তাঁদের অভাব কখনো বুঝতে পারিনি। তারপর তারপর তোমার সঙ্গে আলাপ হলো, মনে মনে বিয়ের জন্য তৈরি হলাম, আর আর তারপরে হঠাৎ।
1: কাজল, কাজল, ও সব কথা আমরা আজ থেকে ভুলে যাই না।
3: একবার মনে হলো মরব, ঘুমের ওষুধ কিনে আনলাম, খেতে পারলাম না। মামা বাবুকে বলতে তিনি বললেন, স্টুপিড, মায়ের মতো হতে চাস? চমকে গেলাম, মায়ের মতো? আমি আত্মহত্যা করবার কথা ভেবেছিলাম পালাবার জন্যে, যেমন মা ভেবেছিল। তারপর মনে হলো আমার সবটাই তো আমার মায়ের মতন, মা যেমন ছিল আর পাঁচ

0: পাঁচটা মেয়ের মতন, হাজার হাজার মেয়ে ঠিক এক রকম করে ভাবছে, বিয়ে করবে, সংসার করবে। আর যদি কোনো প্রশ্ন এসে জীবনের এই ছকটাকে হলুট পালট করে দিতে চায়, তাহলে ঠিক একই রকম করে মরে বা না মরে পালাবার চেষ্টা করবে। আমি আমি তোমাকে আমার কথা বোঝাতে পারছি?
1: আমি বুঝতে চেষ্টা করছি। তুমি বলো, তুমি বলো কাজল।
0: তাহলে আমি কে? এই যে কাজল বলে মেয়েটা, সেই কাজলের পরিচয় কি? হাজার হাজার মেয়ের মধ্যে একটা মেয়ে হিসেবে নয়, আলাদা আলাদা মানুষ হিসেবে। বাবা মার পরিচয় মুছে গেলেও যে পরিচয়টা থেকে যায়, স্বামীর পরিচয় মুছে গেলেও যে পরিচয়টা থেকে যায়, অন্য সব কিছু পরিচয় মুছে গেলেও শুধু যার জোরে দাঁড়িয়ে থাকা যায়, সেরকম একটা পরিচয় আগে আমাকে তৈরি করতে হবে। হয়তো হয়তো সমস্ত জীবন ধরে।
1: কাজল!
0: না তপন, আর আমি তোমার ঘরকন্যা করতে পারবো না, মন থেকেই জাস্ট পারবো না। তুমি এখন যাও তপন, আমাকে নিয়ে তুমি সুখী হতে পারবে না। তুমি যাও।
1: আমি যাচ্ছি, তুমি ভালো থেকো কাজল।
0: ভালো? পাঁচটা লোক যাকে ভালো বলে, সেই ভালো থাকার দিন বোধহয় আমার শেষ হয়ে গেল।

0: কাজল নাটকটির অভিনয় শেষ হল। রচনা সৌমিত্র বসু, বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন মামা অমর গঙ্গোপাধ্যায়, তপন অম্বর রায়, স্বপন অসিত সমাদ্দার, মোহিত প্রভাত মুখোপাধ্যায়, মা অঞ্জলি দাস, পিউ নন্দিনী দত্ত, কাজল সুমিতা বসু এবং মিতা বৌদির ভূমিকায় শিপ্রা লাহিড়ি। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা রামজীবন মিত্র।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। 17,68,000-এরও বেশি পড়ুয়া এই বছর পরীক্ষায় অংশ নিয়েছিল। উত্তীর্ণ হয়েছে 15,07,000-এরও বেশি পড়ুয়া। সার্বিকভাবে এবছর পাশের হার 85.20%, ছাত্রীদের পাশের হার প্রায় 89% এবং ছাত্রদের পাশের হার 82.13%। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ মাকেনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় জানা গেছে, পরিষেবামূলক অর্থনীতি এবং জরুরি পণ্যের রপ্তানির বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। মেডিকেল প্রবেশিকা নিট UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তে CBI-এর একটি দল আজ রাজস্থানের জয়পুরে পৌঁছেছে। রাজস্থান পুলিশের বিশেষ দল এই ঘটনায় কমপক্ষে 24 জনকে জেরা করে। এদিকে শিকারসহ অন্যান্য এলাকাতেও শতাধিক সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা চলছে। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন নবনির্বাচিত TVK সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বিধানসভার 144 জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে ও 22 জন বিধায়ক বিপক্ষে ভোট দিয়েছেন এবং 5 জন ভোটদানে বিরত ছিলেন। তবে আস্থা ভোট চলাকালীন প্রধান বিরোধী দল DMK ওয়াক আউট করে। ভারতে আগামীকাল দুদিনের ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক বসতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই বৈঠকে সভাপতিত্ব করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা উপস্থিত থাকবেন। রাজ্য সরকার বেআইনি টোল ও ড্রপ গেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া চালু থাকা সমস্ত টোল গেট, ড্রপ গেট ও ব্যারিকেড অবিলম্বে বন্ধ রাখতে হবে। মোহনবাগান ক্লাবের সভাপতি স্বপন সাধন বা টুটু বসুর প্রয়াণে ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। 17,68,000 বেশি পড়ুয়া এবছর পরীক্ষায় অংশ নিয়েছিল। 15,07,000 বেশি পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। সার্বিকভাবে এবছর পাশের হার 85.20%, ছাত্রীদের পাশের হার প্রায় 89% এবং ছাত্রদের পাশের হার 82.13%। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আগামীকাল ভাগিদারিসে ভাগ্য দেয় ভাবনার অধীনে সংখ্যালঘু কল্যাণ, উন্নত ভারতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করতে চলেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য প্রযুক্তিচালিত কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করাই এই সম্মেলনের লক্ষ্য। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে ছাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা বিধায়ক এবং জনপ্রতিনিধিদের সরকারি যানবাহনের ব্যবহার কমানোর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ মাকেনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় জানা গেছে, পরিষেবামূলক অর্থনীতি এবং জরুরি পণ্যের রপ্তানির বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে। মেডিকেলের প্রবেশিকা নিট UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তে CBI এর একটি দল আজ রাজস্থানের জয়পুরে পৌঁছেছে। রাজস্থান পুলিশের বিশেষ দল এই ঘটনায় কমপক্ষে 24 জনকে জেরা করে। এদিকে শিকার সহ অন্যান্য শতাধিক সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন থেকে রেশনে আটার বদলে গম দেওয়া হবে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আজ নির্দেশ দিয়েছেন। বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যে গম সরবরাহ করে তার বদলে গ্রাহকদের নিম্নমানের আটা সরবরাহ করা হতো। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এক্স্যাক্টলি, তুমি শুনছো ক্যাফে কলকাতা। আবার চলে এসেছি আমি রাজীব,
3: আর সৌরদীপ তোমার সঙ্গে একদম এই ফিলটা নিয়ে যে চলো বসা যাক, ভালোবাসা যাক। কারণ ঘড়ির কাঁটা বলছে কিন্তু এখন 4:07 হয়ে 27 সেকেন্ড, আর এই যে সময়টা, মানে দিনের এই বিকেল বেলাটা, এখন বাইরে যা রোদ তাতে ওই চলো বসা যাক বললে একটু ওই শপিং মল বা কোথায় একটু এসি আছে ভাবতে হবে, কিন্তু ভালোবাসা যাকটা যদি যোগ করা যায় তাহলে কিন্তু রাজীব মোটামুটি ঘাটে মাঠে অনেক জায়গাতেই বসা যেতে পারে, তাই তো নাকি?
2: একেবারে একেবারে। এবং ভালোবাসার অন্যতম জায়গায় গ্রীষ্মকালে কোথায় জানো?
3: কোথায় বলতো?
2: সেটা হলো এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে টাকা তুলি না, এটিএম সেন্টার, সেখানে কিন্তু তুমি জিরোতে পারো, বা যেখানে যেখানে ডাবল এসি ইউজ করা হয়েছে, মানে দুটো এসি, সেখানে তুমি দাঁড়িয়ে অনায়াসে সেলফি তুলে বলতেই পারো, দেখ ভাই আমি জোড়া এসি লাগিয়েছি বাড়িতে।
3: এটার জন্য রূপক সাংকেতিক অর্থ আছে যে তুমি একটা এটিএম এর মধ্যে, এটিএম মেশিনের সামনে।
2: এবার এটিএম মেশিনের সামনে কেন বললাম, দেখো ভালোবাসা করতে গেলে তো পকেট গড়ের মাঠ হলে চলবে না। মানে অলরেডি ধরো আমাদের এখন আমরা কত ডেটে দাঁড়িয়ে রয়েছে, মোটামুটি আজকে 13 তারিখ, 13 তারিখ মানে মোটামুটি
3: শেষের দিকে এসে গেছি,
2: শেষের দিকে না, এতটাও ব্লেম করো না, মোটামুটি যা পয়সা করি পেয়েছিলাম মোটামুটি 50% খরচ হয়েছে, এবার রইল পরে 50%, এটাকে নিয়ে মোটামুটি আরো

0: দিন চালাতে হবে। তো অনেক কথা থাকবে শুধু এই চালানোর জন্য না, মানে যেটা হয় যে এই যে গ্রীষ্মর যে দাপট, হ্যাঁ গরমের দাপট চলছে, আবার মাঝে মাঝে খামখেয়ালিপনা করছে আমাদের সাথে ওয়েদার। যেমন এখানে আসার আগে আমি দেখছিলাম আকাশটা কালো হয়ে এসেছে, এবার আমার তো মনে একটু গিটার বাজছিল যে যদি একটু হালকা বৃষ্টি হয় তাহলে বেশ ভালো হয়, রাস্তায় আস্তে আস্তে একটু ঠান্ডা ওয়েদার পাবো আর এসে এসিতে টুক করে ঢুকে পড়বো। তোমার কি এরকম কিছু মনে হয়েছে?
1: না, আমার আকাশটাকে দেখে মাঝে মধ্যেই মনে হচ্ছে একটা জেব্রা ক্রসিং এফেক্ট চলছে, এই সাদা হচ্ছে এই কালো হচ্ছে। হ্যাঁ, ফলে যখন একটু কালো হয়ে এসেছিল, মানে
0: ব্ল্যাক এন্ড হোয়াইট এফেক্ট,
1: ব্ল্যাক এন্ড হোয়াইট এফেক্ট চলছে আর কি। আমি তখন ভাবছিলাম যে এই রে ছাতাটা মনে হচ্ছে নিয়ে বেরোতেই হবে, এবার তো ভিজে গেলে একবারে চুপচুপে হয়ে যাব, কিন্তু তারপর দেখলাম বেরোনোর সময় আবার রোদ উঠে গেল। তাই আকাশকে এখন একেবারেই ট্রাস্ট করা যায় না, কিন্তু ট্রাস্ট তুমি করতেই পারো 107 FM রেইনবোতে, কারণ রাজীব সৌরদীপ আজকে কিন্তু তোমার জন্য বেশ কিছু স্পেশাল টপিক তো এনেছেই। তার সঙ্গে রাজীব যেরকম রূপক সাংকেতিকভাবে শুরু করলো, ভালোবাসা যাক এটিএমে, না সৌরদীপ যদিও বলবে এটিএমে নয়, কিন্তু অবশ্যই ভালো তো বাঁচতেই হবে, কারণ 107 FM রেইনবোতে এই বিকেলের ক্যাফে কলকাতা মানেই কিন্তু একটা ভালোবাসার নতুন কয়েকটা গল্প লিখে দেওয়া। তাই শুনতে থাকো, তাই সঙ্গে থাকো রাজীব সৌরদীপের সঙ্গে 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এক্স্যাক্টলি রাইট, নাও নাও নাও, হ্যাঁ একদমই এক্ষুনি এক্ষুনি এই মুহূর্তেই তোমার সঙ্গে কিন্তু রাজীব সৌরদীপ রয়েছে ক্যাফে কলকাতার এই আড্ডায়। আর আজকে যেমনটা প্রথমেই বললাম যে ওই রোদ মেঘের যে একটা জেব্রা ক্রসিং খেলা চলছে আর কি, সাদা কালো মাঝে মধ্যে আকাশটা যেরকম হয়ে যায়, দেখো বিকেল তো হয়ে এসছে, এখন কিন্তু আর সাদা কালোর মধ্যে বিষয়টাকে আটকে রাখলে চলবে না, এখন কিন্তু আকাশে নানা রকমের রং খেলবে। আর ঠিক যেরকম নানা রকমের টপিকও কিন্তু আমাদের এই ক্যাফে কলকাতার আড্ডাটাও খেলবে, একটা প্রিন্সিপাল টপিক রয়েছে, মানে টপিকদের মধ্যে যে নেতা, একটা নেতৃত্বস্থানীয় টপিক রয়েছে যেটার সঙ্গে তোমাকেও আমরা এখানে জয়েন করাবো। ফলে নাম্বারটা একবার খেয়াল রেখো, 9903653992, এই নাম্বারে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে থাকতে হবে। কেন থাকতে হবে বা কী জন্য থাকতে হবে সেটা আমরা বলবো, তার আগে একটা দারুণ খবর আছে, রাজীব একদম রেডি করে বসে রয়েছে।
3: হ্যাঁ, খবরটা হলো, এটাকে দারুণ বলবে না বিড়ম্বনা বলবে সেটা বলা মুশকিল, তবে তবে অনেক সময় কোনো কিছু ধরো স্বাভাবিক রয়েছে, কিন্তু সেই স্বাভাবিকের মধ্যেও যদি কোনো সমস্যা হয়, তলে তলে তো অনেক সমস্যা হয় আমরা বুঝতে পারি না, কিন্তু যখন তুমি বিশেষজ্ঞ হয়ে সেইটাকে পর্যবেক্ষণ করবে তখন কিন্তু অনেক ফল্ট বা চ্যুতি তার মধ্যে দেখতে পাবে। তো ভবিষ্যতে যাতে আর বিপদে না পড়তে হয়, তো এই যে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, তো দাঁত যখন ভালো থাকবে, ভালো থাকতে থাকতে ভালো রাখা এটা একটা চ্যালেঞ্জ। তো সেরকমই তোমাকে আমি একটা, তুমি একটু রাস্তার কথা বলছিলে, জেব্রা ক্রসিং এর কথা বলছিলে, আমি তোমাকে সেই রাস্তার সূত্র ধরেই বলি যে একটা রুট পরিবর্তন হচ্ছে ছোট্ট হাওড়া বর্ধমান মেমু ট্রেনের, ঠিক আছে? এবার সেটা কেমন, সেটা হচ্ছে হাওড়া ব্যান্ডেল শাখার রিশরার লেভেল ক্রসিং এর সাবওয়ে নির্মাণের কাজের জন্য গতকাল মানে 12 মে থেকে আজকেটা থাকবে, আজকে তো 13 তারিখ, 14, 15, 16 তারিখ পর্যন্ত রাত 12:20 থেকে 3:20 এই সময়টা পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে, মানে ওই জায়গাটা পুরো ইলেকট্রিসিটি বা পাওয়ার কাট করে দেওয়া হবে। তোমার নাম্বারটাকে বলে দিই একবার, 63501। হাওড়া বর্ধমান মেমু ট্রেনটি 12 মে থেকে 15 মে পর্যন্ত হাওড়া বর্ধমান কর্ড লাইন দিয়ে চলবে, মানে মেন লাইনটা কর্ড লাইন দিয়ে চলবে, এটা একটু মাথায় রাখবে রাতের দিকে। সংস্থা জানিয়েছে যে ব্লক শুরুর আগে 37291 হাওড়া ব্যান্ডেল লোকাল হবে শেষ ট্রেন, এবং ব্লক শেষের পরে 37811 এই ট্রেনটা হাওড়া বর্ধমান লোকাল হবে প্রথম ট্রেন। ইন্টারেস্টিং কিন্তু খবরটা, যে তোমাকে বললাম না প্রথমে যে আমরা সমস্যায় পড়ার আগেই যদি বুঝতে পারি আগে থেকে যে কোথায় সমস্যা হবে বা ভবিষ্যতে এটার জন্য বড় ক্ষতি যাতে না হয়, তো প্রথম থেকেই যদি আমরা একটু ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে বোধহয় ভালো হয়। এই যেমন ধরো আজকে আমাদের শোটা চলছে, আমরা তো বুঝতে পারি যে তুমি আমাদের থেকে কি ধরনের প্রোগ্রাম আশা করো, কি ধরনের টপিক আশা করো আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য ক্যাফে কলকাতাতে। সুন্দর একটা টপিক রয়েছে, যেমন সৌরদীপ বলল যে আমাদের হটলাইন নাম্বারটা তুমি জানাবে, সব বলবো, তোমার কাছে কি কোনো কিছু বলার আছে না ডাইরেক্ট একদম গানের থেকে এসে বলবো?
2: না, আমাদের মনে হয় আমাদের মোটোটাতেই থাকা উচিত যে কথা কম গান বেশি, তাই আপাতত যেহেতু একটা কথা বলার কোটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা কোনো রকম কথা না বলে ডাইরেক্ট একেবারে সরাসরি গানে চলে যাব। কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল যেমনটা বলেছি, আমরা কিন্তু ভালোবাসা ছেড়ে বেরোচ্ছি না, যত যাই আমরা বলি না কেন। দেখো এই বিকেলের কলকাতা, বিকেলের ক্যাফে কলকাতা, এবং বিকেলের এই চারপাশে অসামান্য একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যেটা যদিও অসামান্য নয়, মাঝে মধ্যে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, কিন্তু ভালোবাসায় তার জন্য কোনো গ্যাপ থাকলে কিন্তু হবে না। তাই রাজীব সৌরদীপ তোমার সঙ্গে রয়েছে ক্যাফে কলকাতায়, আর তুমিও থাকো ভালোবাসায় আমাদের সঙ্গে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো, তোমার জন্যই তো সব আয়োজন করে রেখেছি আমরা 107 FM রেইনবোতে, রাজীব আর সৌরদীপ, তুমি শুনছো ক্যাফে কলকাতা।
2: আর আজকে ওই যে বলছিলাম না, একটা দারুণ টপিক আছে তোমার জন্য, সেই টপিকটার সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে ওই যে আজকে এসেছি তোমার জন্য, না ভালোবাসা নয়, ভালোবাসা তো থাকবে, ওটা ইউনিভার্সাল, আমাদের সঙ্গে আছেই, সবসময় থাকবে, কিন্তু আজকে আমাদের টপিকের পয়েন্ট হচ্ছে কুলিগরা, মানে আমাদের সহকর্মীরা, যাদের সঙ্গে আমাদের প্র্যাকটিক্যালি সপ্তাহের 5 থেকে 6টা দিন, দিনের বেশিরভাগটা সময় কাটে। এবার এই কুলিগ মানে ধরো বিভিন্ন রকমের হতে পারে, যে যেখানে যেমন কাজ করছো তার সেরকমই কুলিগ থাকবেন, অফিসে, দোকানে, বাজারে, স্কুলে, যা যার যেখানে যেমন কাজ, কিন্তু এই কুলিগদের সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়। মানে কখনো কখনো কুলিগদের মধ্যে সম্পর্কটা কিন্তু জাস্ট একটা ওয়ার্ক রিলেশনশিপ যেরকম থাকে, মানে একদম কেজো সম্পর্ক, যে অফিসে যাচ্ছি কাজের সম্পর্ক, কাজ হয়ে গেলে ভাই তুমি আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না, টাটা গুড বাই, আবার যেন কালকে অফিসে এসে দেখা পাই। কিন্তু যদি এইরকম ব্যাপার হয় যে কুলিগ থেকে আস্তে আস্তে সে বন্ধু হয়ে গেল তোমার, বা কুলিগের সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক কুলিগ রইল না, তোমার সঙ্গে আরেকটু এগিয়ে গেল, যেমন ধরো একদম দাদা ভাইয়ের মতো সম্পর্ক, যেমন আমার আর রাজীবের মধ্যে রয়েছে, বা যেমন ধরো খুব বন্ধুর মতো সম্পর্ক, যেটা যেটা তোমরা হয়তো অনেকেই এই 107 FM রেইনবো স্টুডিওতে থেকে বুঝতে পারো যে এখানকার আমাদের মতো আর্যদের অনেকেরই বন্ধুর মতো সম্পর্ক। আবার অনেক অফিসে কিন্তু কান পাতলে ঠিকই শোনা যায় যে সহকর্মীদের সঙ্গে বেশ খানিকটা দড়ি টানাটানির সম্পর্ক,
1: মানে যাকে বলে আদায় কাঁচ।
2: হ্যাঁ, মানে ও প্রমোশনটা পেয়ে গেল, কেন পেয়েছে বলতো, রোজই তো ফাঁকি মারে, তা এটা কি করে হলো বলতো, মানে এই ব্যাপারটাও চলে কিন্তু। হ্যাঁ, তো এই যে দুষ্ট মিষ্টি সম্পর্ক, আবার ওই কুলিগ থেকে কিন্তু অনেক সময়

0: হয়ে যায় একটু, মানে যেটা এইচআর জানতে পারলে একটা মেল ফেল করতে পারে তোমাকে, কিন্তু কিছু করার নেই
1: না। আবার আবার অনেকে এবার এইচআর জানলে বা উচ্চ স্থানীয় কেউ জানলে তারা আবার অ্যাপ্রিশিয়েট করে, বলে হ্যাঁ হ্যাঁ ভালো দুজনে মিলে কাজ করো, মন দিয়ে কাজ করো, কাজ করে বাকি সময় তোমরা যা ইচ্ছা করো।
0: আমাদের আমাদের কলেজ বেলায় একটা এরকম কথা প্রচলিত ছিল যে যদি তোমার ক্রাশ তোমার সঙ্গে একই ক্লাসে থাকে তাহলে তোমার অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তো আজকে রাজীব সৌরজিৎ,
1: মানে কোয়ান্টিটি বাড়বে, কোয়ালিটি বাড়ুক না বাড়ুক,
0: এক্স্যাক্টলি না, কোয়ালিটি অবশ্যই হবে, ভালোবাসার কোয়ালিটি তো
1: অবশ্যই ভালোবাসার দিকে বাড়বে।
0: রাজীবের মতো নেতিবাচক কথা আমি বলতে চাই না, কিন্তু আজকে ক্যাফে কলকাতায় তোমার কাছে প্রশ্ন থাকবে এক্স্যাক্টলি এটা নিয়ে যে তোমার কলিগদের সঙ্গে তোমার বেশ মজার কোনো ঘটনা, সেটা যা খুশি হতে পারে, প্লিজ মেক শিওর যে এমন কিছু না হয় যেটা তুমি লিখে পাঠালে কিন্তু আমরা পড়তে পারলাম না, কিন্তু অবশ্যই দুষ্টু মিষ্টি মজার সম্পর্কের কথা, মনে রাখার মতো ঘটনা, কলিগ থেকে বন্ধু হয়ে ওঠা, কলিগ থেকে একটু ওই ভালোবাসার দিকে চলে যাওয়া, এই ধরনের গল্প তুমি কিন্তু লিখে পাঠাতেই পারো 9903653992 এই নাম্বারে।
1: একেবারে এই নাম্বারটা তোমাকে আর একবার বলছি, ততক্ষণ আমরা আপাতত দুদুরো গান শুনবো, গানের মধ্যেই কিন্তু আমরা তোমার উত্তরের অপেক্ষায় থাকবো, মানে তোমার বেসিক্যালি তোমার লাইফ এক্সপিরিয়েন্স, যে কলিগ সম্পর্কে তোমার কি ধারণা, এমন কোনো কলিগ কি ছিল যে তোমার বন্ধু হয়ে গেছিল, বা এমন কোনো কলিগ আছে যে বন্ধুর থেকেও একটু বেশি, বা এমন কোনো কলিগ আছে যার সাথে একটু তেতো সম্পর্ক, 9903653992 তে আমাদের জানিয়ে দাও।
0: বা এমন কোন কলিগ কি আছে যাকে দেখলে তোমার মনে হয় ঝুমে জো পাঠান মেরি জান,
1: বুঝতে পাচ্ছি।
0: 107 FM রেনবোতে সৌরদীপ রাজীবের সঙ্গে।

মোটামুটি আমাদের লাইফটা এখন না কম বেশি, পুরোপুরি না হলেও কম বেশি একটা ওই অনলাইন অর্ডারের উপর ডিপেন্ডেড। আমরা এখন আর বাজারে গিয়ে কেনাকাটা কম করি, আমরা মার্কেটে গিয়ে বা শপিং মলে যাই মূলত এসির হাওয়া খেতে আর কি। মানে আমরা যেটা করি, আমরা শপিং মলে যাই, আমরা উইন্ডো শপিং করি, করে প্রাইসগুলোকে নোট করে রাখি, তারপর বাড়িতে এসে অনলাইন।

0: অনলাইনে অর্ডার করে দিই। কিন্তু অনলাইনে অর্ডার যে কত রকমের মুশকিলাসান হতে পারে সেইটা নিয়ে একটা সফট নিউজ রয়েছে সৌরদীপ এবং রাজীবের পক্ষ থেকে তোমার জন্য। যেমন ধরো অনেক সময় যেটা হয়, বাড়িতে রান্না করতে করতে দেখলাম যে নুন শেষ বা জিরে শেষ হয়ে গেছে, তখন আমরা বাড়ির কাছে মুদির দোকান থাকলে আগে ঝট করে গিয়ে নিয়ে আসতাম, যে যত মা আমাদের বলতো এই একটু জিরে নিয়ে আয় বা একটু ধনেগুলো নিয়ে আয়। কিন্তু এখন তো অনলাইনের যুগ, ফলে এখন যেটা হয় টুকটুক করে অ্যাপ খুলে অর্ডার করলেই হয়ে গেল। তো এইরকমই একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট ঘটেছে আমাদের দক্ষিণ ভারতের একটি রাজ্যের একজন, তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে রীতিমতো বিয়ের অনুষ্ঠান চলছে এবং বিয়ের অনুষ্ঠান যাকে বলে একেবারে ফুল ফোর্সে একদম মোক্ষম সময় এসে গেছে, যখন হোম যাগ যজ্ঞ ইত্যাদি হবে, অর্থাৎ মাহেন্দ্রক্ষণ এসে গেছে, শুভ মুহূর্ত শুভ দৃষ্টি ইত্যাদি চলে এসেছে। আমি যদিও বিয়েটা করিনি ফলে আরও বেশি ডিটেলে যেতে পারছি না, বাকিরা বুঝে নাও নিজে গুণে। কিন্তু এইরকম একটা সময়ে দেখা যায় যে কাঠ শেষ হয়ে গেছে, মানে হোমের যে মহামূল্যবান কাঠ সেই কাঠ শেষ হয়ে গেছে। এবং তখন যেটা হয় যে সবাই তখন অত রাত্রে কোথায় কাঠ খুঁজতে যাবে ঠিক করতে না পেরে একটা অনলাইন ডেলিভারি অ্যাপে তারা কাঠের অর্ডার দেন, এবং 10 মিনিটের মধ্যে, অর্থাৎ যখন মানে পুরোহিত মশাই সেই যজ্ঞের কাছাকাছি এসে পৌঁছে গিয়েছেন, ঠিক সেই রকম মুহূর্তে সেই মহাকাঙ্ক্ষিত কাঠ নিয়ে ডেলিভারি পার্টনার এসে হাজির। এবং এইটাতে মোটামুটি দেখা গেছে যে সবাই বলছে যে এই মুহূর্তে বিয়ে বাড়ির সবচেয়ে ভ্যালিউড গেস্ট হচ্ছেন ওই ডেলিভারি পার্টনার, যিনি অত রাত্রে কাঠ নিয়ে এসে হাজির হয়েছেন, এবং যেটা ছাড়া বিয়েটাই হতো না হয়।
1: আচ্ছা সৌরদীপ, এটা থেকে আমরা কি শিখলাম বলো তো?
0: আমি তো মানে কি আর বলি, বলেই ফেলো তুমি।
1: সেটা হচ্ছে 10 মিনিটেও বিয়ে করা সম্ভব।
0: উফ উফ, না না, এখন দেখো সবই সম্ভব, মানে অসম্ভব মনে ভালোবাসা বা প্রেম থাকলে অসম্ভব বলে কি কিছু আছে? মানে আমার তো মনে হয় না। এই ব্যাপারে আমাদের মহামূল্যবান নানা রকম পরামর্শ দিয়ে তোমরাও 9903659992 জানাতে পারো। কিন্তু রাজীব সৌরদীপ, তোমার জন্য স্পেসিফিক্যালি যে প্রশ্নটা রেখেছি, যে তোমার কলিগদের সম্পর্কে মজার মজার গল্প লিখে পাঠাও। গল্প মানে মন গড়া নয়, যেটা ঘটেছে সেটাই লিখে পাঠাও, কিন্তু সেটা হতে হবে বেশ মজাদার, দুষ্টু মিষ্টি, এমনকি প্রেম ভালোবাসা থাকলেও আমরা কিন্তু খুবই আগ্রহের সঙ্গে পড়বো, তাই তো?
1: অনেক সময় কি হয়,
0: কি হয়
1: যাক, কারোর কাউকে ভালো লাগলো, ধরো একটি ছেলের একটি মেয়েকে ভালো লাগলো, এবার সেই মেয়েটিকে ছেলেটি বলতে পারছে না। হ্যাঁ, মানে এবার যখন সেই সময়টা এলো আর কি, যে বলতে যাবে, কি বলে প্রপোজ করবে বলো তো?
0: কি বলে?
1: মন তোর প্রেমে হারালো।
0: উফ, তারপর তাকে খুঁজে পেতে যে কি কি করতে হবে সেসব তো এখন পরের কথা, কিন্তু আপাতত মন তোর প্রেমে হারালো, যেমনটা রাজীব বলল, বাকিটা বলবে রাজবর্মন এবং তনুশ্রী। তাই ক্যাফে কলকাতায় কোথাও না গিয়ে আমাদের সঙ্গেই থাকো, রাজীব সৌরদীপের সঙ্গে।
1: আসলে কি হয়, অনেক সময় আমাদের মন হারিয়ে যায় কার প্রেমে, সেটা আমাদের বুঝতে অনেকটা বেশি সময় লাগে। সেই গল্পই বলছে রাজবর্মন আর তনুশ্রী। এনজয় করো 107 FM Rainbow Cafe কলকাতায় রাজীব আর সৌরদীপের সাথে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: দারুণ একটা গান শুনলাম, গানটা শুনতে শুনতে আমরা একটু নস্টালজিক হয়ে যাচ্ছি না। যাই হোক, এটা নস্টালজিক রেট্রো নয় বা অন্য কোনো নয়, শো এটা হচ্ছে সেই প্রোগ্রাম যেটা হচ্ছে ক্যাফে কলকাতা। আর ক্যাফে কলকাতা মানেই কফি হবে, একটু কফিতে চুমুক দেওয়া হবে, চা হবে, চাতে চুমুক দেওয়া হবে, আর হবে আড্ডা। তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আমাদের কর্মজীবন বলো বা আমরা যখন আমরা বাইরে কাটাই তখন আমাদের জীবন অনেক মানুষ জুড়ে যায়, সেই জুড়ে যাওয়া মানুষের মধ্যে বিভিন্ন স্মৃতি তৈরি হয়। কোনো মানুষ তোমার মনে হয় যে এই মানুষটা বোধহয় আমার বন্ধু, আবার কোনো মানুষকে মনে হয় না এই মানুষটা বোধহয় আমাকে খুব একটা ওপর দিকে উঠতে সাহায্য করেন। তো এইরকম বিস্তর অভিজ্ঞতা আমাদের জীবনের মধ্যে আসে আর আমরা এগিয়ে যাই তাই নিয়ে। 9903653992 তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম কোনো অভিজ্ঞতা তোমার কাছে জীবনে আছে কি না। তো তুমি জানিয়েছো, প্রচুর প্রচুর করে জানিয়েছো, আমাদের হোয়াটসঅ্যাপ করেছো, মেসেজ করেছো, আমাদের কাছে রেডি একদম সরোদ।
3: হ্যাঁ, মানে বেশি এখনই বলবো না, কারণ ক্রমশ আর কি রহু দুর্যোগ
2: ক্রমশ প্রকাশ্য।
3: প্রথম কয়েকটা মেসেজ আমি ঝটপট করে পড়ে দিই। যেমন শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছে, শুভ বিকেল দাদাভাইরা, গানগুলো খুবই ভালো লাগছে।
2: থ্যাংক ইউ। আমরা খুব খাটাখাটনি করে গানগুলো মানে মানে বেছে বেছে কি বলবো,
3: একটু দাঁতটা এদিক ওদিক বার করে করে হেসে দিই। হ্যাঁ, খুব গরম, তোমাদের আসতে কষ্ট হলো বুঝতে পারছি। হ্যাঁ সত্যি, এটা কিন্তু ঘটনা,
2: ভীষণ কষ্ট।
3: শেষ অবধি সাথে থাকবো, একদম প্লিজ সঙ্গে থেকে।
2: শর্মিষ্ঠা
3: থ্যাংক ইউ। আর একটা ওই টপিকের মেসেজ ঝট করে পড়ে দিই, কারণ

0: তারপরে কিন্তু একদম টানা গানে চলে যাব। প্রিয় রাজীব ও সৌরদীপ দাদা ভাই, কুলিক ছিল আমার বন্ধু স্বপন বর্মন।
1: আচ্ছা,
0: কেন্দ্রীয় সরকারের কোনো এক
1: সংস্থায় রাজবর্মনের গান শুনেছি মনে করিয়ে দিই।
0: রাইট, কেন্দ্রীয় সরকারের কোনো এক সংস্থায় কাজের সূত্রে ওর সঙ্গে আমার আলাপ ঘনিষ্ঠতায় পরিণত হয়েছিল। ও ছিল সিনেমা পাগল মানুষ, আমিও তাই। প্রতি সপ্তাহে শনিবার দুপুরে ক্যান্টিনে আমরা দুপুরের মিল না খেয়ে সিনেমার উদ্দেশ্যে পাড়ি দিতাম। আমার জীবনের ও ছিল একমাত্র পথ প্রদর্শক, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে বেশ কয়েক বছর আগে। ভীষণভাবে তাকে মিস করি। এইরকম কিছু সম্পর্কের জন্যই,
1: এবং এগুলোকে স্বীকারোক্তিও বলা যায়,
0: যে কলিগরা কিন্তু আর কলিগ থাকে না, তারা কিন্তু ইন লিটারাল সেন্স তারা বন্ধু, তারা সহকর্মী থেকে সহযোদ্ধাও বলা যেতে পারে, সেই জায়গায় পৌঁছে যায়। থ্যাংক ইউ উত্তমদা, খুব ভালো ভালো লাগলো তোমার মেসেজ পেয়ে। কিন্তু আপাতত আবার আমাদের যা মোটো রাজীব সৌরদীপ আজকে মোটো ধরে রেখেছে ভাই,
1: ম্যাক্সিমাম গান শোনানো তোমাকে।
0: এক্স্যাক্টলি, হ্যাঁ, কথা কম গান বেশি। তাই এইবার আবার একটু ওই
1: অরিজিৎ সিং এমন একজন গায়ক যিনি আমাদের খোয়াব দেখতে শেখান, তাই না? দেখো তো গানটা শুনে তুমিও খোয়াব দেখো কিনা, মানে স্বপ্ন।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: FM রেইনবো তে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
2: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।
3: আমাদের সবার খুব পছন্দের এই ফিল্ম, আমাদের সবার একসময়কার সেই হার্টথ্রব অক্ষয় কুমারের সেই পুরনো লুক 1997 এর মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি। আর সেইখান থেকে এই ফ্ল্যাশব্যাক সং তোমার জন্য ছেড়ে যাচ্ছি সৌরদীপ রাজীব, আর তুমিও ক্যাফে কলকাতায় থাকো, কারণ আজকের মোটোটাও কিন্তু এটাই, মানে ওই মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি। এরকম তো অনেকেই আছে না চারপাশে, হোক একটু

0: Mister. শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM Rainbow তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: মানে ক্যাফে কলকাতার প্রথম ঘন্টা তো প্রায় শেষই হয়ে গেল, তাই কি বলবো ভাবছি। মানে এই জাস্ট আর কয়েকটা মিনিটই আমাদের সঙ্গে রয়েছে আমাদের হাতে, তারপরেই কিন্তু একটা ছোট্ট নিউজ ব্রেক এসে যাবে, তারপরে অবশ্যই আমরা কাম ব্যাক করবো। আমাদের কাম ব্যাক ইজ কনস্ট্যান্ট, তাই তো?
2: একদম একদম, কাম ব্যাক ইজ কনস্ট্যান্ট। আর কাম ব্যাক করতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই যে টপিকটা তোমাকে দিয়েছি, বা
1: মানে তোমার কাছে কোন কলিগ তোমার বেঁচে থাকার গান,
2: একদম সেই টপিক নিয়ে যেমন তুমি চিন্তা ভাবনা করে আমাদের জানাবে 9903659992 তে, সেরকম আমরা ফোনটা আমাদের রয়েছে, ফোনটা ঘেটে ঘেটে তোমার মেসেজ আর হোয়াটসঅ্যাপ সেটা বার করে রেডি করে রাখবো সবার কাছে শেয়ার করে দেওয়ার জন্য। তাই আপাতত একটা ছোট্ট নিউজ ব্রেক, তারপরে ফিরছি রাজীব আর শুভ্র। তো সৌর
1: হ্যাঁ
2: একই ব্যাপার। আচ্ছা, রূপম ইসলামের গানের সাথে এই ঘন্টাটা শেষ করছি, সাথে থাকো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বৃদ্ধি বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই এমএসপি বৃদ্ধির এই সিদ্ধান্ত। মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে, এজন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইটে আনুমানিক 75 মিলিয়ন টন এই প্রকল্পের মাধ্যমে গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সাধারণের সুরক্ষায় রাজ্য সরকার শহর জুড়ে থাকা অবৈধ কাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। তিলজলায় অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কারখানাটির কোনো অনুমতি না থাকায় সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। কসবা, তিলজলা, একবালপুর, তপসিয়া থাকা সব অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ ও জলের লাইন কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আলু সহ অন্যান্য সবজি ফল উৎপাদনকারী চাষি ও ব্যবসায়ীদের সুবিধায় রাজ্য সরকার এরাজ্য থেকে দেশের যে কোনো প্রান্তে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বলেন, এই সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষি ও ব্যবসায়ীরা উপকৃত হবেন। সুপ্রিম কোর্টে আজ ফের আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেছে। এই মামলায় সওয়াল করার জন্য কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা সময় চাওয়ায় শুনানি মুলতবি হয়ে যায়। দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা ও এনভি আঞ্জারিয়ার বেঞ্চে আগামী 22 মে মামলা শুনানি হবে। ডাক্তারিতে অভিন্ন প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মহারাষ্ট্রের পুনে পুলিশ এক মহিলাকে আটক করেছে, তাকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। সার্বিকভাবে এবছর পাশের হার 85.20%। রাজ্যে স্কুলে গরমের ছুটির মেয়াদ বাড়ছে। আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দপ্তরের বৈঠকে আগামী 31 তারিখ পর্যন্ত ছুটির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন ওরফে টুটু বসুর শেষকৃত্য আজ কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে।

0: শো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: না, যে যতই বলুক, যে যতই বলুক মন্দ হয়ে যেতে, রাজীব সৌরদীপ যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু ক্যাফে কলকাতার আড্ডা কোনোভাবেই মন্দ হবে না। এবং তার মধ্যে তোমাদেরও আমাদের পার্টিসিপেশন চাই, অর্থাৎ 9903659992 এই নাম্বারে কিন্তু রাজীব সৌরদীপ তোমার কাছে প্রশ্ন রেখেছে যে তোমার কলিগদের নিয়ে নানা রকমের দুষ্টু মিষ্টি গল্প, এমন লোকজন যারা তোমার সহকর্মী, যাদের সঙ্গে তোমার আলাপ কাজের জগতে, কাজের ক্ষেত্রে, এবং যারা তোমার কাজের জগৎ থেকে তোমার ব্যক্তিগত জীবনেও হয়তো বেশ খানিকটা জায়গা করে নিয়েছে, এই সব কলিগদের দুষ্টু মিষ্টি নানা গল্প, খুনসুটির গল্প, আড্ডার গল্প, বা একটু আধটু দুষ্টুমির গল্পও হতে পারে আর কি। হ্যাঁ, সেটা একটু মানে
2: সব রকম গল্প,
1: হ্যাঁ মানে একটু ভেবে চিন্তে লেখো যাতে আমরা পড়তে পারি আর কি, কিন্তু সেই রকম বিভিন্ন গল্প লিখে কিন্তু তোমরা পাঠিয়ে দাও। নাম্বারটা আবার বলছি 9903659992 এই নাম্বারে। আর মন্দ হয়ে যায়ের কথা বলতে গিয়ে কিন্তু ওই ওয়েদারটা একটু মন্দ হতে চলেছে, তার জন্য একটা বিশেষ আপডেট রয়েছে। যারা এই মুহূর্তে নদিয়া থেকে আমাদের সঙ্গে আড্ডায় রয়েছে, নদিয়া থেকে যারা শুনছো তাদের জন্য আলিপুরের হাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে মাঝারি থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে নদিয়া জেলার কোনো কোনো অংশে আর 2-3 ঘন্টার মধ্যে। যেহেতু বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে তাই যথাসম্ভব শেল্টারের মধ্যে থাকার চেষ্টা করো, কারণ বাজ পড়া একটা বেশ বিপজ্জনক ব্যাপার এবং সেটা থেকে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে যায়। তাই দুর্ঘটনা এড়াতে প্লিজ তোমরা শেল্টার ইউজ করো, এবং অবশ্যই যেমনটা বললাম যে নদিয়া থেকে যারা রয়েছে তাদের জন্য এটা স্পেসিফিক্যালি, নদিয়া জেলার কোনো কোনো অংশে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে, কারণ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং তার সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া

0: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তা কিন্তু হতে পারে। সাবধানে থাকো আর অবশ্যই আমাদের এই আড্ডায় সঙ্গে থাকো, আর আবার একটু ওই মানে যেমন হয় আর কি, কথা কম গান বেশি, এটাই তো আমাদের আজকে মোটো। তাই এবার আমরা একটু একটু গভীরে যাই নাকি?
1: একদম গভীরে যাই। আর তোমার সাথে এটাও আমি তোমাদেরকে জানাতে চাই যে গভীরে যেতে যেতে এটা জানাও যে তোমার কলিগের সাথে তোমার কিরকম সম্পর্ক, সেটা ভালো খারাপ যাই হোক না কেন
0: সেটা গভীরও হতে পারে,
1: গভীরও হতে পারে।
0: সেই কলিগের সঙ্গে সম্পর্কটা কতটা গেহরা এটাই কিন্তু আমরা এখন জানতে চাইছি। আর তার সঙ্গে অরিজিৎ সিং তোমাদের তো জানাচ্ছেই গেহরা হওয়া ঠিক কোন জায়গায় যেতে পারে। রাজীব সৌরদীপ রয়েছে তোমার সঙ্গে 6:30 অবধি।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: বিশেষ করে যখন এই রকম একটা গান শুনি, আর ধরো কোথাও যাচ্ছি এদিক থেকে ওদিক, বাসে বসে রয়েছি বা গাড়িতে বসে রয়েছি এবং কানে হেডফোনে এই গানটা বাজছে, তখন একটা আলাদা ফিল তৈরি হয় জানো তো। আর বিশেষ করে তখন সেই কানে পুরনো হয়তো কোনো মানুষের কথা মনে পড়ে, সে একজন কলিগ হতে পারে, যে কলিগ কিনা তোমার খুব কাছের মানুষ, এরকম হতে পারে। আবার এমন কলিগও হতে পারে যার একটা কথায় তোমার খুব আঘাত লেগেছিল, এরকম কিছু এক্সপিরিয়েন্স তোমার কাছে আছে নাকি? 9903653992 ইজ দ্য নাম্বার, এখানে তুমি তোমার নাম এবং লোকেশন সহ আমাদের ঝটপট পাঠিয়ে দাও। যেমন আমাদের কাছে প্রচুর মেসেজ অলরেডি চলে এসেছে, আমরা আস্তে আস্তে সেগুলো সবার সামনে তুলে ধরি।
3: হ্যাঁ, বেশ একটা কাব্যিক মেসেজ রয়েছে, মানে কবিতায় তিনি উত্তর দিয়েছেন। শুভেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন, শুভ বিকেল বন্ধুরা, শুভ বিকেল। তখন আমি চিফ ম্যানেজার, গিয়ে ভিজিটে একটি শাখায়, গল্পে মেতে ভুলেছেন তারা কে এসেছেন খবর রাখায়। অভাবের গল্প চলছে শুনি, একটা করে দিলাম খাতা, ডিটেলস লিখে দেবেন ভর্তি করে খাতার পাতা। হঠাৎ আমায় দেখে ঘাবড়ে খাতায় লিখতে থাকেন, দেখি শাখার ব্যবসা লিখে দিলেন। বলি, কি লিখলেন, এ কি? হাসি চাপতে না পেরে আমি বললাম, আপনাদের অভাব না জানতে পারলে বলবো, এটা আসলেই কিন্তু স্বভাব। তখন সবাই হেসে বললেন, স্যার শুনেছি আপনি ভালো, কিন্তু এমন রসের ধারায় এসে সকলে দেখবে আলো।
2: কি বলবো, বুঝতে পাচ্ছেন, মানে এত একটা কাব্যিক রস দিয়েই যে কলিগকে, মানে কি বলবো, স্মৃতি, কলিগের স্মৃতিচারণ, মানে এটা দেখা যায় না, এটা আমাদের শ্রোতা ছাড়া সম্ভব নয়।
3: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে এটাকেই বলে প্রতিভা কিন্তু দিকে দিকে।
2: এটা হচ্ছে ক্যাফে কলকাতার, আমাদের কলকাতার পকেট লিসনার,
3: স্পেশাল ট্যালেন্ট। আরেকজন স্পেশাল বন্ধু, আমাদের নিয়মিত বন্ধু, লিখেছেন মাধাইদা, মাধাই দাস বহুডু ঘোষপাড়া থেকে। প্রিয় রাজীব ও সৌরদীপ, পড়ন্ত বিকেলের উথাল পাথাল ঝোড়ো মিষ্টি হাওয়ার ন্যায় শুভেচ্ছা জানালাম। এই উথাল পাথাল হাওয়াটা কি বাইরে দিচ্ছে? ভালোই হয় তাহলে, কিন্তু
2: না, নদিয়াতে তো হচ্ছে,
3: নদিয়াতে
2: কারণ কমলা সতর্কতা জারি করা হয়েছে ওখানে।
3: হ্যাঁ না, কিন্তু মাধাইদা কি নদিয়া থেকে লিখছে?
2: না না না, এটা এটা দক্ষিণ চব্বিশ পরগনা,
3: দক্ষিণ চব্বিশ পরগনা, রাইট। ওকে, তো মাধাইদা লিখছে যে একবার একটা বাগানে লিচু গাছে লিচু পাড়তে উঠেছি, হঠাৎ একটা মেয়ে এসে বলে, কে বাগানে লিচু পাড়ছে? আমি কর্কশ গলায় মেয়েটি বলে, লিচু গাছটা কি তোমার বাবার? গাছটা ওদের ছিল জানতাম না, লিচু দেবার অফার দিলাম, দিলাম জন্য কাউকে না বলার জন্য। আচ্ছা, লিচু দেবার অফার দিলাম কাউকে না বলার জন্য।
2: ও তখন লিচু নাও তাহলে আমি কাউকে বল, মানে
3: এক্স্যাক্টলি, হ্যাঁ। ও তখন বলে, আরে কার লিচু তুমি দিতে চাইছো, গাছটা তো আমাদের। আমি বললাম, আরে তাতে কি হয়েছে, তুমি কটা লিচু নাও? সে বলে, দাঁড়াও আমি মাকে ডাকছি। আরে এর মধ্যে আবার মাকে ডাকছো কেন? এইভাবে দু চার কথা হতে হতে আমি সেখান থেকে কেটে পড়ি। তারপর আসা যাওয়ার পথে তার সঙ্গে প্রতিদিন দেখা হতো, টুকটাক সম্মানজনক কথা মাঝে মাঝে বলতো। তারপর একসময় দুজনার অজান্তে বন্ধুত্ব জমে ওঠে এবং সেই বন্ধুত্ব খুবই গাঢ় হয়েছিল। পরবর্তী সময় সেই বন্ধুত্বে ছেদ পড়ে যায়, কারণ তাদের পরিবার ঘর জায়গা জমি বিক্রি করে গ্রাম ছেড়ে কোথায় চলে যায় আর খোঁজ পায়নি। এখনো সেই বন্ধুর কথা মনে পড়ে মাঝে মাঝে।
2: দারুণ দারুণ, মানে আমরা একটা পরে মানে স্মৃতির পাতা তুলে দিয়েছেন আর কি,
3: মানে হ্যাঁ, এবং এটা কিন্তু বেশ মজার একটা অভিজ্ঞতা।
2: মজা মজা হতে হতে হয় না, আমরা একটু হাসতে হাসতে একটু মনটা বিষণ্ণ।

0: হয়ে যায়,
1: এক্স্যাক্টলি সেরকম
0: ছেড়ে চলে গেছে এই জায়গাটায়, বেশ ওই কিকটা এলো,
1: কিকটা এলো আর কি। হ্যাঁ, আমাদের একটা ছোট্ট বন্ধু লিখে পাঠিয়েছে, সে মোটামুটি ছোটই আর কি, বেশ খানিকটা ছোট,
0: কারণ আমাদের আঙ্কেল বলেছে নিশ্চয়ই,
1: না আঙ্কেল বলেনি। হাই প্রিয় দাদারা, দেখেছো আমরা কিন্তু এখনো বুড়ো হইনি। আমি সৌর্য বলছি গড়িয়া থেকে, আমি ক্লাস এইটে পড়ি, আমার তেমন কোনো স্টোরি নেই, আমি এই সেকেন্ড টাইম তোমাদের শুনছি, আমি চুপ কথা আর লাভ জাংশন শুনি, গানগুলো তো জাস্ট অসাধারণ হচ্ছে। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি।
0: সৌর্যকে এটা বলার যে শুধু চুপ কথা এবং লাভ জাংশন শুনলে হবে না, ক্যাফে কলকাতাও তুমি যখন দ্বিতীয় দিন শুনছো তাহলে তৃতীয় চতুর্থ এইভাবে।
1: আমি বলবো এটা অন্য, আমি একটা অন্য রেসপন্স দেবো, এই তুমি ক্লাস এইটে বড় আবার লাভ জাংশন এখন কি যাও পড়তে বসছো,
0: সেটা আমরা একটা দাদা হিসেবে বলতেই পারো, কিন্তু আমাদের লিসনার হিসেবে তুমি অবশ্যই শুনবে এবং সবাইকে আরো শুনতে বলবে। এই ঠিক বিকেল চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত রোজ থাকি আমরা,
1: একদম। আর আমাদের সঙ্গে যেমন তোমরা থাকবে, কারণ তোমরা না থাকলে, তুমি না থাকলে কিন্তু আমাদের এই আড্ডা সেই হয় না, মানে জমলো না ঠিক আর কি, মানে সেই জমাট লাল মিষ্টি দই যেটা হয়
0: তুঙ্গে পৌঁছলো না,
1: এক্স্যাক্টলি তুঙ্গে পৌঁছলো না। আপাতত রাজীব সৌরদীপ তো রয়েছে, আর যেহেতু অনেকটা কথা বলে ফেলেছি তাই কম্পেনসেট করতে আমরা কিন্তু পর পর ব্যাক টু ব্যাক তিনটে গান আমরা দেব তোমার জন্য, রেইনবো তিন এককে তিন গানের হ্যাট্রিকে। তারপরে কিন্তু তিনটে গানের পরে আবার আসছি, কোথাও যেও না।
2: এফএম রেইনবোতে তিন এককে তিন, তিন এককে তিন গানের হ্যাট্রিক, গানের

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, যখন মনে কাউকে ধরে তখন কিন্তু রাতেও ঘুম আসে না, আর দিনের কথা তো ছেড়েই দাও, তাই না?
3: তখন তো সবই মনে হয় সেই উড়ু উড়ু স্বপ্নে একে রাজকন্যা, মানে হ্যাঁ, মানে তখন যাকেই মনে ধরুক না কেন রাজকন্যার মতোই লাগে। আমাদের নিজেদের একটু রাজপুত্রের মতো মনে হয়, তাই না?
2: ঠিক ঠিক ঠিক। যেমন আমি যদি একটা সিনেমার কথা তোমার সাথে এক্ষুনি যদি একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবে। আজ থেকে প্রায় 11 বছর আগে, মানে ধরো 2015 সালে একটা ছবি রিলিজ করেছিল, সেই ছবিটার নাম হলো পিকু।
3: মোশন সে ইমোশন,
2: একদম। এই যে ব্যাপারটা, এই যে মানে মোশন দিয়ে যে ইমোশন বেরিয়ে আসে, এইটাকে এত সুন্দর করে সুজিত সরকার আমাদের সামনে তুলে ধরলেন। এবং বিগ বি থেকে ইরফান, দীপিকা কে নেই, এই ছবিটাকে সেই সুন্দর করে তুলে ধরা। এবং সবচেয়ে বাঙালির কাছের বিষয় হয়েছিল যখন দিল্লি থেকে কলকাতায় আসার পর, তাই না? ছবিটা যেন
3: আমার কিন্তু, দেখো এটা একটা খুব অনেস্ট ওপিনিয়ন, সুজিত সরকার আমার অত্যন্ত পছন্দের পরিচালক। এবং সুজিত সরকারের প্রথম ছবি ভিকি ডনার দেখার পর থেকে রীতিমতো আমরা ছিটকে গিয়েছিলাম সেই সময়। আমার কাছে সুজিত সরকারের কিন্তু আমার কাছে সুজিত সরকারের বেস্ট ছবি এখনো অব্দি নিঃসন্দেহে মাদ্রাস কাফে। মানে মাদ্রাস কাফের মতো ওইরকম একটা মানে ড্রামা তৈরি করা, সেটা কিন্তু
2: সিরিয়াস একটা বিষয়,
3: ওইরকম একটা বিষয় একটা কনফ্লিক্ট নিয়ে ড্রামা তৈরি করা, সেটা কিন্তু ভারতীয় ছবির ইতিহাসে অতটা নিপুণ ভাবে তৈরি কাজ খুব কম আছে। কিন্তু পিকু দেখার পর আমার মনে হয়েছিল যে দিস ইজ দ্য ভিনটেজ সুজিত সরকার। মানে একেবারে একটা খুব নন ইস্যুকে এত চমৎকার করে ইস্যু করতে পারা, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে একটা ইন্টারেস্টিং স্টোরি লাইন, যার মধ্যে কিন্তু দীপিকাকে দারুণ মানিয়ে গিয়েছিল। তুমি বিশ্বাস করো, দীপিকাকে আমরা সেই ওম শান্তি ওমের সময় থেকে দেখছি, অ্যান্ড দীপিকা হ্যাজ নেভার বিন আ বং, বাট ওই প্রথম আমরা দীপিকাকে দেখলাম যে বাঙালি চরিত্রে যে দীপিকাকে এত চমৎকার মানাতে পারে। এবং দীপিকা কিন্তু ফুচকা খেতে ভালোবাসে, মানে দীপিকা এটা একাধিকবার বলেছে যে দীপিকার পছন্দের খাবার হচ্ছে ফুচকা, এবং কলকাতায় এলে কিন্তু দীপিকা অবশ্যই ফুচকা ট্রাই করে। ফলে একটা কলকাতা কানেকশন কিন্তু তৈরি হয়েই যায়
2: একদম। এবং আরো একটা বিষয় আমার বলার আছে এখানে, যে ধরা যাক একটা যাত্রা, সেই যাত্রাটা মুম্বাই থেকে কলকাতার হতে পারে, কলকাতা থেকে দিল্লির হতে পারে, দিল্লির থেকে কলকাতা হতে পারে, যে কোনো যাত্রা বা যে কোনো তুমি তোমার কর্মস্থল থেকে তুমি বাড়ি যাচ্ছ, সেই যাত্রাটার মধ্যে না আমরা অনেক কিছু, আমাদের চোখ দেখে, আমাদের কান শোনে, আমাদের যে সেন্সরগুলো রয়েছে তারা বিভিন্ন রকম সেন্স অ্যাবজর্ব করে। এই পিকু গল্পটা কিন্তু সেই বিষয়টাকেই তুলে ধরেছে। মানে অনেক সময় যেটা ধরো দেখছি আমি, কিন্তু সেই জিনিসটা হয়তো সূর্য ডুবে যাচ্ছে এই সময়টা, তুমি দেখছো, তোমার মনে বিভিন্ন রকম প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, কিন্তু তুমি না কাউকে বলতে পারছো না, কিন্তু কোথাও তোমার মনের যে সেন্সার রয়েছে, যেই সেন্সারের মাপটা না মানে বড় DSLR থেকে অনেক বেশি, যেখানে অনেক বেশি আলো ক্যাপচার করতে পারে, সেই সেন্সারে না কোথাও গিয়ে ভবিষ্যতে হয়তো তোমার কোনো কাজে সেই ছবিটা রিলিজ করে। ঠিক যেমন এই গানটা অনুপম রায়ের গলায় আমরা শুনেছিলাম, জার্নি সং, না জার্নি সং না, এটা বরং আমরা
3: মানে জার্নি সংটা তোমরা সবসময় শুনি,
2: হ্যাঁ, আমরা তো বলছি পরের কথা, মানে যেটা সেন্সর ক্যাপচার করে ভবিষ্যতে পোর্ট্রে করবে। তাহলে দেখেই কিছু আমরা বলছি না, কিন্তু আমরা মনে মনে থেকেও মুখ বন্ধ রেখেও অনেক কিছু পোর্ট্রে করি, সেই গানটাই এই গানটা। দেখো তো শুনে কেমন লাগে।
3: অনুপম রায়ের খুব পছন্দের গান, এবং এটা কিন্তু ঘটনা, অনুপম রায় ব্যক্তিগতভাবে আগে বলেছিলেন যে এটাই তার কাছে ভীষণ স্পেশাল, এই গানটাই প্রথম অ্যাকসেপ্টেড হয় পিকুর এই প্রজেক্টে। এবং এই গানটা গেয়ে ওই একটা ইয়ে মোমেন্ট আসে না, যে ফাইনালি বোঝা যায় যে একটা দারুণ কাজ হতে চলেছে, সেটাও কিন্তু। ফলে এই গানটা ভীষণ স্পেশাল অনুপমের কাছেও।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আজকে কিন্তু একটা বিশেষ জন্মদিনের দিনও বটে, মানে কার জন্মদিন সেটা এইভাবে নামটা শুধু বলে দিলে খুব মুশকিল। কিন্তু রাজীব সৌরদীপ তোমাকে যেটা বলবে যে আজকে এমন একজনের জন্মদিন যার নামের সঙ্গে কিন্তু ডান্স নাম্বার মোটামুটি সমার্থক হয়ে গিয়েছে, যার নাম শুনলেই প্রথমে মনে হয়, যদিও এটা হওয়া উচিত না, কারণ তার অসামান্য কিছু সোলফুল সফট সঙও আছে যেটা আমি নিজে অন্তত খুবই ভক্ত।
2: আবার ঘুরিয়ে বলাও যায় যে তুমি যদি অনেকদিন চুল না কাটো তাহলে চুলটা বড় হয়ে যাবে, সেই চুল জড়িয়ে জড়িয়ে যেটাকে বাঁধা হয় এবং সুন্দর লাগে দেখতে, সেটাকে একটা নাম আছে, তার নামের সাথে তার নাম,
1: তার নামটা শুনলেই মনে হয় যে ওরকম একটা গান কিছু হবে যে
2: তুমি দিল মত। রাইট, উই আর টকিং অ্যাবাউট বেনি দয়াল। রাইট,
1: বেনি দয়ালের আজ জন্মদিন, দ্য ওয়ান অ্যান্ড অনলি, আর আমাদের প্রত্যেকের প্রচন্ড ফেভারিট বেনি দয়াল।
2: তাই বেনি দয়ালের জন্য একটা হাততালি হয়ে যাক।
1: আমাদের প্রত্যেকেরই দিল অল্প অল্প বাত্তমিজ, এতে কোনো সন্দেহের জায়গা নেই, কিন্তু আমরা সবাই যা করে সেটা তো আমরা করবো না,
2: আমরা একটু অন্য জিনিস
1: সবাই যা করে
2: সেটা করবো
1: না। দেখো আমরা যেটা সবাই যা করে সেটা আমরা করলে আর আমরা সৌরদীপ রাজীব এত আলাদা কোথায়,
2: তাই তো
1: একটু কলাটা তুলে নিলাম বস। যাই হোক, হ্যাঁ, হোয়াট এভার দ্যাট ইজ, তাই আজকে আমরা বদতমিজ দিল না গিয়ে, মানে মোটামুটি আমাদের সকলেরই দিল বদতমিজটা ধরে নিয়ে আমরা কিন্তু একটা ছুমন্তর করে দিতে পারি। আর এই গানটা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা সময় খুব ফেভারিট ছিল, ফলে এটার মধ্যে একটা খানিকটা নস্টালজিয়ার ব্যাপারও কিন্তু আছে। তাই বেনি দয়ালের জন্য ছুমন্তর, আর তারপরে আবার রাজীব সৌরদীপ।

0: হ্যাঁ ছুমান তার তো এরকম চলবেই, কিন্তু তার সঙ্গে একটা ভালো খবরও থাকবে। সৌরদীপ আর রাজীব তোমার জন্য আজকে 107 FM রেনবোর এই ক্যাফে কলকাতার আড্ডায় তো রয়েছে 6:30 অবধি। আর হটলাইন নাম্বার কিন্তু এখনও খোলা রয়েছে। ওই ভালো খবরটা দেওয়ার আগে আরেকটা ভালো খবর দিয়ে দিই যে হটলাইন নাম্বার এখনও খোলা আছে 9903652992। এই নাম্বারে তুমি কিন্তু এখনও হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো যে তোমার সহকর্মী বা তোমার কলিগদের সঙ্গে তোমার দুষ্টুমিষ্টি নানা অভিজ্ঞতার কথা। একটু ভালো কিছু লিখলে ভালো হয়, একটু মজাদার কিছু লিখলেও ভালো হয়, বাট নেভারদেলেস আরও ভালো হয় আর কি। হ্যাঁ, বাট নেভারদেলেস তুমি তোমার পছন্দের জিনিস লিখে পাঠাতেই পারো। এইবার একটা বেশ চমৎকার খবরে আসি, সেইটা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে আমাদের তো সম্পর্ক বরাবরই খুব ভালো। হে হে, আর নতুন কথা কি?
1: হ্যাঁ, কিন্তু সম্প্রতি রাশিয়া
0: উইথ লাভ। কিন্তু সম্প্রতি একজন রাশিয়ান ভদ্রমহিলা, তিনি একজন ভারতীয়কে বিয়ে করে এখন ভারতেই থাকেন, তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যে ভারতে থেকে তিনি ভারতীয় মেয়েদের থেকে কি কি শিখেছেন যেটা তার নাকি খুব ভালো লেগেছে।
1: আচ্ছা,
0: বেশ মজার মজার জিনিস তিনি লিখেছেন। যেমন প্রথম কথা হচ্ছে যে দেখো, এই অল্প বয়সে একটু বেলা করে ঘুম থেকে ওটাই অভ্যেসটা তো আমাদের সকলেরই থাকে, সেটা যত বয়স বাড়ে আস্তে আস্তে সেটা চলে যায় আর কি। তো উনি যেটা প্রথম পয়েন্ট লিখেছেন যে মস্কোয় তিনি যতদিন ছিলেন ততদিন তার ওই 10টার আগে ঘুম ভাঙত না, কিন্তু ইন্ডিয়াতে উনি দেখেছেন যে জীবন কিন্তু অনেক সকাল সকাল শুরু হয়ে যায়, তার ফলে তিনি 5:30 থেকে 7টার মধ্যে ঘুম থেকে ওঠা অভ্যেস করেন। এইটা কিন্তু ভীষণ একটা জরুরি ব্যাপার, কারণ খুব সকালে উঠলে তবেই ওই যেটা হয় সবজি দুধ এইসব দোকান বাড়ি বাড়ি চলে আসে, ফলে সেগুলো রিসিভ করতে হয়। সেকেন্ডলি হচ্ছে ঘুম থেকে উঠেই ফ্রেশ রান্না করা। তার বক্তব্য যে তিনি যতদিন রাশিয়ায় ছিলেন সকালে ওই আগের দিনের খাবার গরম করে খেতে তিনি অভ্যস্ত ছিলেন, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ রান্না করে ফ্রেশ খাবার খাওয়া, এই হট মিল এটা কিন্তু তার জন্য খুবই উপকারী। 3 নম্বর পয়েন্ট তিনি লিখেছেন, এটা বেশ মজার একটা কথা, যে তিনি হাজব্যান্ডের সঙ্গে বিভিন্ন বিষয়ে কনসাল্ট করেন এবং এই কনসাল্টিংটা একটা টিম ওয়ার্ক হিসেবে দেখেন। অর্থাৎ শুধু যে তিনি এবং তার হাজব্যান্ড কথা বলেন তা নয়, বাড়ির সকলে মিলে একসঙ্গে বসে বিভিন্ন বিষয়ে ডিসকাস করেন,
1: সমবায় বসে আর কি।
0: হ্যাঁ, যৌথভাবে তারা সিদ্ধান্ত নেন। 4 নম্বর হচ্ছে যে বিভিন্ন অনুষ্ঠানে পড়ার জন্য তিনি আলাদা আলাদা ড্রেস বেছে নিয়েছেন এবং সেটা ট্র্যাডিশনাল ইন্ডিয়ান অ্যাটায়ার তিনি পড়তে খুব পছন্দ করেন। আর 5th পয়েন্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং।
1: কি কিরকম বলতো?
0: কারোর বাড়িতে লোকজন এলে ইউরোপে বা রাশিয়ায় ওই হাই হ্যালো করে ছেড়ে দেওয়াই অভ্যেস, কিন্তু ভারতে কি হয়, ধরো বাড়িতে যদি কেউ আসেন আমরা সবার আগে 1 কাপ গরম চা নিয়ে চলে যাই বা কিছু খাবার অফার করি, দিস ইজ দ্য মিনিমাম উই কুড ডু। আমরা কিন্তু মানে বাড়িতে যেই আসুক না কেন আমরা খালি মুখে বা বাসি মুখে বা শুধু মুখে ফেরাই না, আমরা কিছু খাইয়ে দেয়,
1: মানে কিছু না থাকলে একটা বাতাসা এবং এক গ্লাস জল,
0: জল মিষ্টি জল ইত্যাদি কিছু না কিছু খাওয়াই। তো উনিও এটা শিখেছেন যে বাড়িতে যদি কেউ আসে তাকে কিন্তু একটু আর কি ওই ব্যাপারটা করা উচিত, যাতে
1: আতিথেয়তা
0: আর কি, হ্যাঁ অতিথি দেব ভব বা অতিথি নারায়ণ যেটা আমরা মোটামুটি যে কথাবার্তায় বলি, তিনি কিন্তু এইটাও ভারতে থেকে শিখেছেন। এতে কিন্তু নেট নাগরিকেরা খুব খুশি এটা পড়ে এবং অবভিয়াসলি এটা একটা মানে ভারতীয় সংস্কৃতির ভালো দিক হিসেবেই তারা দেখছেন। এবং এটা কিন্তু ঘটনা, রাজীব ভেবে দেখলাম এইটা কিন্তু সত্যি আমাদের একটা ইউনিক ব্যাপার, যে কথাগুলো তিনি বলেছেন রাশিয়ান ভদ্রমহিলা বলেছেন সেটা কিন্তু আমাদের সত্যি একটা ইউনিক ব্যাপার, যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের মায়েরা বা আমরা নিজেরাও অনেক সময় যে রান্নাবান্না করি সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্বাস্থ্যের জন্য খুবই ভালো।
1: একদম, এবং এই যে পুরো ব্যাপারটা বললে যে 4-5টা পয়েন্ট তুমি তুলে ধরলে, এইটাই কিন্তু আমাদের মানে ভারতীয়দের একদম আদর্শ রূপ বলতে পারো। আমরা এই রূপ নিয়েই বেঁচে থাকবো এবং এই রূপ আর সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারবো এই আশা করেই আপাতত এই ঘন্টাটা শেষ করছি। একটা সুন্দর গান শুনে যাচ্ছি, পরের ঘন্টা মানে আমার শেষ ঘন্টা নিয়ে রাজীব সৌরদীপ দুজনে ফিরছে। তুমি কিন্তু কানেক্টেড হয়ে থাকো 9903652992। তুমি জানাও, এখনো শেষ হয়নি বিষয়টা, যে তোমার কলিগের সাথে তোমার কি সম্পর্ক, কেমন ছিল সেই কলিগ,
0: এবং সেই সব গল্প আমাদের লিখে পাঠিয়ে দাও। আমাদের হটলাইন নাম্বার কিন্তু এখনো খোলা রয়েছে। ছাড়ছি একটা গান এবং তারপরে একটা ছোট্ট নিউজ ব্রেক, এবং তারপরে কিন্তু আবার আধ ঘন্টার জন্য আসছি। কোথাও যেও না, ক্যাফে কলকাতায় রাজীব সৌরদীপের সঙ্গে থেকো।

এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাঁদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে সারফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট আনুমানিক 75 মিলিয়ন টন গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সাধারণের সুরক্ষায় রাজ্য সরকার শহর জুড়ে থাকা অবৈধ কাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। তিলজলার অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কারখানাটি কোনো অনুমতি না থাকায় সেখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। কসবা, তিলজলা, ইকবালপুর, তোপসিয়া এলাকায় থাকা সব অবৈধ কারখানায় বিদ্যুৎ সংযোগ ও জলের লাইন কেটে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আলু সহ অন্যান্য সবজি ফল উৎপাদনকারী চাষি ও ব্যবসায়ীদের সুবিধা

এই সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি ও ব্যবসায়ীরা উপকৃত হবেন। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু ওরফে টুটু বসুর শেষকৃত্য আজ কেরাতলা মহাশাসনে সম্পন্ন হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে মোহনবাগান মাঠে টুটু বসুর মৃতদেহে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছো ক্যাফে কলকাতা ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা।

0: ব্যাপার কিন্তু আমাদের সামনে এসছে, সেটা তোমাদের সঙ্গে একটু ভাগ করেই নিই। ধরো তোমার পছন্দের কোনো সিনেমা, তাতে তোমার পছন্দের যে হিরো, সে দারুণ, তার একটা প্রেজেন্স, তার দারুণ একটা ক্যারেক্টার, কিন্তু দেখা গেল যে সে ভিলেনের হাতে ঘুপঘাপ মার খেয়ে ব্যাস পুরো কেঁদরে গেল,
1: ধপাস করে পড়ে গেল,
0: ধপাস হয়ে পপাচ্ছ ধপাশ্চ হয়ে গেল। তারপরে যেটা হয় যে হেভি রাগ হয় ভিলেনটার উপরে, ইস এরকম করলো। তারপর যখন ওই লাস্ট সিনে গিয়ে হিরো উঠে দাঁড়িয়ে ভিলেনকে একদম উত্তাল মানে ঝাপতাল একদম পড়ে আর কি, হ্যাঁ
1: উত্তাল ঝাপতাল
0: উত্তাল ঝাপতাল মার যখন পড়ে, হ্যাঁ তখন যেমন ধরো হিরো এসে বলছে আই তোকে এবার দেখে নেবো, তখন কিন্তু মনে হয় যে আমরা সবাই তাকে দেখে নিচ্ছি, মানে হলে তখন চিৎকার চেঁচামেচি সিটি একদম এরকম চলে আর কি। তো এমন যদি হতো, ধরো এমন অনেক সিনেমা আছে, এমন অনেক সিরিজ আছে যেখানে কিন্তু এই যে হিরো উঠে পাল্টা মার দিচ্ছে এটা কিন্তু হয় না, মানে সেটা বিয়োগান্ত ছবি হয়ে যায়, ট্র্যাজিক ছবি হয়ে শেষ হয়ে যায়। এরকমই একটা সিরিজ হচ্ছে খুবই পপুলার গেম অফ থ্রোনস, তোমরা সকলেই দেখো হয়তো। এই গেম অফ থ্রোনসের মানে প্রচুর এরকম সিকোয়েন্স রয়েছে যেখানে খুব ভালো ভালো ক্যারেক্টার যাদেরকে আমরা ভীষণ ভালোবাসি, তাদের চরিত্র, তাদের কথাবার্তা শুনলে মোটামুটি আমাদের ক্রাশ হয়ে যাচ্ছে, তাদেরকে এসে খারাপ খারাপ লোকেরা মেরে দিচ্ছে।
1: ঠিক
0: এই অবিচারের জবাব,
1: ভালো মানুষকে মারছে,
0: হ্যাঁ এই অবিচারের জবাব দিতে এক কন্টেন্ট ক্রিয়েটর তিনি একটা অদ্ভুত পন্থা নিয়েছেন। তিনি এআই দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে তিনি সেই সমস্ত সিনগুলোকে রিক্রিয়েট করেছেন। কিভাবে না দেখা যাচ্ছে, যখনই কেউ একটা এসে মানে ওই ভিলেন এসে হিরোকে পিছন থেকে মারতে যাচ্ছে, সেই ভদ্রলোক, সেই কন্টেন্ট ক্রিয়েটর নিজেকে সেই সিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন এবং তিনি গিয়ে ওই ভিলেনকে আটকে দিয়ে তার কানের বারান্দায় দুতাপ্পড় দিয়ে তাকে এই চাল হাট বলে সরিয়ে দিচ্ছেন। এবং এই সিকোয়েন্স দেখে কিন্তু মোটামুটি নেট নাগরিকেরা কিন্তু মোটামুটি মানে ফ্যান হয়ে গেছে আর কি, উচ্ছ্বসিত যে গেম অফ থ্রোনসের মধ্যে এইরকম জাস্টিস, এইরকম বিচার, এরকম ন্যায় বিচার, এরকম কিন্তু আগে দেখা যায়নি
1: সত্যি। মানে এরকম জাস্টিস তো ঠিক আছে, কিন্তু এবার একটা প্রশ্ন
0: বলে ফেলো,
1: একে তো গেম অফ থ্রোনসের জন্য আমাদের চোখের বারোটা বাজে, ঠিক আছে, মানে অনেক আমরা বিঞ্জ ওয়াচিং, ঠিক আছে, সেই বিষয়ে তো দেখতে দেখতে তার উপর আবার এআই দিয়ে আমাদের এই ভদ্রলোক আর কি এটা করেছে যে সবাইকে একটা মানে ভালো একটা কি বলে একটা সুবোধ জিনিস পাইয়ে দিচ্ছে। সে যখন ভালো বক্তব্য রাখছে তাহলে তার শেষ পর্যন্ত ভালো হওয়াই উচিত,
0: রাইট?
1: হ্যাঁ, তুমি যেরকম বললে যে তার সাথে খারাপ ঘটতে দেবে না, তো এই যে ক্রিয়েশন রিক্রিয়েট করা হচ্ছে এবং এটা করতে গিয়ে কিন্তু যেটা হচ্ছে আমাদের চোখের বারোটা বাজছে, জানো কি,
0: সেটা তো অবশ্যই।
1: সেইটার সম্বন্ধে এই গানটা শুনবো, শুনে ফিরে এসে ডিটেলে বলবো আমি কিভাবে চোখের বারোটা বাজছে।
0: চোখের বারোটা বাজছে, আহা হা, মানে কোন কোন গানের কথা তুমি বলছো বলো তো?
1: কোন গানটা চলো না শুনি,
0: মানে কোন একটা বেশ নাচের একটু বেশ মানে যেমন একটা মুডে আমরা আছি আর কি, নাচের মুডে আমরা হোক না কি, মানে ততক্ষণ একটু হই যাক, একটু জমাট, একটু জমেই যাক আর কি শেষ বেলায়। ক্যাফে কলকাতায় কিন্তু রাজীব সৌরদীপ রয়েছে তোমার সঙ্গে একদম 6:30 অবধি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আর মাত্র আধ ঘন্টা আছে আর সৌরদীপ আর রাজীব রয়েছে তোমার সঙ্গে ক্যাফে কলকাতার এই আড্ডায়। আর একটা বেশ ভালো

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, সুন্দর গান শুনলাম জাহেরে যাবি। এবার জাহেরে যাবি তখনই হয় যখনই তোমার সামনে তোমার প্রিয় মানুষ খুব ঝলমলে পোশাক পরে আসে এবং চোখে আমাদের ঝিলমিলি লেগে যায়, তাই তো?
3: একদমই একদমই, মানে একদম দেখেই মনে হয়
2: একদম। তুমি গেম অফ থ্রোনসের কথা বলছিলে এবং সেখানে এই যে আমরা যখন দেখি, বিশেষ করে ওটিটি বলো বা বিভিন্ন মোবাইল নিয়ে যখন মানে ঘন্টার পর ঘন্টা দেখি, তখন কি হয় আমাদের চোখের মোটামুটি গন্ডগোল হয়, ঠিক আছে? এবার
3: একদমই
2: কিরকম সেই গন্ডগোলটার জন্য আমাদের চোখে দেখবে অযথা চোখটা ফুলে যাচ্ছে বা ঘুমটা তোমার প্রপার আসছে না এবং ঘুম থেকে উঠলেও চোখের মধ্যে পিছুটি কাটছে বা তোমার পাওয়ার ফ্ল্যাকচুয়েট হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। এবার ডাক্তারের কাছে গেলে তুমি যখন গেলে তখন গিয়ে দেখলে যে ব্যাপারটা অনেকটা দূরে গড়িয়ে গেছে। তো এই যে চোখের সমস্যাটা, এটাকে তুমি কিন্তু অনায়াসে কমাতে পারো। কিভাবে? তার একটা টোটকা আমি বলি তোমাকে।
3: বলো বলো।
2: দেখো, বলছি যে স্ক্রিন দেখার সময় তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে।
3: হ্যাঁ,
2: মানে মোবাইলটা কত বেশি কাটাচ্ছি সেটা যদি একটু মনিটর করে কমাতে পারি। যেমন ধরো খাবারের সময় ফোনটা দেখা যদি বন্ধ করি, ঠিক আছে, বা টিভি দেখা বন্ধ করি বা ল্যাপটপটাকে সরিয়ে রাখি, খাবারের সময় শুধু খাবো, ঠিক আছে, যখন খাওয়ার সময়। আচ্ছা, শোয়ার এক ঘন্টা আগে থেকে মোবাইলটাকে দূরে রাখার চেষ্টা করতে হবে আমাদের। এতে ঘুম খুব স্বাভাবিকভাবে চলে আসবে এবং
3: ওই
2: যে আমরা দেখতে দেখতে লাস্ট মানে চোখের পাতাটা বন্ধ করবো, মোবাইলটা জাস্ট বন্ধ করে আবার মনে হলো না না আর একটা জিনিস দেখা হয়নি, ওটা একবার দেখে নিয়ে, ওটা আর ভোরবেলা দেখলে বা সকালে দেখলে হবে না, ওটা তখনই দেখে নিতে হবে লাস্ট একটা হোয়াটসঅ্যাপে কি লিখেছিল, ঠিক আছে, এই যে ব্যাপারটা। তিন নম্বর পয়েন্ট হচ্ছে তোমার অবসর সময় যখন শরীরচর্চা করবে, তুমি একটু করতেই পারো শরীরচর্চা,
3: অবশ্যই
2: বই পড়তে পারো, গান শোনার অভ্যেস তোমাকে করতে হবে। গানটা দেখা জানি এখন সবকিছুই দেখা, গানটা চালিয়েছো আমি জানি, কোনো একটা স্ট্রিমিংয়ে তুমি চালিয়েছো, এবার চালিয়ে চোখটা বন্ধ করে শোনো তো, দেখো গানের পেছনে কতগুলো ইনস্ট্রুমেন্ট বাজছে, এটা যদি অভ্যাস করতে পারো মানে বুঝতেও পারবে এবং ভালোও লাগবে, চোখেরও আরাম হবে। এবং সপ্তাহে একদিন বন্ধুদের সাথে না মেলামেশা তুমি বন্ধ করে দিয়েছো, সেটাকে প্লিজ যদি ফিরিয়ে আনো, যে কোনো মানে প্রত্যেক সপ্তাহের কোনো একটা দিন এক ঘন্টা বন্ধু বান্ধবদের সাথে একটু নির্ভেজাল আড্ডা, তাহলে তুমি দেখবে ওই যে এক ঘন্টা তুমি ফোনের পেছনে বা তুমি স্ক্রিনের পেছনে কাটাচ্ছিলে, হ্যাঁ ওটিটির পেছনে কাটাচ্ছিলে, সেটা কিন্তু না, সেখানে তোমার মগজটা ধোলাই হবে, তুমি পুরনো কথা বলবে, নতুন কথা বলবে, তর্ক বিতর্ক করবে, প্ল্যান করবে, এতে আলটিমেট তোমার ব্রেন এবং চোখ দুটোরই ভালো।
3: মানে আমাদের যতই বলা হোক না কেন যে আমাদের ভার্চুয়াল লাইফে ক্রমশ শিফট করা দরকার বা আমরা যতই ভার্চুয়ালি অভ্যস্ত হয়ে যাই না কেন, এখনও কিন্তু আমাদের শরীর বা স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে রিয়েল লাইফের কোনো বিকল্প নেই। মানে রিয়েল লাইফের থেকে রিয়েল লাইফ কিন্তু এনি ডে বেটার, এবং আমাদের কিন্তু এইটা মাথায় রেখে চলতে হবে। অবশ্যই তুমিও তো এরকম মাথায় রেখে নিশ্চয়ই চলছো, কারণ সারাক্ষণ ফোন দেখা হলে কিন্তু তখন সত্যিই একটা সমস্যা হয়ে যায়। মাঝে মধ্যে কিন্তু এই ফোনের জগৎ থেকে বেরিয়ে একটু চারপাশটা দেখতে হবে, একটু প্রকৃতিকে দেখতে হবে, একটু নদী বা একটু ওই নদীতে চলা কোনো নৌকো বা সেই নৌকোর কোনো মাঝি, মোটামুটি ধরো না যে মানে যাদেরকে দেখলে আপনা থেকেই মনটা কেমন ভালো হয়ে যায়। হ্যাঁ, যে দৃশ্যগুলো দেখলে আমাদের মনে হয় যে খুব স্পেশাল কিছু অনুভূতি তৈরি হচ্ছে, সেই দৃশ্যগুলোকে একবার নতুন করে ঝালিয়ে নেওয়া, এই দৃশ্যগুলোর কথা ভাবলেই যে গানটা মনে পড়ে, সেই গানটাই রাজীব সৌরদীপ তোমার জন্য রেখে যাচ্ছে ক্যাফে কলকাতার এই আড্ডায়। শান মাঝারি,
2: আসলে প্রথম আমরা অনেক কিছুই দেখি, সেই দেখার মধ্যে একটা নতুনত্ব থাকে, সেই নতুনত্বকে আমাদেরকে একজন দেখতে সাহায্য করে, সে আসলে আমাদের মনের মাঝি।

0: ক্যাফে কলকাতার আড্ডায় কিন্তু ঘড়ি বলছে এবার ইতি টানতেই হবে, কারণ সময় প্রায় শেষ হয়ে এসছে। 6:24 হয়ে 16 সেকেন্ড, আর কিন্তু একদম সময় হাতে নেই। আজকের ক্যাফে কলকাতায় রাজীব সৌরদীপ তোমাদের সঙ্গে গল্প করলো কৌলিকদের নিয়ে, মানে আমাদের বিভিন্ন জায়গার বিভিন্ন সহকর্মীরা যারা কিন্তু সহকর্মীতে আটকে থাকেন না, যারা তারপরে বন্ধু হয়ে ওঠেন। এবং আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় রাজীব, বুঝলে তো, আমাদের জীবনে না এই সহকর্মীদের ভালো হওয়ার একটা বড় ভূমিকা রয়েছে। মানে তুমি এমন একটা অফিসে চাকরি করো যেখানে তুমি সত্যি অনেক সুযোগ সুবিধা পাও, বা এমন কোনো কাজ করো যেটা তোমাকে সত্যি আনন্দ দেয়, কিন্তু তোমার সেই কাজের জগৎটা, সেটা যেমনই হোক, সেটা অফিস হতে পারে, সেটা স্কুল হতে পারে, সেটা যে কোনো কাজের জগৎ হতে পারে, কিন্তু সেইখানে তুমি যদি এইটা সবসময় ভাবতে থাকো যে তোমার সহকর্মীরা যারা আছেন তারা তোমার ভালো চান না এবং তারা তোমাকে কোনো না কোনোভাবে ফাঁদে ফেলতে চান, তাহলে কিন্তু সত্যি সেই কাজের জায়গাটা দুর্বিষহ হয়ে ওঠে। আবার তুমি ধরো এমন কোনো কাজ করো যে কাজে হয়তো সত্যি তেমন কোনো রিওয়ার্ড নেই, হয়তো মাইনেপত্র সেরকম নয়, হয়তো কোনো কিছুই সেরকম মনের মতো নয়, কিন্তু ভালো যদি কয়েকজন সহকর্মী থাকে দেখবে কাজটা কিন্তু করেও ভালো লাগে। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে এটা দিয়ে। আমার একদম প্রথম জীবনে যখন আমি চাকরিতে ঢুকি, যেমন হয় প্রথম চাকরি সকলেরই খুবই ছোটোখাটো জায়গা থেকে শুরু হয়, সেরকমই ছিল। কিন্তু আমার সেই জায়গায় যাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল সেইটা কিন্তু আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি, তাদের সঙ্গে বন্ধুত্ব এখনও রয়েছে। এবং ইনফ্যাক্ট কিছুদিন আগের কথা বলছি, কিছুদিন মানে বেশ কয়েক মাস আগের কথা, বইমেলায় সেইখানে গিয়ে হঠাৎ করেই, যেমন হয় বইমেলা তো একটা মিলন মেলা, সেখানে গিয়ে হঠাৎ করেই দেখা হয়ে গেল এরকম কয়েকজন বন্ধুর সঙ্গে, পুরনো কলিগদের সঙ্গে। সেই যে উচ্ছ্বাস, সেই যে ভালোবাসা, মানে তাদের যে জেনুইন ভালো লাগা, যে দেখা হয়ে ভাই ভালো লাগলো, কেমন আছিস, আরে কতদিন পরে দেখা, এইটার কিন্তু সত্যি কোনো বিকল্প নেই।
1: সত্যি যেরকম বিকল্প নেই ক্যাফে কলকাতার, সেই ক্যাফে কলকাতা নিয়ে আবার ফিরব কোনো একটা সময়। সৌরদীপ, রাজীব, তুমি শুনতে থাকো, কানে রাখো আর এনজয় করো, কারণ 24/7 আমরা সবসময় তোমাকে একটাই জিনিস দিই, সেটা হলো এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। টাটা, বাই বাই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 6 দিনের সরকারি সফরে

সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই পাঁচটি দেশে সফর করবেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ এক সাংবাদিক সম্মেলনে এই সফরের বিস্তারিত সূচি ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। সফরের প্রথম দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছবেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে তিনি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। ওই দিনই প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরে যাবেন। আগামী রবিবার প্রধানমন্ত্রী সুইডেনের গোথেনবার্গে পৌঁছবেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টানসেনের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, গ্রিন ট্রানজিশন এবং স্টার্টআপের মতো উদীয়মান প্রযুক্তি নিয়ে বিশদে আলোচনা হবে। এছাড়াও তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের উপস্থিতিতে ইউরোপের প্রথম সারির শিল্পপতিদের এক সম্মেলনেও ভাষণ দেবেন। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। আসাম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল পেশ করতে চলেছে। দ্বিতীয়বারের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 21 মে থেকে 26 মে পর্যন্ত আসাম বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল থেকে চীনের রাষ্ট্রপতি সি জিনপিংয়ের সঙ্গে তাঁর দুদিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার ছ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই পাঁচ দেশে সফর করবেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ এক সাংবাদিক সম্মেলনে এই সফরের বিস্তারিত সূচি ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। সফরের প্রথম দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছবেন সংযুক্ত আরব আমিরশাহিতে।

সেখানে তিনি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় বিভিন্ন অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল পেশ হতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 21 মে থেকে 26 মে পর্যন্ত অসম বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে তাঁর দুদিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে আজ একগুচ্ছ কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আজ মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ পরপর দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকেই মন্ত্রী ও সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সব মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 3 জন জয়পুরের বাসিন্দা, 1 জন গুরুগ্রাম এবং 1 জন নাসিকের বাসিন্দা বলে জানা গেছে। মহারাষ্ট্রের অহল্যানগর জেলা থেকেও 1 ব্যক্তিকে আটক করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি 2016 প্যানেলে দাগি শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরানোর জন্য সক্রিয় রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সব জেলা শাসককে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, নিয়োগে দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট গত বছর 23 এপ্রিল এসএসসি প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। অরেঞ্জ লাইনে মেট্রো প্রকল্পের কাজের জন্য কলকাতা পুলিশ ইএম বাইপাসের চিংড়িঘাটা ক্রসিং দুদফায় 120 ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় আগামী শুক্রবার রাত 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন এবং 22 তারিখ রাত 8টা থেকে 25 তারিখ সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেন সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ রাখা হবে। রাজ্যের 128টি পুরসভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আজ বিধানসভায় শিশু নারী ও সমাজ কল্যাণ এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের বলেন, প্রতিটি পুরো ভবনের ভেতরে ও বাইরে সিসিটিভি লাগানো হবে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত রাখতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা বলে তিনি জানান। রাজ্যে স্কুলে গরমে ছুটির মেয়াদ বাড়ছে বলে খবর। আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দপ্তরের বৈঠকে আগামী 31 তারিখ পর্যন্ত ছুটির মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বা টুটু বসুর

শেষকৃত্য আজ কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। গতকাল রাত 12টা নাগাদ এই ক্রীড়া প্রশাসক দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের একথা জানান। রাসায়নিকের বাড়তি ব্যবহার নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই কৃষিক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। উদ্ভিদের রোগ দমনে জৈব পদ্ধতিতে জীবাণু রোগ পোকানাশক ব্যবহার করা হচ্ছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

0: রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 এফএম রেইনবোতে ব্লকবাস্টার বুধবার।
1: ইয়েস ইয়েস ইয়েস, বুধবার যখন পড়েই গেছে, মানে সপ্তাহের প্রায় মাঝামাঝি জায়গায় এসে ওই রবি সোম মঙ্গল আর ওইদিকে বৃহস্পতি শনি শুক্র এগুলো পড়ে রইল, মাঝে বুধবার এলেই তো 107 এফএম রেইনবো অনেকটা নস্টালজিয়া নিয়ে চলে আসে। আর আজকে এই আমাদের ব্লকবাস্টার বুধবারে দীপ আর অঙ্কিতা তোমার সঙ্গে থাকবে ঠিক রাত 12টা অবধি, তাই তো দীপ?
2: মাসুয়ার অঙ্কিতা এসে গেছে ব্লকবাস্টার বুধবারে। আর হ্যাঁ, আমার নাম তো দীপ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে সবাই তো আমাকে বাসু বলেছে না, তাই বাসু বলছে যে হ্যাঁ অবশ্যই আমরা থাকবো ব্লকবাস্টার বুধবারে আজকে সারাক্ষণ তোমাদের সঙ্গে 12টা অবধি। 9903653992 তোমরা তোমাদের রিকোয়েস্টের গান মেসেজ করতে পারো, এছাড়াও আমরা তোমায় পড়েছে মনে কুইজ চালাবো 3টে ঘন্টায় 3টে রিকোয়েস্ট এবং কুইজের উত্তর সব কিন্তু আমরা অবশ্যই জানাবো।
1: আর আপাতত তোমার কাছে এই ঘন্টায় যে সেগমেন্টটা রয়েছে সেটা ডেফিনেটলি তুমি জানো, তাও আরেকবার মনে করাতে আপত্তি কি আছে?
3: Old is gold, old is gold, old is gold.

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1922 সালে দক্ষিণ চব্বিশ পরগনার গাজীপুরে জন্ম হলেও এই বিখ্যাত সুরকার তথা গীতিকারের শৈশব কেটেছে আসামের চা বাগানে। 1958 সালে তিনি বিমল রায় পরিচালিত মধুমতি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য সে বছর ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড পান। তার সুরের ঝর্ণায় আজ এক শতকেরও বেশি সময় পেরিয়ে ছুটে চলেছে রানার অবাক পৃথিবীর গায়ের বধু, আজও দুলকি চালে কান পেতে শোনে পালকির গান। বলতো আমি কার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার,
2: ব্লকবাস্টার বুধবার শুনছো অঙ্কিতার বাসুর সঙ্গে। এই মুহূর্তে 9:16, আমরা দুটো গান শুনিয়ে ফেলেছি তোমাদেরকে, আমাদের প্রথম তোমায় পড়েছে মনেটা শুনিয়ে ফেলেছি, ক্লুগুলো শুনে নিয়েছো, আবার শোনাবো। সঠিক উত্তর তোমরা পাঠিয়ে দাও 9903659992 তে। এই মুহূর্তে চলছে ওল্ড ইজ গোল্ড।
3: এক্স্যাক্টলি, আর এই ওল্ড ইজ গোল্ডে, মানে এক্ষুনি যেই গানটা শুনেছ সেই গানটার পিকচারাইজেশন মনে পড়লে খুব মিষ্টি একটা বাঙালি মুখ মনে পড়ে যায়, মৌসুমী চ্যাটার্জি।

0: তিনি সেখানে ব্লাইন্ড সেজেছিলেন, হ্যাঁ অনুরাগ সিনেমার কথা বলছি, বা অনুরাগ বলতে পারো। তবে এই গানটার সুর অনেকের চেনাটা, একটা বাংলা গান রয়েছে এই গানের সুরেই, কারণ আমাদের কম্পোজার আগেইন একজন বাঙালি, এস ডি বর্মন, আমাদের চিরকালের প্রচণ্ড পছন্দের একজন মানুষ এস ডি বর্মন, শচীন কর্তা। তার বাংলা গানটা ডেফিনেটলি তোমরা জানো, বাঁশি শুনে আর কাজ নাই, তার মতো করে হয়তো আর কেউ বলতে পারে না, উফ বা আহ বাঁশি শুনে আর কাজ নাই। তো আমরা আর বেশি বকবক করে তোমাদের এই গানের যে রেশটা সেটাকে না কেটে সরাসরি আজকে যার জন্মদিন তার জন্য না হয় একবার বিশটা করেই ফেলি।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
0: মানে এই যে বাম্পার বার্থডে বললাম, তার আগে এতজন বাঙালির কথা বললাম, তুমি নিশ্চয়ই ভাবছো আমি বাঙালি অবসেসড হয়ে গেছি কিনা, কিংবা আমরা বাঙালি অবসেসড হয়ে গেছি কিনা। কিন্তু হ্যাঁ, আজকে অবসেশনের দিন বলতে পারো, কারণ কিছু কিছু চরিত্র থাকে যেই চরিত্রগুলো সিনেমার মধ্যে নায়ক বা নায়িকার কিরদারে হয়তো থাকেন না, কিন্তু তারা আমাদের জীবনে, আমাদের চোখে মনে সিনেমা দেখার পর বেশ একটা ছাপ ছেড়ে যান। এরকমই একজন মানুষ অসিত কুমার সেন, আজকে তার জন্মদিন, 1917 সালে তার জন্ম। এবং বাংলা হিন্দি বোথ ভার্জনের সিনেমায় আমরা দেখেছি, মানে বলিউড টলিউড কাঁপিয়ে তিনি সিনেমা করেছেন। তার একটা স্পেশালিটি ছিল, সেই স্পেশালিটি হলো খুব স্লো মোশনে ডায়লগ ডেলিভারি করা। আমরা অমানুষ থেকে শুরু করে একের পর এক নানান সিনেমায় দেখেছি, অমানুষ বাংলা সিনেমা আবারও বললাম, কিংবা তুমি যদি মনে করো চলতি কা নাম গাড়ির সেই ডেড ম্যান যাকে দেখানো হয়েছিল হঠাৎ করে, সেই মানুষটা অসিত কুমার সেন। হ্যাঁ, তাদের নাম আমরা অনেক সময় খেয়াল করি না, কিন্তু মনের মধ্যে দাগ কেটে যান, ওই চরিত্রর আকার ধারণ করে বা চরিত্র হয়ে ওঠে, হয়তো অভিনেতা হিসেবে এটাই সার্থকতা, রাইট?
2: এক্স্যাক্টলি। তবে অসিত সেন শুধুমাত্র যে অভিনয় করেছেন তা নয়, আরেকজন অসিত সেন আছেন যিনি ডিরেক্টর, তাছাড়াও ইনি নিজেও কিন্তু দুটো ছবি ডিরেক্ট করেছেন, পরিবার এবং অপরাধী কন বলে 1956 এবং 1957 সালে পরপর দুবার। মাল্টি ট্যালেন্টেড লোক ছিলেন, ভীষণ ভালো অভিনেতা ছিলেন, ভীষণ ভালো ডিরেক্টর ছিলেন, যদিও ডিরেকশনের কাজ খুব বেশি করতে পারেননি, কারণ অভিনয়টা এতটাই ভালো করতেন যে সারাক্ষণ অভিনয় নিয়েই ব্যস্ত থাকতেন। এবং ওনার কাজ, ওনার কমেডি স্টাইল কিন্তু সত্যি যেটাকে বলা যায় কপি করার মতন অতটাও সহজ কিছু নয়। ইউজুয়ালি অভিনয়ের ছাত্র হিসেবে বলতে পারি যে অভিনয়ের সব থেকে কঠিন জনরাটাই হচ্ছে কমেডি। কমেডি কিন্তু খুব একটা সহজে করা যায় না বা সম্ভব নয়, সেখানে দাঁড়িয়ে এরকম কঠিন কাজ এবং যেটাকে সত্যি অনুকরণ করা সম্ভব নয়, অননুকরণীয় এরকম একটা কাজ, এরকম একটা চরিত্রাভিনেতা কিন্তু সত্যি বলিউড টলিউড এবং ভারতীয় সিনেমা এখনও মিস করে।
0: আর তাই আজকে আমরা প্রথম ঘন্টায় বারবার করেই তার অভিনীত বিভিন্ন সিনেমাকে আমরা তুলে ধরার চেষ্টা করব গানের মাধ্যমে। আপাতত তোমার কাছে রইল সীতা আর গীতা থেকে কিশোর কুমারজি এবং আশা ভোসলেজির গাওয়া একটি গান। গানটা সকলের খুব পরিচিত, আনন্দ বক্সিজির লিরিক্স এবং আর ডি বর্মনজির সুর। আগেইন হ্যাঁ, এস ডি বর্মনের কথা জাস্ট একটু আগে বলছিলাম, তারই সুপুত্র আর ডি বর্মন, তো তার সুরে আমরা গানটা শুনব। আর তুমি কিন্তু 9903653992 তে একদম টেক্সট করতে ভুলো না, কারণ তোমার রিকোয়েস্টের গান আমরা ডেফিনেটলি শোনানোর চেষ্টা করব। এবং তার সঙ্গে এই যে কুইজটা বেজেছিল তোমায় পড়েছে মনে, আমরা আবার ফিরে এসে তোমায় শোনাবো, কারণ এই ধরো আর 20-25 মিনিট সময় পাবে, তারপরে তো তালিয়া অ্যান্ড তালিয়া, আর তোমার উত্তরের জবাব দেওয়ার পালা যে অ্যাকচুয়ালি কে সেই মানুষ যার কথা বলছি, কন হ্যাঁ ও কন হ্যাঁ ও, সেই ব্যাপারটা চলবে। তো আপাতত গানটাই রইল নাকি,
2: অ্যাবসলিউটলি
0: ফিরে আসছি ঠিক 4 মিনিট 3 সেকেন্ড পর।

0: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে।
1: 1922 সালে দক্ষিণ চব্বিশ পরগনার গাজীপুরে জন্ম হলেও এই বিখ্যাত সুরকার তথা গীতিকারের শৈশব কেটেছে আসামের চা বাগানে। 1958 সালে তিনি বিমল রায় পরিচালিত মধুমতি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য সে বছর ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড পান। তার সুরের ঝর্ণায় আজ এক শতকেরও বেশি সময় পেরিয়ে ছুটে চলেছে রানার অবাক পৃথিবীর গায়ের বধু, আজও দুলকি চালে কান পেতে শোনে পালকির গান। বলতো আমি কার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে ব্লকবাস্টার বুধবার।
2: 1972 সালে ব্লকবাস্টার একটা ফিল্ম রিলিজ করে, সেই ফিল্মটার নামই সীতা অর গীতা। আর অসিত কুমার সেন কে, যারা এখনও গালিহা দিয়ে ভাবছেন যে কে সেখানে, তাহলে বলবো যে গীতার যে স্টেপ মাদার ছিলেন লীলা, আরেকটা দাগাদার চরিত্র, তার হাজবেন্ডের চরিত্র, মানে কোথাও গিয়ে গীতা আর সীতার বাবার চরিত্রে উনি অভিনয় করেন। এবং এই চরিত্রটা যথারীতি অন্যান্য যে চরিত্র ছিল, যাদেরকে আমরা অনেক সময় বলি পার্শ্ব চরিত্র বা সাইড রোল বলে আমরা খুব কথা বলি, আমার মনে হয় সবকটা চরিত্রই চরিত্র,

সাইড বা মেইন বলে কোনো কথা হয় না, সেখানে দাঁড়িয়ে মানে রমেশ সিপির ডিরেকশনে এই সিনেমাটা প্রচণ্ডভাবে হিট করে এবং হিমা মালিনী অভিনয় করেছিলেন টুইন সিস্টার্সের রোলে, মানে তার ডুয়াল রোল ছিল। একটা অসাধারণ সিনেমার কথা আমরা জানতে পারলাম, আমাদের কাছে উত্তরগুলো আসতে শুরু করে দিয়েছে, তোমায় পড়েছে মনে থেকে। আর এই মুহূর্তে আরও একটা গান ভেবে ফেলেছি, বলবো? বিশ সাল বাদ বলে আরেকটা সিনেমা হয়েছিল, যে সিনেমাটা 1967-এর দিকে রিলিজ করে। এই গানটা হেমন্ত কুমার, মানে আমাদের হেমন্ত মুখার্জির গলায় শুনতে পাওয়া যায় এবং গানটা অসাধারণ একটা গান। আগেইন তো সেই গানটা শুনবো, তারপরে রিকোয়েস্টের গান আমাদের কাছে এসছে, সেই রিকোয়েস্টের গানটাও শুনে নেবো। তো চটপট গানটা শুনি, আবারও ফিরে আসবো অসিত কুমার সেনকে নিয়ে এবং আরও অনেক আড্ডা আজকে আমাদের বাকি রয়ে গেছে। ঠিক 12টা অবধি আড্ডা চলবে। তুমি শুনছো ব্লকবাস্টার বুধবার, সঙ্গে রয়েছে দীপ আর অঙ্কিতা।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
2: তোমার রিকোয়েস্টের গান,
1: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
3: এই রিকোয়েস্টের গানটি শুনতে চেয়েছেন বরুণ।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে।
1: 1922 সালে দক্ষিণ চব্বিশ পরগনার গাজীপুরে জন্ম হলেও এই বিখ্যাত সুরকার তথা গীতিকারের শৈশব কেটেছে আসামের চা বাগানে। 1958 সালে তিনি বিমল রায় পরিচালিত মধুমতি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য সে বছর ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড পান। তার সুরের ঝর্ণায় আজ এক শতকেরও বেশি সময় পেরিয়ে ছুটে চলেছে রানার। অবাক পৃথিবীর গায়ের বধু আজও দুলকি চালে কান পেতে শোনে পালকির গান। বলতো আমি কার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।
2: একটা ভীষণ সুন্দর গান শুনলাম সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। এখন এই স্বর্ণালী সন্ধ্যায় বসে রয়েছি আমি, অঙ্কিতা আর বাসু, আর তোমরা শুনছো ব্লকবাস্টার বুধবারে ওল্ড ইজ গোল্ড, যেখানে তোমাদেরকে এই মুহূর্তে শোনালাম আমাদের এই ঘন্টার তোমায় পড়েছে মনের কুইজ, যেটির উত্তর তোমরা আমাদেরকে পাঠাবে 9903659992। আর প্রথম ঘন্টায় আমরা কথা বলছিলাম অসিত সেনকে নিয়ে, যিনি একজন অত্যন্ত বিখ্যাত কমেডিয়ান এবং অসাধারণ অভিনেতা। পার্শ্বচরিত্র নিয়ে কথা বলছিল বারবার করে অঙ্কিতাকে। একটা জিনিস আমি বলি যে পার্শ্ব চরিত্ররাই কিন্তু আসলে একটা কাহিনীকে ধরে রাখে। নায়ক বা নায়িকা তো গল্পের মূল চরিত্র, যারা একটা সুতো, কিন্তু সুতোর সঙ্গে ঝুলে থেকে যারা সেই সুতোটাকে সুন্দর করে তারাই কিন্তু পার্শ্ব চরিত্র। হ্যাঁ, আমরা হিরো হিরোইনদের সঙ্গে নিজেদেরকে বেশি কানেক্ট

0: করতে চাই ঠিকই, কিন্তু হিরো হিরোইনরা বাদ দিয়ে যে মানুষগুলো, মানে আমার জীবনে আমি হিরোইন বা হিরো আমাকে বাদ দিয়ে বাকি যে মানুষগুলো রয়েছে যারা আমাকে আনন্দ দিচ্ছে বা যারা আমাকে দুঃখ দিচ্ছে, যারা আমাকে ভালোবাসা দিচ্ছে, তারাই কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের পার্শ্ব চরিত্র। আর আমাদের জীবনে আমরা যদি শুধুমাত্র নিজেদেরকে নিয়ে ভাবি, হিরো হিরোইন নিয়ে ভাবি, তাহলে কিন্তু আমরা কোনোদিনই বাঁচতে পারবো না, সেই সিনেমাটা কিন্তু সিনেমা হিসেবে কমপ্লিট হবে না। এই সমস্ত পার্শ্ব চরিত্রকে আমাদের জীবনে দরকার। এনিওয়েজ, এবার
1: মানে সমস্ত চরিত্র নিয়ে আসলে এগিয়ে যাওয়া, মানে বাসু অঙ্কিতাকে একটা ছোট্ট করে বকে দিল, অঙ্কিতা তো কিছু বলেনি, মানে এটা সকলকে বলার বিষয়। তার আগে আরেকটা বকুনি দিয়েছে, আমি কেন তাকে দীপ বলেছি, সেটা নিয়ে বারবার করে বকুনি খাচ্ছি আমি, যে আমি কি করবো। আমি বললাম যে না, তার নামটা দীপ, মাঝে মধ্যে আমি বাসুটা বলতে ভুলে যাচ্ছি, বাসুটা বেশি একটু স্টাইলিশ, একটু কায়দা আছে। তো আমরা ছোট্ট করে অসিত কুমার সেনের কায়দা নিয়েই কথা বলছিলাম, সেই কায়দায় ফিরে আসি আর কি। তো এবার যেই সিনেমাটার কথা বলছি, সেই সিনেমাটা একটা বাংলা সিনেমা এবং বলা যায় আমাদের বিগ বি অমিতাভ বচ্চনের ডেবিউ বেঙ্গলি সিনেমা। এবং এটার জন্য উনি কিন্তু রীতিমতো তার যে স্ত্রী জয়া ভাদুরীর কাছে ডেফিনেটলি বাংলা ভাষাটাকে খুব সুন্দর করে শিখেছেন। উনি কাজের সূত্রে বাংলায় কিছুদিন ছিলেন, সেটা আমরা বিভিন্নভাবে জানতে পারি বিভিন্ন ইন্টারভিউ থেকে। আর বেশি ভনিতা না করে বলি যে এই সিনেমাটার নাম সকলেই জানে, অনুসন্ধান। আর তার অগেনস্টে, তার অপোজিটে আমাদের রাখি গুলজার ছিলেন, মানে মেরা করণ অর্জুন আয়েগা আয়েগা আয়েগা না, এখানে করছিলেন না, এখানে ডেফিনেটলি বলছিলেন না। এই সিনেমার যে অনবদ্য মিউজিক কম্পোজ করেছেন তিনি, নান আদার দ্যান আগেইন আর ডি বর্মন স্যার। তো এবার সেখানে অসিত কুমার সেন আবারও একটা চরিত্রে অভিনয় করেন এবং সেই চরিত্রটা যথেষ্টভাবে ফেম অর্জন করে। আরও অনেকে রিকোয়েস্ট করে ফেলেছে আপাতত, এবার আমরা বুঝতে পারছি না যে আমরা রিকোয়েস্টের গানটা বাজাবো নাকি এই গানটা বাজাবো। তো আমি ভাবলাম যে গানটা শোনাই, তারপরে আবার রিকোয়েস্টে ফিরি, নাহলে ভাববে অঙ্কিতা বাসু আমি এত মিষ্টি করে বললাম তবু আমার গানের রিকোয়েস্টটা তুমি রাখলে না। নাই, হাম লোক রাখেঙ্গে রাখেঙ্গে জরুর রাখেঙ্গে। আপাতত অনুসন্ধান থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারজির গাওয়া একটা মিষ্টি সুন্দর গান রইল তোমার জন্য। এবং 9903652992 কিন্তু খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে তুমি জানাতে পারো আমাদের তোমায় পড়েছে মনে তে আজকে কার কথা বলছি, সেই উত্তরটা আমরা পাবো। এবং আর মোটামুটি 5 মিনিটের মধ্যে আমাদের র‍্যাপ আপ করতে হবে, তারপর কিন্তু আমরা উত্তরটা শুনিয়ে দেবো এই ঘন্টার। তো ডেফিনেটলি আমরা তোমার উত্তরে আশা রয়েছি, আপাতত 5 মিনিট 36 সেকেন্ড পর ফিরে আসছি।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার,
1: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
2: তোমার রিকোয়েস্টের গান,
1: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
3: সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে এই গানটা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, আপাতত শুনে নেব সেই গানটা।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1922 সালে দক্ষিণ চব্বিশ পরগনার গাজীপুরে জন্ম হলেও এই বিখ্যাত সুরকার তথা গীতিকারের শৈশব কেটেছে আসামের চা বাগানে। 1958 সালে তিনি বিমল রায় পরিচালিত মধুমতি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য সে বছর ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড পান। তার সুরের ঝর্ণায় আজ এক শতকেরও বেশি সময় পেরিয়ে ছুটে চলেছে রানার অবাক পৃথিবীর গায়ের বধূ, আজও দুলকি চালে কান পেতে শোনে পালকির গান। বলতো আমি কার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: ব্যাস ব্যাস ব্যাস, মানে ওই আর কি, এখন তালিয়া দেওয়ার পালা। মানে হ্যাঁ, তালিয়া দেওয়ার পালা বলতে অনেকে উত্তর পাঠিয়ে দিয়েছো, মোটামুটি একটা বড় লিফাফা, একটা ফিরিস্তি আমাদের কাছে জমে গেছে এবং সেখানে উত্তরটা দেওয়ার পালা। সঠিক উত্তর অনেকেই দিয়েছেন, এক দুজন ছাড়া প্রায় প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছেন এবং উই আর রিয়েলি রিয়েলি রিয়েলি গ্রেটফুল অ্যান্ড হ্যাপি। আর তাদের জন্য একটা জোরদার তালিয়া কি এখন বাজাবো?
3: না, আগে বলে নিই সবার।
2: আচ্ছা, সকলের নামগুলো বলবো তাহলে, তুমি এই লিফাফাটা একটু পড়ো।
3: হ্যাঁ, এই লিফাফাটা পড়ে ফেলছি, সেটা হচ্ছে বরুণয়ন দাস বেলঘড়িয়া থেকে, বিজুলি চক্রবর্তী মহেশতলা থেকে, দীপঙ্কর মাল গঙ্গাধরপুর থেকে, সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, সুচিত্রা মিত্র বালী থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, সুরজিৎ দ হাতিবাগান, অমিত বন্দ্যোপাধ্যায় কামাল গাজী, মেঘনা মল্লিক মহিষাদল, মমিতা শীল সোনারপুর, তন্ময় ভবানীপুর, রুনাবাসু বড়নগর, রমাদত্ত বেলতলা রোড, সঞ্জীব কুমার মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা, কবিতা দাস বাঘাযতীন, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর, এবং সেই সঙ্গে এক্ষুনি শ্রিয়া বেহালা থেকে সঠিক উত্তর দিয়েছে, এবং সঠিক উত্তর হচ্ছে সলিল চৌধুরী। শেষ মুহূর্তে অনেকেই উত্তর দিয়েছে, তার মধ্যে অন্যতম ছিলেন যে মনিরুদ্দিন লস্কর, এবং আমি আমাদের তরফ থেকে সকলকে জানাচ্ছি কংগ্রাচুলেশনস। এইবার সলিল চৌধুরীর দুটো গান দিয়ে আমরা আপাতত এই ঘন্টাটাকে শেষ বলবো এবং পরবর্তী ঘন্টায় তোমাদের জন্য নিয়ে আসবো গান। ভালোবেসে গান শুনতে থাকো ব্লকবাস্টার বুধবার, সঙ্গে রয়েছে বাসু আর অঙ্কিতা।
4: ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1991 সালের 28 জুন কাশ্মীরি মিলিটেন্টদের দ্বারা দোরাই স্বামীকে অপহরণের সত্য ঘটনা অবলম্বনে অনুপ্রেরিত হয়ে পরিচালক মণিরত্নম এই সিনেমার নির্মাণ করেন। 1992 সালে প্রকাশিত এই সিনেমার তামিল ভাষায় সঙ্গীত পরিচালনার মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে ডেবিউ করেন এ আর রহমান। এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ স্বামী এবং মধু। বলতো আমি কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
3: ব্লকবাস্টার বুধবার শুনছো, বাসু আর অঙ্কিতার সঙ্গে এই মুহূর্তে আমরা দ্বিতীয় ঘন্টায় পৌঁছে গেছি এবং গান ভালোবেসে গান সেগমেন্টে আমরা বিভিন্ন গান শোনাবো তোমাদেরকে। আমাদের দ্বিতীয় ঘন্টায় তোমায় পড়েছে মনের কুইজটা শুনিয়ে দিয়েছি, সেটার উত্তর তোমরা আমাদেরকে পাঠাবে 9903659992 9903659992 নিজেদের নাম এবং শর্ট লোকেশন দিয়ে। শর্ট লোকেশন একটা লোকেশন, দুটো লোকেশন নয়, হ্যাঁ
4: একদমই তাই, মানে একদম শর্ট লোকেশন দিয়ে তো পাঠাবেই, ঠিক আছে।

0: তুমি শুনে নিয়েছো, মানে তোমায় পড়েছে মনে শুনে নিয়েছো। আর আজকে গান ভালোবেসে গানের আমাদের যে থিম, সেই থিমটা খুব ইন্টারেস্টিং। বাংলা গানের জন্য একটা থিম এবং হিন্দি গানের জন্য আলাদা একটা থিম, যদি একটা কানেকশন আছে সূক্ষ্ম করে, সেটা হলো প্রকৃতি। কিন্তু প্রেম, প্রকৃতি আর বন্ধুত্ব, সেটা মিলে আমাদের নাইনটিজের বাংলা গান, সেটা খুব অদ্ভুত রকম। যেমন ধরো সেই সময় পুজোর বাংলা গান বেরোতো, সেটা আমাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা ছিল। এবং বাংলা গান বললে, নাইনটিজ বললে কোথাও গিয়ে কবির সুমন, অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তী থেকে শুরু করে আমাদের বাংলা ব্যান্ড, এই সবটা মিলে মনে হয় আমাদের কাছে মানে পুজোর গান বা বাংলা গান। তো এখান থেকে তুমি আর কি কি মানে ভাবতে চাও আর কি, মানে যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে নাইনটিজের বাংলা গান, বা তোমার কাছে প্রেম প্রকৃতি বন্ধুত্ব বলতে তুমি কি বোঝো?
1: দেখো, নাইনটিজের বাংলা গান বলতে আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি সেটা হচ্ছে পুজোর গান। কেমন পুজোর গান যখনই আসতো প্রত্যেক বছর, কোনো না প্রায় প্রত্যেকটি বাঙালি সিঙ্গারই পুজোর সময় তাদের নিজস্ব সোলো অ্যালবাম লঞ্চ করতেন কিংবা সোলো গান রিলিজ করতেন। এবং আমার মনে আছে যে আমাদের অল্প বয়সে, আমাদের ছোটোবেলায় যত গান আমরা শুনেছি, সেই গানে পুজোর গান বলতে তার মধ্যে যে পুজো শব্দটা থাকতেই হবে, দুর্গা শব্দটা থাকতেই হবে, তা কিন্তু ছিল না। তখন কিন্তু এই প্রেম প্রকৃতি বন্ধুত্ব ভালোবাসা এইসব নিয়েই কথাবার্তা হতো এবং সেসব নিয়েই গান হতো। বিশেষ করে রবীন্দ্রনাথের গান হতো, রবীন্দ্রনাথের প্রেম পর্বের গান, পূজা পর্বের গান এগুলো তো যেমন ছিলই, তেমনই যেসব আধুনিক গানগুলো আসতো তার মধ্যেও কিন্তু বন্ধুত্ব, প্রেম ইত্যাদি এসেছে। কফি হাউস গানটি কিন্তু এরকমই একটা বন্ধুত্বর গান, যেটা কিন্তু আমাদের এই পুজোর সময় রিলিজ করেছিল। এছাড়াও আরও বহু বহু গান আছে, অঞ্জন দত্ত হোক কিংবা বাবুল সুপ্রিয় হোক কিংবা ইন্দ্রনীল সেন হোক, সকলেই কিন্তু প্রেম, পুজো, বন্ধুত্ব সব কিছু নিয়ে গান করেছেন পুজোর সময়।
0: ডেফিনেটলি। এবং তোমার রিকোয়েস্টের গান সেটাও কিন্তু আমরা বাজাবো। যারা যারা ভাবছো আগের ঘন্টায় আমি পাঠিয়েছিলাম, তুমি বাজাওনি, রাখো, আমাদের কাছে সময়টা বড্ড সীমিত। যদি আমরা এক একটা ওল্ড ইজ গোল্ডই ধরি, তাহলে ওল্ড ইজ গোল্ডই হয়তো তিনটে ঘন্টা কেটে যেতে পারে, এবং কীভাবে কেটে যাবে আমরা বুঝতেও পারবো না। কিন্তু যেহেতু তোমাকে একটু রঙিনভাবে প্লেটে সাজিয়ে যদি বলো সার্ভ করা, সেটার চেষ্টা চলে। তাই আমাদের পরের সেগমেন্টে আসা গান ভালোবেসে গান। এবার যখন গান ভালোবেসে গান এই কথাটা বলছি, বলার সঙ্গে সঙ্গে না এই আমার কাছে সবার আগে একজন ব্যক্তির কথা মাথায় আসছে, তিনি হলেন সুমন চট্টোপাধ্যায়, বা আমাদের সকলের কাছে পরিচিত কবির সুমন, যার একটি গান তোমাকে চাই। এই তোমাকে চাইটা কতটা ভালোবাসার, কতটা বিপ্লবের, মানে প্রেম মানে বন্ধুত্ব যেমন, প্রেম মানে কোথাও গিয়ে মনে হয় বিপ্লব, রাইট?
1: একদম।
0: সেই বিপ্লব নিয়ে এবার ভালোবাসা ছড়িয়ে দিতে কোথায় কোথায় ভালোবাসা রয়েছে তিনি লিখেছিলেন তার একটা গানে, তো সেই গানটা শুনে নেব, ফিরে আসবো, তারপর আবারও এই আড্ডায়। রয়েছে বাসু আর অঙ্কিতা, না এবার কিন্তু নামটা আমি ভুল বলিনি, আমার চলে এসেছিল নামটা, জাস্ট আমি বলতে যাচ্ছিলাম, তারপর আগেইন আমি নামটা চেঞ্জ করে বললাম, বাসু অ্যান্ড অঙ্কিতা তোমার সঙ্গে ঠিক 12টা অবধি থাকবো। 9990365992 খোলা রইল তোমার উত্তরের অপেক্ষায়।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: এই গানটা শুনতে চেয়েছে মহেশতলা থেকে বিজলি চক্রবর্তী।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1991 সালের 28 জুন কাশ্মীরি মিলিটেন্টদের দ্বারা দোরাই স্বামীকে অপহরণের সত্য ঘটনা অবলম্বনে অনুপ্রেরিত হয়ে পরিচালক মণিরত্নম এই সিনেমার নির্মাণ করেন। 1992 সালে প্রকাশিত এই সিনেমার তামিল ভাষায় সঙ্গীত পরিচালনার মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে ডেবিউ করেন এ আর রহমান। এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ স্বামী এবং মধু। বলতো আমি কোন সিনেমার কথা বলছি?
0: পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে সঙ্গে লিখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: মোটামুটি উত্তরের বহর শুনে যা বুঝতে পারছি যে আমাদের কাছে মোটামুটি আজকে জানা অজানার কোনো পথের বিষয় নেই, একদম জানা পথে সবাই এগোচ্ছে, কারণ অজস্র সঠিক উত্তর চলে এসছে আমাদের কাছে অলরেডি। আর আমরা শুনছি গান ভালোবেসে গান, হ্যাঁ ডেফিনেটলি ব্লকবাস্টার বুধবারে তুমি শুনছো, সেকেন্ড আওয়ার চলছে, আর 10-15 মিনিটের মধ্যে আমরা এই উত্তরের পার্টটা র্যাপ আপ করবো। তুমি শুনে নিয়েছো যে তোমায় পড়েছে মনে কাকে বা কোন মুভিকে মনে পড়েছে, আমরা সেটা বলতে পারি। আর আপাতত এই গান

0: শুনতে শুনতে আমার এটা মনে হচ্ছিল খুব যে এই একটা গাড়ি নিয়ে যদি বেরিয়ে পড়তে পারতাম, বাসু যদি একদম বলবে না থাক আমি আমার সঙ্গিনীকে নিয়ে যাব, তোকে আমি বাদ দিয়ে দিলাম, কাট,
1: না না এখন তো তুই আমার সঙ্গিনী, তোকে নিয়ে যাব, কি অসুবিধা আছে? আমার সঙ্গিনীকে না হয় বলবো বাড়িতে থাকতে, কি আছে?
0: আচ্ছা তুই কোথায় যাবি সেটা বল,
1: তুই বল, জানা অজানা কোথায় যেতে চাস এই গরমের মধ্যে? যেখানে
0: আমি তো পাহাড় যেতে চাই।
1: পাহাড় যেতে চাস? হ্যাঁ অবশ্যই, এই গরমে তো দুটোই ডেস্টিনেশন পাহাড় আর সমুদ্র, এবং পাহাড় আর সমুদ্র বললেই পাহাড় আর সমুদ্রকে নিয়ে অসংখ্য গান মনে পড়ে যায়, তোমরা তো সেটা জানি, সেটা এই কথাটাই আমি বলবো, কিন্তু না অ্যাকচুয়ালি কথাটা আমি বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে পাহাড় বললেই যে লোকটার কথা মনে পড়ে তার নাম হচ্ছে অঞ্জন দত্ত। অঞ্জন দত্তকে নিয়ে কিছু বলবি না তুই?
0: ও আচ্ছা, আমি অঞ্জন দত্তকে নিয়ে বলবো, আচ্ছা সেটা আমি বলতেই পারি। অঞ্জন দত্তকে নিয়ে বলতে গেলে যেই কথাগুলো আসে অনেকগুলো গানের কথা মাথায় আসে, যেমন প্রেম প্রকৃতি বন্ধুত্বের কথা হচ্ছিল, মানে বাসু আমাকে সঙ্গিনী বললো, মানে এটা একটা বন্ধুত্বের জায়গা থেকে আমাদের এই ত্রয়ীর গানটা যখন মাথায় এলো, তো সেই জায়গা থেকে পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা মাথায় এলো। কিন্তু তার আগে আমার অঞ্জন দত্ত মাথায় আসার পর আমি ভাবলাম আমার জানলা দিয়ে একটা গোটা আকাশ দেখা যায় এটা বলতে পারি, কিংবা বলতে পারি আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি বলতে পারি, এইভাবে অনেকগুলো গান। কিংবা বন্ধুত্ব শুধু মানুষের সঙ্গে তো হয় না, কখনো কোনো কোনো জড় পদার্থ যেটাকে আমরা মনে করি তার মধ্যেও প্রাণ প্রতিষ্ঠা করা যায়। সেই প্রাণ প্রতিষ্ঠার মধ্যে কোথাও গিয়ে অঞ্জন দত্ত পুরনো গিটারকে বন্ধু বানিয়েছিলেন।
1: অ্যাবসলিউটলি, এবং উনি খাদের দ্বারের রেলিংটায় বসে পুরনো গিটার বাজিয়ে প্রচুর গান করেছিলেন। তাহলে এইবার আমরা একটা অঞ্জন দত্তের গান শুনি নাকি?
0: হ্যাঁ এইবার শুনতেই পারি, কারণ বাসু আমার ঘাড়ে একটা দায়িত্ব দিয়ে দিয়েছিল একটু বলবার জন্য। আমি ভেবেছিলাম যে ডিরেক্ট আমি গানটাই শোনাবো, কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম পাহাড়ে যাব বলে। আপাতত চলো গানে গানে দার্জিলিং ঘুরে আসি, আর 3:46 পর ফিরে আসবো। কিন্তু তুমি 9903659992 তে টেক্সট করতে একদম ভুলো না, মানে তোমার রিকোয়েস্টের গান এবং তার সঙ্গে আজকের উত্তরটা।

খুঁজে ফিরি শুধু হাততালি এই সাদা কালো শহরের জলসায়, সেই চ্যাপ্টার।

আমার ছুটির ফাঁকে খুঁজে ফিরি তার চোখের হলদে সবুজ রং, কোথায় কোথায়।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1991 সালের 28 জুন কাশ্মীরি মিলিটেন্টদের দ্বারা দোরাই স্বামীকে অপহরণের সত্য ঘটনা অবলম্বনে অনুপ্রেরিত হয়ে পরিচালক মণি রত্নম এই সিনেমার নির্মাণ করেন। 1992 সালে প্রকাশিত এই সিনেমার তামিল ভাষায় সঙ্গীত পরিচালনার মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে ডেবিউ করেন এ আর রহমান। এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ স্বামী এবং মধু। বলতো আমি কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: বাসু আর অঙ্কিতার সঙ্গে শুনছ ব্লকবাস্টার বুধবারের দ্বিতীয় ঘন্টায় গান ভালোবেসে গান। এবং এই ঘন্টার এই গান ভালোবেসে গানে আমাদের কথা হচ্ছিল যে এই গরমে কোথায় যদি যেতে পারি, কোথায় যদি যেতে পারি, বলতে বলতে ভাবতে ভাবতে চলে এলো পাহাড়, পাহাড় থেকে দার্জিলিং। এবং এই দার্জিলিং যখন এলো তখন আমার মনে হলো যে শুধু কেন বাংলায় পড়ে থাকি, একটু বাংলার বাইরে যাই। তো অঙ্কিতা বললো বাংলার বাইরেই যখন যাবি তাহলে শুধু ভারতে কেন থাকবি, একটু ভারত পেরিয়ে একটু যদি ইউরোপ টিউরোপ ঘোরা যায় তাহলে তো খুবই ভালো। আমি বললাম দেখ তোকে আমি যে ঘোরাতে নিয়ে যাবো এত পয়সাকে আমাকে কে স্পন্সর করবে? বলিউড, এতক্ষণ তো বাংলায় শুনছিলাম গান, এইবার একটু বলিউডে যাই। বলিউডের এমন কিছু গান শুনি যে গানগুলো পাহাড়ের উপর ভিত্তি করে শুট করা হয়েছিল। এবং এই মুহূর্তে তোমাদের জন্য থাকবে ব্যাক টু ব্যাক তিনটে গান, তিন এককে তিনে। এবং এই তিনটে গানই কিন্তু সুইজারল্যান্ডে শ্যুট করা হয়েছিল বলিউডের এই তিনটে ফিল্মে। এবং এই তিনটে গান শুনে আমরা ফিরবো যখন, তখন তোমাদেরকে আমাদের তোমায় পড়েছে মনে দ্বিতীয় ঘন্টার উত্তরটা অবশ্যই বলবো।
3: হ্যাঁ, এই তিনটে গান সম্পর্কে বলি, আরও কয়েকটা গান রয়েছে, আমার ভীষণ লোভ হচ্ছে কারণ ওই 90s বলিউড সংস সেটার প্রতি আমাদের প্রচণ্ডভাবে ক্রেভিং আছে। কারণ ওই নায়ক নায়িকাকে দেখে দেখে হয়তো ছোটোবেলায় ওই গামছা দিয়ে একটা কী বলবো হেয়ার ব্যান্ড দিয়ে নিজেকে নায়িকা করার স্বপ্নটা আমিও দেখতাম। হয়তো বাসু নিজের মতো একটু সেজে কখনো গোলাপ ফুল হাতে ধরে সেনোরিটা বড়ে বড়ে শহরো মে এসে ছোটে ছোটে কাহানি হতে রাখতে, এরকম নানান কাহিনী হয়তো বলতেই থাকতো। তো এরকম করে একটা গান চড়ি চড়ি চুপকে চুপকে থেকে, আরেকটা গান সবার খুব পছন্দের DDLJ, সেখান থেকে আরেকটা গান আমাদের তৃতীয় গান যেটা বলছি ডার মুভি থেকে। তো ব্যাক টু ব্যাক পরপর দুটো SRK রয়েছেন, কিন্তু SRK-র সঙ্গে নায়িকাগুলো না চেঞ্জ হয়ে হয়ে গেছে। আর প্রথম গানটা সাল্লু ভাইয়ের অলওয়েজ।
2: একদম, তাহলে এই মুহূর্তে রইল তিন এক তিনের তিনটে গান, ফিরে এসে তোমাদেরকে আবার তোমায় পড়েছে মনের উত্তর দিচ্ছি।
0: FM রেনবোতে তিন

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1991 সালের 28 জুন কাশ্মীরি মিলিটেন্টদের দ্বারা দোরাই স্বামীকে অপহরণের সত্য ঘটনা অবলম্বনে অনুপ্রেরিত হয়ে পরিচালক মণিরত্নম এই সিনেমার নির্মাণ করেন। 1992 সালে প্রকাশিত এই সিনেমার তামিল ভাষায় সঙ্গীত পরিচালনার মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে ডেবিউ করেন এ আর রহমান। এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ স্বামী এবং মধু। বলতো আমি কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
3: কাশ্মীরের ঘটনা অবলম্বনে শুটিং যখন শুরু হলো আর কি, তখন শুটিংয়ে দেখা গেল বেশ কিছু ঝামেলা হতে পারে কাশ্মীরে শ্যুট করতে গেলে, তাই সরাসরি মানালি, উটি, কুনুর বিভিন্ন জায়গায় শুটিং করলেন। আর সেই সিনেমা আমরা সবাই দেখলাম, আর সিনেমার নাম সবার জানা, অজস্র মানুষ উত্তর দিয়েছেন রোজা 1992। আপাতত যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম বলে ফেলার পালা। পিঙ্কি জানা বারুইপুর থেকে, আবির জানা বারুইপুর থেকে, এপাশ থেকে সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, বিশ্বনাথ গায়েন হুগলি, বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে, সুচেতা মিত্র বালি থেকে, শ্রিয়া মুখার্জি বেহালা, মৌমিতা শীল সোনারপুর, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, শঙ্কর চক্রবর্তী বারাসাত থেকে, রাজু দাস হাওড়া আন্দুল থেকে, তপন সিনহা টলিগঞ্জ থেকে, উমাকান্ত পাত্র দক্ষিণ সাঁকড়াইল থেকে, অ্যান্ডি কলকাতা থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, সোনালী আর তন্ময় কালীঘাট থেকে, গণেশ ডোমজুর থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, রাজু দাস আন্দুল থেকে, নন্দলাল বসু এবং মোনালী মণ্ডল উলুবেরিয়া থেকে, আরও বেশ কিছু উত্তর এসে পৌঁছলো। মনিরুদ্দিন আজকে সবার শেষে শেষে উত্তর দিচ্ছে, মানে জাস্ট বলা হয়ে যাচ্ছে তারপরে দেখছি উত্তরটা এসছে। মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে, এবং শ্রেয়া সেও লিখে পাঠিয়েছে, এবং তার সঙ্গে কিন্তু বেশ কিছু মানুষ এটা লিখে পাঠিয়ে দিয়েছেন যে এই যখন বাসু তোমাকে বলেছে সুইজারল্যান্ড নিয়ে যাবে, এরকম সুযোগ কিন্তু ছেড়ো না।
4: এক্স্যাক্টলি, বাসু কিছুই খাওয়ায় না আর বাসু কোথাও নিয়েও যায় না, এই কালিমা আমি ঘোচাবো। তবে যারা সঠিক উত্তর দিয়েছ তাদের জন্য একটু হাততালি হয়ে যাক।
3: আর এই তালিয়ার সঙ্গে সব শেষে যে উত্তর লিখে পাঠিয়েছে বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, একদম অনেকে আমার মানে কি বলবো, এই লাস্টে কেন উত্তরটা করছো এটা বুঝতে পারছি না। যাই হোক, আমাদের সময়সীমা যা বলছে আর কি, আমাদের সেকেন্ড আওয়ারকে টাটা বাই বাই বলতে হবে একদম শেষের পথে। তো রোজা ফিল্ম থেকে তোমার জন্য একটা গান রইল, এরপরে অবশ্যই মহিনের ঘোড়াগুলির গানটা দিয়েই তোমায় তো কিছু দেবো নাকি, আলটিমেট। তো সেই আলটিমেট ভালোবাসাটাই আমরা দিতে পারি বাসু আর অঙ্কিতা, তোমাকে আরও এক ঘন্টা অনেক গল্প শোনাবে এবং ব্লকবাস্টার বুধবার নিয়ে আরও অনেক কিছু গান তোমাকে শোনাবে ডেফিনেটলি। পরের ঘন্টা যাব, পরের ঘন্টা

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। বুধবারের রাতে শুনছ ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Millennium Magic, Millennium Magic, Millennium Magic।
2: राधा कृष्ण, हमारे भारत में हर प्रेमी को श्री कृष्ण और प्रेमिका को राधा जी के रूप में देखा जाता है।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: বাংলা বর্ণমালা শেষ অক্ষরকে পরিচয় করে তুলেছেন এই বাংলা ব্যান্ডের সদস্যরা। বডি শেমিং থেকে স্কিন কেয়ার, যাই হোক না কেন, এই বাংলা ব্যান্ড একেবারে দুনিয়া .com। কথার জাদুকর চন্দ্রিল ভট্টাচার্য এই বাংলা ব্যান্ডটির অন্যতম প্রধান গীতিকার। বলতো কোন ব্যান্ডের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
3: ব্লকবাস্টার বুধবারের একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছে গেছি। 11:11 হয়ে গেল আর এই মুহূর্তে তোমাদের সঙ্গে আমি রয়েছি, বাসু সঙ্গে অঙ্কিতা, এবং এই মুহূর্তে মিলেনিয়াম ম্যাজিকে তোমরা গান শুনছো, বলিউডের গান। এবং বলিউডের গান বললেই যার কথা অবশ্যই মনে পড়ে যায়, তার নাম হচ্ছেন শ্রেয়া ঘোষাল।
4: তুমি যখন শ্রেয়া ঘোষাল বলছো, আমি একটু একটা জুটি অ্যাড করতে চাই। মানে শ্রেয়া ঘোষালের সঙ্গে ধরো একজন ফিমেল সিঙ্গার এবং তার কণ্ঠ যেখানে দেওয়া হচ্ছে একজন নায়িকা, সেই নায়িকার নাম যদি বলি বিদ্যা বালন,
3: কি বাত,
4: তোমার মাথায় কি আসে?
3: প্রথমত শ্রেয়া ঘোষাল এমন একজন ভার্সেটাইল সিঙ্গার যিনি যে কোনো অভিনেত্রীর জন্য গাইলেই সেই অভিনেত্রীকে আরও বেশি উন্নততর কাব্যিক রূপসী বলে মনে হয়।
4: একদমই তাই।
3: এবং সেই রূপসী মহিলার নাম যদি বিদ্যা বালন হয়, তাহলে তো ক্যাবাত ক্যাবাত ক্যাবাত। তার কারণ প্রথমত আমাকে যেটা বলতেই হবে, বিদ্যা বালন বরাবর এটা বলে এসেছেন যে তিনি নাকি মনে প্রাণে বাঙালি, একেবারে কলকাতার বাঙালি। আমরা এটাও, হ্যাঁ, এবং আমরা এটাও জানি যে বিদ্যা বালন নিজের ক্যারিয়ারটা শুরু করেছেন পলাশ সেনের ইউফোরিয়া ব্যান্ডের একটি গানে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। এবং তারপরে বিদ্যা বালন যখন সিনেমায় নেমেছেন, সিনেমায় ডেবিউ করেছেন, সিনেমা করেছেন, সেখানেও উনি পরিণীতা নামক সিনেমায় একজন বাঙালি চরিত্রে, পরিণীতার চরিত্রে অভিনয় করেছেন, এবং তার পরিচালকও একজন বাঙালি ছিলেন,
4: এবং সাহিত্যিক যিনি লিখেছিলেন তিনি অবভিয়াসলি আমাদের বাঙালি,
3: বাঙালির লোক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখনই বিদ্যা বালনের সঙ্গে শ্রেয়া ঘোষাল জুটি বেঁধেছেন, তখনই কিন্তু অসাধারণ সব হিট বেরিয়েছে। বি ইট মেলোডি, বি ইট ডান্সিং নাম্বার, বি ইট স্যাড নাম্বার, এনিথিং, বিদ্যা বালন এবং শ্রেয়া ঘোষালের জুটি মানে কিন্তু একটা ফাটাফাটি ডুয়েট।
4: আর গানে গানে এই ডুয়েটটা গেয়েছিলেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল 2004 সাল।

0: জায়গা কেউ নিয়ে নেন, কিন্তু সেই মানুষটাই যখন 2006 আবার বিদ্যা বালানের সঙ্গে জুটি বাঁধলেন, আর মানে শ্রেয়া ঘোষাল আর বিদ্যা বালানকে নিয়ে কথা হচ্ছিল, সেই জুটিতে দেখা গেল বিদ্যা বালানের লুক পুরো চেঞ্জ হয়ে গেল, বাঙালি লুক থেকে একটু ওয়েস্টার্ন লুকে চলে গেলেন। এবং আমরা সবাই রাজকুমার হিরানিকে যেভাবে চিনি, বস জাদু কি ঝপ্পি, অফকোর্স মুন্না ভাই MBBS এর সিকুয়েল লগে রহো মুন্না ভাই, তো সেখানে বিদ্যা বালানের আবার বিদ্যা বালানের হয়ে ভয়েস দিলেন, এবং এইবার ভয়েস টেক্সচার কিন্তু অনেক বেশি চেঞ্জ করলেন শ্রেয়া ঘোষাল। সেই ভয়েস টেক্সচারটা আমরা এবার শুনবো, গানটা মনে হয় সবাই বুঝতেই পারছেন কি গানের কথা বলছি, তুমি কি গেস করতে পারছো বাসু?
1: হ্যাঁ, যেরকমভাবে পটপট করে সময় চলে যাচ্ছে, আমার যে সময়টা হয়নি কিছু একটা গান ফোন শোনাবি বোধ হয়, তুই দেখা যাক কি গান শোনাস।
0: ঠিক আছে, বাকিটা গানে গানেই শুনি, আবারও সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল, আর ঠিক 4:32 পর ফিরে আসবো, এবং তোমাকে তোমায় মনে তোমায় পড়েছে মনে আমি সব গুলিয়ে ফেলছি ঘড়ির কাটার সঙ্গে দেখতে দেখতে, তোমায় পড়েছে মনে আরও একবার শোনাবো। 9903653922 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করতে কিন্তু একদম ভুলো না।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: হ্যাঁ, একটা গান তো শেষ হলো এবং তারপরেই আরেকটা গানের কথা মনে পড়ে যায়। এই মিলেনিয়াম ম্যাজিকের এই যে স্লটটায় আমরা যে সময়ের কথা বলছি, সেই সময়কালে বিদ্যা বালন এবং শ্রেয়া ঘোষাল আরও একটা মাস্টার ব্লাস্টার হিট দিয়েছিল, যেটা এখনও পর্যন্ত সুপার ডুপার হিট। আমি রোজ পারলে একবার করে গানটা শুনি। প্রথমত গানটা ভীষণ ভীষণ মিউজিক্যালি সাউন্ড, দ্বিতীয়ত গানটা একটা কাল্ট ইটসেলফ, তৃতীয়ত এটা একটা ডান্সিং নাম্বার। এই তিনটে মিলিয়ে শ্রেয়া ঘোষালের গান এবং বিদ্যা বালানের অসম পারফরমেন্স, একদম রেগুলার ডান্স এবং সঙ্গে একটা সাইকিক ডান্স। অবশ্যই সবই ধরতে পারছো কোন গানটার কথা বলছি, ভুল ভুলিয়া থেকে মেরে ঢোলনা। ফ্যান্টাস্টিক সং, মানে এই গানটা তো শোনাতেই হবে। তবে ওর অঙ্কিতে কিছু বলতে চাই মনে হচ্ছে,
2: মানে আমার কাছে একটা মেসেজ পৌঁছেছে যে এই মেসেজটার কে পাঠিয়েছেন নামটা লেখেননি। আমি আগের থেকে দেখে যতটুকু বুঝতে পারছি ইদার সে ডোরা এরকম কিছু তার নাম। হ্যাঁ ডোরা, সে লিখেছে, তোমাদের শুনতে খুব ভালো লাগছে, আজ আমার শরীরটা খুব খারাপ ছিল, ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর একটু পর থেকে শুনতে শুরু করি। আগেরবার যেমন রোজা উত্তরটা দিয়েছিলাম, যাই হোক এবার তোমাদের শুনতে পারাটাই আমার পরম প্রাপ্তি। মানে ও বারবার মেসেজ করেছে এবং বারবার বলতে চেয়েছে যে নিজেদের প্রতি খেয়াল রেখো এবং ভালোবাসা নিও, ভালো থেকো, ইতি তোমাদের ডোরা।
1: থ্যাংক ইউ ডোরা, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমিও ভালো থেকো, সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি।
2: আর এই যখন তুমি ভুলভুলাইয়ার কথা বললে আর গানটার কথা বললে, এরপরে আমার মনে হলো বাকি আর কিছু বলার দরকারই নেই, কারণ 2007 সালে অক্ষয় কুমার এবং বিদ্যা বালানের সেই জুটি, আর সেই ডায়লগটা সেরা ডায়লগ, আমি মঞ্জুরিকা বলছি। যাক, আমি বাকি কিছু বলবো না, হাসিটা শুনো হয়তো বাসু আমাকে আবার কিছু বলবে। গানে যাই আমরা,
1: সবে বলতে যাচ্ছিলাম
2: পিরেন্সি গানের ওপারে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: বাংলা বর্ণমালার শেষ অক্ষরকে পরিচয় করে তুলেছেন এই বাংলা ব্যান্ডের সদস্যরা। বডি শেমিং থেকে স্কিন কেয়ার, যাই হোক না কেন, এই বাংলা ব্যান্ড একেবারে dunia.com। কথার জাদুকর চন্দ্রিল ভট্টাচার্য এই বাংলা ব্যান্ডটির অন্যতম প্রধান গীতিকার। বলতো কোন ব্যান্ডের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
3: ব্লকবাস্টার বুধবারে তোমরা শুনছো বাসু আর অঙ্কিতাকে। আর এই মুহূর্তে তোমাদেরকে তোমায় পড়েছে মনের থার্ড কুইজটা শুনিয়ে দিয়েছি, যেটার উত্তর তোমরা পাঠাচ্ছ 9903659992। এই মুহূর্তে আমরা একটা লম্বা ব্রেকে যাব, কারণ তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের খিদে পেয়ে গেছে।
4: এই রে, তুমি এইভাবে বলে দিলে সব কিছু। যাই হোক, সেটা বলার পরও, হাটে হাড়ি ভাঙার পরও একজন সম্পর্কে বলতে খুব ইচ্ছে করছে, কারণ আজকে আমাদের লাস্ট ইয়ারের হ্যাট্রিক বা তিনেককে তিন যেই মানুষটাকে নিয়ে সাজিয়েছি, মানে তিনি একজন পেশায় পরিচালক, কখনো প্রডিউসার, কখনো লিরিসিস্ট, কখনো মিউজিক ডাইরেক্টর, এবং তার সেট মানে আমাদের কাছে একটা হিউজ ব্যাপার। কিন্তু তার স্ক্রিপ্টের ক্ষেত্রেও বা তার ফিল্মগুলোর ক্ষেত্রেও আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জনরা দেখতে পাই। তার মধ্যে 2002 সালে, যার মাধ্যমে একটু আগে আমরা শ্রেয়া ঘোষালের কথা বলছিলাম, ডেবিউ করেছিলেন শ্রেয়া ঘোষাল অ্যাজ এ সিঙ্গার, তারই একটা ফিল্মের মাধ্যমে 2002 সালের দেবদাস, আগেইন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা দেবদাস চলে আসে। এবং তারপর আমরা যদি একটু এগিয়ে যাই, 2005 সালে হেলেন কেলারকে নিয়ে একটা সিনেমা হয়, সিনেমাটার নাম ব্ল্যাক, এবং অসাধারণ অভিনয়, অসাধারণ স্ক্রিপ্টিং, রানী মুখার্জি এবং অমিতাভ বচ্চন, অসাধারণ একটা জায়গা তৈরি হয়। তারপরে আবার যদি তুমি একটুখানি আদলটা ভাঙতে চাও, মানে দেবদাস ছিল একটা ট্র্যাডিশনাল পুরো বাঙালি কালচার, একটা হিউজ সেট, ব্ল্যাকে চলে গেলাম, বরফ পড়ছে, একটা একটা স্নোই ব্যাপার, সেই আমরা কাশ্মীরে ফিরে যাচ্ছি মনে হচ্ছে, বা সুইজারল্যান্ডে ফিরে যাচ্ছি। তারপর চলে এলাম সাভারিয়া 2007 সাল, এবং সেখানে আমাদের কাছে একটা চমক আবিষ্কৃত হলো, সেই চমকটার নাম রণবীর কাপুর। তো এই তিনটে সিনেমা নিয়ে এবং তিনটে সিনেমার গান নিয়ে আজকে আমাদের হ্যাট্রিক বা তিনেকে তিন সাজানো। আর তোমায় পড়েছে মনের আমরা শুনিয়ে দিয়েছি লাস্টবারের মতো, জাস্ট এই তিনেকে তিনের ওপারে এসে যারা যারা সঠিক উত্তর দিয়েছ, আমি জানি বা বাসু আমাকে একটু আগেই বলছে, তুই না কি সহজ একটা প্রশ্ন করেছিস, জানিস তো।
3: এত সহজ প্রশ্ন কি করে ভাই, 350 কোটি লোক উত্তর দেবে, ভারতের জনসংখ্যা 300 কোটি
4: বলেছিল,
3: 350 কোটি লোক উত্তর দেবে এটা শুনে।
4: তো আমি চেয়েছি যে তোমরা উত্তরটা দাও, সেটুকু মনে হয়েছে। যাই হোক, উত্তর তো দেবে, এবং তারপরে তার অসাধারণ গান হবে, এবং তারপর আমরা আজকের মতো আলবিদা বলবো। কিন্তু আপাতত আলবিদা বলছি না আর কি, আপাতত তোমাদের জন্য রইল তিনেককে তিন।
2: FM রেনবোতে তিন।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
2: একদম শেষে এসে, মানে আজকে ব্লকবাস্টার বুধবারের একদম শেষ, সঠিক উত্তরটা সবারই জানা, তোমায় পড়েছে মনে। আজকে যে থার্ড কুইজটা ছিল, সেই কুইজের উত্তর একটাই, চন্দ্রবিন্দু। কারণ বাংলা বর্ণমালার শেষ অক্ষর যদি বলি, সে চন্দ্রবিন্দু। এবং চন্দ্রিল ভট্টাচার্য, অনিন্দ, উপল, এই নামগুলো এলে চলে আসে একটাই শব্দ, তার নাম চন্দ্রবিন্দু। আর তারপরে বলতে ইচ্ছে করে যে সুইট হার্ট। কিন্তু যারা সঠিক উত্তর দিয়েছে তারাও তো আমাদের সুইট হার্ট নাকি?
3: সুইট হার্ট তো বটেই, কিন্তু সুইট হার্টদেরকে এত সুইট সুইট প্রশ্ন দিলে যে সুইট সুইট উত্তর আসবে গাদা গাদা, সে তো জানা কথা। কিন্তু কুইজ তো এরকমভাবে হয় না, কুইজ তো একটু কঠিন হতে হয়। তবু আমার মনের দুঃখটাকে চেপে রেখে আমি যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামগুলো বলেই ফেলি। শ্রিয়া মুখার্জি বেহালা থেকে, পিউ সরকার বারুইপুর থেকে, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, রীতা শ্রীমানি বেহালা থেকে, সোনালী কালীঘাট থেকে, তন্ময় ভবানীপুর থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, অ্যান্ডি কলকাতা থেকে, অরিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, দেবর শিশাউ চন্দনদহ থেকে, আভা হাওড়া থেকে, সজীব কুমার মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে,
2: সঞ্জীব কুমার মন্ডল
3: না সজীব
2: সজীব
3: সজীব কুমার মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসত থেকে, সাথী কর্মকার আন্দুল রোড থেকে, গোপাল সিনহা মধ্যম গ্রাম থেকে, পৌশালী জায়গার নাম লেখেনি, বিজুলি চক্রবর্তী মহেশতলা থেকে, সুশান্ত সেনগুপ্ত গোপালনগর পুরুলিয়া থেকে, আবির জানা বারুইপুর থেকে, রীতা মুখার্জি বালিগঞ্জ থেকে, তন্ময় ভবানীপুর থেকে আবার, এবং

0: ডোরা সঠিক উত্তর দিয়েছে চন্দ্রবিন্দু, এবং আমি তোমাদের সবাইকে আবারও বলছি যে কংগ্রাচুলেশনস যে তোমরা এত সহজ প্রশ্নের এত সহজ একটা উত্তর দিতে পেরেছো।
1: মানে আমাকে এত কিছু বকাঝকার পরেও আমি তোমাদের জন্য যে এই হাততালিটা বাজাচ্ছি, এরপর কি তোমরা আমাকে একবারের জন্য সুইটহার্ট বলবে না? এটাই আমার মানে কি বলবো, সেসব দিয়ে একটাই জিজ্ঞাসা, একটাই
0: নাও নাও সুইটহার্ট নাও, তোমাকে আমি বলে দিচ্ছি সুইটহার্ট, তুমি এবার আস্তে করে গানটা বাজানোর আগে সকলকে ভালো করে গুড নাইট বলে দাও, কারণ আবার আমাদের শোনা হবে পরের বুধবার, ব্লকবাস্টার বুধবারে।
1: আর বাকি শোনা কিন্তু বন্ধ থাকছে না, মানে এই শোনা মানে শুনতে পাওয়াটা, 24/7 তুমি বলতে পারো 107 FM রেনবো তোমার সঙ্গে রয়েছে। মন খারাপ হোক, ভালো লাগা হোক, আকাশে সূর্য থাকুন কিংবা সূর্যদেব থাকুন আর মেঘলা আকাশ হয়ে যাক, আমরা অলওয়েজ থাকবো। আর বাসু আর অঙ্কিতা অন্য কোনো দিন আবারও ফিরে আসবে, ততক্ষণের জন্য তোমার জন্য রইল চন্দ্রবিন্দু।

স্যার, তারপরে কেটে গেল মাস চার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: স্টুডিও ক্লকে 12:30 আর তুমি শুনছো শুনতে কি চাও, রয়েছো মহুলের সঙ্গে। শুনতে কি চাও এ তোমার পছন্দের গানের রিকোয়েস্ট জানানোর জন্য তুমি মেসেজ করছো 9903652992, এই একই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমার গানের নাম আর সঙ্গে তোমার নাম আর লোকেশন এইটা পাঠিয়ে দাও মহুলকে। কথা দিচ্ছে মহুল এর ঠিক পরেই আসে তোমার রিকোয়েস্ট দিয়ে, আর ততক্ষণ তোমার গানে অঞ্জন দত্তর মন আমার।
3: ভরে গেল ভেতরটায় আমার, ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে আমার।

কথা গান শোনার ছলে শুনলাম তোমাকে চাই। অনেক কথা কত কথা কত কথার সুরে ভরে গেল ভেতরটায় আমার, ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে আমার ইচ্ছে হলো।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আজের ফার্স্ট মেসেজ করেছে কালীঘাট রোড থেকে সোনালী, ও শুনতে চেয়েছে মেড ইন ইন্ডিয়া বাই আলিশা চিনয়।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরে রিকোয়েস্ট করেছে ঠাকুরিয়া থেকে সৌভিক, শুনতে চেয়েছে মান্নাদের গলায় এই গানটা। আর তুমিও তোমার পছন্দের গান শোনার জন্য মেসেজ করো মহুলকে, শুনতে কি চাও 9903659992 এই নাম্বারে।

তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

পরের গানের জন্য রিকোয়েস্ট করেছে রিঙ্কু খান হাওড়া আন্দুল থেকে, ও শুনতে চেয়েছে তেরে নামে টাইটেল ট্র্যাক, আর এই গানটা ও ডেডিকেট করতে চেয়েছে ওর ওয়াইফ মুমতাজ বেগমকে। তুমিও কিন্তু তোমার পছন্দের কোনো গান পছন্দের মানুষকে ডেডিকেট করার জন্য সেই গানের নাম জানিয়ে দিতে পারো মহুলকে। তার জন্য বিশেষ কিছুই না, তোমাকে একটা মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ 9903653992।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: পরের গানে রিকোয়েস্ট করেছে মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা। উনি শুনতে চেয়েছেন কে প্রথম কাছে এসেছি, মান্না দে আর লতা মঙ্গেশকরের গলায়, শঙ্খবেলার সাউন্ডট্র্যাক থেকে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: স্টুডিও ক্লক বলছে 12:23 হয়ে গেছে সময়। আর এই মুহূর্তে মেসেজ করেছে গড়িয়া থেকে আকাশ, আর ও যে গানটা শুনতে চেয়েছে সেই গানটা খুব অবভিয়াস, কারণ আকাশের তো নীল রঙই পছন্দ হবে, তাই না?

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: শুনতে কি চাও। পরের মেসেজ করেছেন রাজকুমার দত্ত মহেশতলা থেকে, শুনতে চেয়েছেন শ্রেয়া ঘোষালের গলায় বহুরূপী থেকে এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: পরের গানের জন্য রিকোয়েস্ট করেছে কে সে তার নাম জানায়নি, কিন্তু শুনতে চেয়েছে ধুরন্ধর থেকে মধুবন্দি বাগচি আর জ্যাসমিন সানলাসের গলায় সারা রাত।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: পরের গানের জন্য রিকোয়েস্ট জানিয়েছেন দীপজ্যোতি অধিকারী কৃষ্ণনগর নদিয়া থেকে. উনি শুনতে চেয়েছেন মোহাম্মদ রফির গলায় ব্রহ্মচারী সাউন্ডট্র্যাক থেকে এই গানটি.

0: শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের মেসেজ এসেছে কাটোয়া থেকে, মেসেজ করেছে সব্যসাচী আর মনি। ওরা শুনতে চেয়েছে এই রাত তোমার আমার, হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় দীপ জ্বেলে যাই থেকে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গানে রিকোয়েস্ট করেছে কোজাগরি মজুমদার ব্যারাকপুর থেকে, ও শুনতে চেয়েছে তুমবিন টু এর সাউন্ডট্র্যাক থেকে অরিজিৎ সিং এর গলায় এই গানটা।

নীল আকাশের নিচের পরিচালক মৃণাল সেনের আজ জন্মদিন, আর সেই উপলক্ষে শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় এই গান।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: আজকের সেকেন্ড লাস্ট গানের রিকোয়েস্ট নিচ্ছি, আর রিকোয়েস্ট করেছে রোহিত চাঁদপুর থেকে, শুনতে চেয়েছে শিলাজিতের যা পাখি উড়তে দিলাম তোকে.

শুনতে কি যাবে আজকের শেষ গানের রিকোয়েস্ট চটপট বাজিয়ে দিই। রিকোয়েস্ট করেছে পারমিতা কল্যাণী থেকে, শুনতে চেয়েছেন শ্রীকান্ত আচার্যের গলায় এই গানটা। তবে আজকে যার যার গানের রিকোয়েস্ট প্লে করতে পারলাম না তাদেরকে প্রত্যেককে বলছি আমি রিয়েলি সরি। কালকে আবারও ঠিক সেম সময় দেখা হচ্ছে তোমার সঙ্গে, মানে কথা হচ্ছে গানে গানে। শুনতে কি চাও ঠিক রাত 12টায়, কালকে সঙ্গে থেকো। আর কালকে নিশ্চয়ই তোমাদের গানের রিকোয়েস্টগুলো প্লে করবো সবার আগে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন সময় সুররঞ্জনীর। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন খেয়াল, পরিবেশনায় ওস্তাদ মশকুর আলী খান, রাগ দেবকোষ।

সুররঞ্জনী, তো এতক্ষণ আপনি শুনছিলেন খেয়াল দেবকোষ রাগে, পরিবেশনায় ছিলেন উস্তাদ মাসকুর আলী খান। এরপর শুনবেন শরৎবাদন, পরিবেশনায় সুনন্দ মুখার্জি, রাগ বাগেশ্রী।

0: সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন শরৎবাদন বাগেশ্রীর আগে। পরিবেশনায় ছিলেন শিল্পী সুনন্দ মুখোপাধ্যায়। এরই সঙ্গে শেষ হল সুররঞ্জনী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: ঘড়িতে সময় রাত 2:02:40 আর তুমি শুনছো আপকে লিয়ে। তোমার সঙ্গে রয়েছি মহুল, আর আপকে লিয়ে মানে একটা মিউজিক্যাল জার্নির শুরু। সেই মিউজিক্যাল জার্নিতে তোমার সঙ্গে থাকবো পুরো সময়টা। শুরুতেই আশিকি টু থেকে পলক মুচ্ছল আর অরিজিৎ সিং এর গলায় এই গানটা রইল তোমার কানে।

ভূমি মিশ্রর গলায় আমার এই অধুরি কাহানি থেকে শুনছিলে হাসিয়ার, এরপর শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিং এর গলায় এজেন্ট বিনোদ থেকে রাপ্তা। তুমি শুনছ আপকে লিয়ে, রাত জাগছো মহুলের সঙ্গে।

হাফ গার্লফ্রেন্ড থেকে এতক্ষণ তুমি শুনছিলে সাশা তিরুপতির গলায় ফির ভি তুমকো চাহুঙ্গি, আর এরপর আয় দিল হে মুশকিলের টাইটেল ট্র্যাক অরিজিৎ সিং এর গলায়।

আপকে লিয়ে এরপর শুনে নেব পরপর দুটো গান। প্রথমের গান শের শাহ থেকে বিপ্রাক জাসলিন রয়্যাল আর রোমিন গলায় রাঞ্ঝা, আর তারপর জিৎ গাঙ্গুলি আর ইয়াসির দেশাইয়ের গলায় পরমানুর সাউন্ড ট্র্যাক থেকে থাকছে জিতনে দফা।

শুনছিলে তুমি হাম সফর অখিল সচদেবা আর মনশীল গুজরালের গলায় বদ্রীনাথকে দুলহানিয়া সাউন্ড ট্র্যাক থেকে। এরপর তোমার জন্য যে গানটা অপেক্ষা করছে ভিকি ডোনার থেকে পানি দা রং, কিন্তু যেই ভার্সনটা তুমি শুনে অভ্যস্ত সেটা এটা না আয়ুষ্মান খুরানার গলায় নয়, এটা সুকান্যা পুরকায়স্তার গলায়।

এই গানটার সঙ্গে সঙ্গে আপকে লিয়ের এই প্রথম ঘন্টার জার্নি তোমার সঙ্গে মহুলের শেষ হবে, কিন্তু তুমি কোথাও যেও না, কারণ তোমার সঙ্গে এই মিউজিক্যাল জার্নি কন্টিনিউ করার জন্য স্টুডিও এন্ডে থাকছে তপূজা।

ছবির নাম ছিল আলাগ আলাগ, আর শিল্পী ছিলেন কিশোর কুমার। আপকে লিয়ে দ্বিতীয় তথা শেষ পর্বে আপনাদের সঙ্গে তপজা, এরপর দিলওয়ালে থেকে অরিজিৎ সিং এবং অন্তরা মিত্র।

আমরা শুনছি আপকে লিয়ে 107 এফএম রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে। এরপর কোই নেহি হ্যায় এসা অমিত কুমার এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে, ছবির নাম দিল লেকি।

ছবির নাম ছিল দিল হ্যায় কে মানতা নেহি, আর সেই ছবির আমরা টাইটেল সং শুনলাম অনুরাধা পাড়ওয়ালের কণ্ঠে। 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপ আপনারা শুনছেন আপকে লিয়ে। এরপর দিল ছবি থেকে অনুরাধা পাড়ওয়াল এবং সুরেশ ওয়াদকর।

শিল্পী ছিলেন অরিজিৎ সিং, আর ছবির নাম ছিল এ দিল হ্যায় মুশকিল। আমরা শুনছি আপকে লিয়ে, হিন্দি ছবির গান। এরপরই একই ছবি থেকে আমরা আরেকটা গান শুনব, তবে তার আগে শুনে নিই অরিজিৎ সিং এবং নিহিরা যোশী দেশপাণ্ডের কণ্ঠে কিল দিল ছবির গান।

শুনলাম সজদে ছবির নাম ছিল কিল দিল। এরপর আই দিল হ্যায় মুশকিল এই ছবি থেকে আর একটা গান ব্রেকআপ সং, অরিজিৎ সিং, বাদশাহ, জনিতা গান্ধী এবং বলছি সেটা

feelings back. শুনলাম দুর্দান্ত গানটা, অরিজিৎ সিং, বাদশাহ, জনিতা গান্ধী এবং নকশ আজিজের কণ্ঠে ব্রেকআপ সং। এরপর আশা ভোসলের কণ্ঠে একটা দারুণ সুন্দর গান শুনব, ফির ওহি দিল লে আয়া হুঁ, আশা ভোসলে।

ক্যাট, ক্যাট মানে বিল্লি। এরপরের গান আবারও আশা ভোসলে তো আছেনই, কিন্তু সঙ্গে কিশোর কুমার নন, রয়েছেন অভিজিৎ। ছবির নাম দিলওয়ালে দুলহনিয়া লে যায়ঙ্গে।

আপকে লিয়ে সময় এবার শেষ। আমরা চলে যাব ক্লাসিক্যাল অর্থাৎ প্রভাতীতে, তবে তার আগে তো একটা গান শুনতেই হবে, কারণ একটুখানি সময় আছে। সেই সামান্য সময়ে একটা দারুণ সুন্দর গান আমরা শুনব, রেহনা হ্যায় তেরে দিল মে। দুর্দান্ত একটা ছবি এসেছিল অনেক বছর আগে, কিন্তু ছবিটাও যেমন সুন্দর ছিল, গানগুলো তো তেমনই সুন্দর ছিল। একটা গান তো বিখ্যাত হয়ে আছে আজও এই সময়ের প্রেক্ষিতেও, বম্বে জয়শ্রীর কণ্ঠে। সেই গানটার সঙ্গে শেষ হবে আজকের মতন আপকে লিয়ে।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।
1: শেষ হলো আপকে লিয়ে, এখন সময় প্রভাতী অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীতের।

শুনলাম খেয়াল শিল্পী ছিলেন জগদীশ প্রসাদ, মাফ করবেন, পণ্ডিত জগদীশ প্রসাদ, রাগ আহির ভৈরব। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব সেতার, শিল্পী পণ্ডিত অসীম চৌধুরী, রাগ বসন্ত মুখার্জী।

শুনলাম সে তার শিল্পী ছিলেন পণ্ডিত অসীম চৌধুরী, রাগ বসন্ত মুখার্জি। এই সঙ্গে শেষ হল আজকের প্রভাতী। আনন্দধ্বনি কিছুক্ষণ পরে।

আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রপক্ষ তো চলছেই, অর্থাৎ কবিপক্ষ। আমরা প্রথম গানটা শুনলাম রমা মণ্ডলের কণ্ঠে, এরপর অদিতি মহসিন।

যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি, গানটা শুনলাম মোহন সিংয়ের কণ্ঠে। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত, আপনাদের সঙ্গে রয়েছি তপোজা মিত্র। এরপর বিক্রম সিং খাঙ্গুরা।

শুনছি আনন্দ ধ্বনি, রবীন্দ্রসঙ্গীত, 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। বিক্রম সিং খাঙ্গুরার পরে আমরা শুনলাম মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ারের কণ্ঠে এই গানটা। এরপর মনোময় ভট্টাচার্য।

শেষ পারানির করি কণ্ঠে নিলেম, গান কণ্ঠে নিলেম। শুনলাম মনীষা মুরলী নায়ারের কণ্ঠে, আর এখন আরও একবার মনোময় ভট্টাচার্য।